0: Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bangladesh Betar Dhaka. Shokal 6:30. Aaj Budbar 22 1433 Bangabdo. 25 Rabiul Thani 1448 Hijri. 7 October 2026 Khristabdo.
1: Shuruter ei স্নিগ্ধ সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, নতুন একটি ভোর মানে নতুন সম্ভাবনা, একরাশ ক্লান্তি মুছে নতুন করে শুরু করার প্রেরণা, সেই প্রেরণা নিয়েই শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্স এ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এ মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফরিদা আক্তার রুমা ও মোহাম্মদ সিজুল ইসলাম। প্রকাশন দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা বনী ইসরাইল এর 67 আয়াত থেকে 69 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারী মোহাম্মদ আনোয়ার হোসাইন।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের 67 থেকে 69 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আপতিত হয় তখন তিনি ছাড়া অন্য যাদেরকে ডাকো তারা সবাই উধাও হয়ে যায়। তারপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলভাগের দিকে নিয়ে আসেন তখন তোমরা আবার মুখ ফিরিয়ে নাও, বস্তুত মানুষ বড়ই অকৃতজ্ঞ। তবে কি তোমরা এ বিষয়ে নিশ্চিন্ত হয়েছ যে তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভে পুঁতে ফেলবেন না, অথবা তোমাদের উপর কঙ্কর বর্ষণকারী প্রবল বায়ু প্রেরণ করবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো কার্যনির্বাহক পাবে না। অথবা তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়েছ যে তিনি আরেকবার তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাবেন না, তারপর তোমাদের উপর প্রচণ্ড ঝটিকা প্রেরণ করবেন না এবং তোমাদের কুফরের দরুন তোমাদেরকে ডুবিয়ে দেবেন না? তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় প্রতারণার কুফল, বলছেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি।
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মখলুক মানুষের ভালোমন্দ যাচাই করার জন্য তিনি উভয় গুণ মানুষের মধ্যে দিয়ে রেখেছেন। মানুষের মধ্যে যে সব মন্দ গুণ নিহিত থাকে তার মধ্যে প্রতারণা অন্যতম। প্রতারণা মানে ধোকা দেয়া, মিথ্যা আশ্বাস দেয়া, ঠকবাজি, প্রবঞ্চনা, চুরি, ভেজাল সবই প্রতারণার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। অর্থাৎ মুনাফিকদের চরিত্র এই যে তারা আল্লাহ ও ঈমানদারদের সাথে প্রতারণা করে, মূলত তারা নিজেদের সাথেই প্রতারণা করছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না। সূরা বাকারা আয়াত 9। তিরমিজি শরীফের 1315 নম্বর হাদিসের বিবরণ এই যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে খাদ্যস্তূপের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি একটি বস্তার ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, হাতে ভেজা অনুভূত হল, তিনি সে খাবার নিচের থেকে উপরে তুলে আনলেন মুষ্টি ভরে। জিজ্ঞেস করলেন, এ অবস্থা কেন? বিক্রেতা উত্তর করলেন, বৃষ্টি লেগেছিল ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তু'আমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে তুমি ওটা উপরে রাখতে পারলে না যাতে মানুষ দেখতে পারত? সুম্মা ক্বালা মান গাশ্শা ফালাইসা মিন্না, অতঃপর বললেন যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। সুনানে তিরমিজির 2678 নম্বর হাদিসে এসেছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন কদরত আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল, হে বৎস, এমন ভাবে যদি তোমার সকাল সন্ধ্যা পার করতে পারো, কারো প্রতি তোমার অন্তরে কোনো প্রতারণা হিংসা নেই, তবে তাই করো, জেনে রাখো এটাই আমার সুন্নাত, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে আমার সাথেই বেহেস্তবাসী হবে। সম্মানিত শ্রোতা, আমাদের সমাজে এমন দুষ্ট চরিত্রের কিছু মানুষ আছে, আমরা তাদেরকে চিনেও চিনতে পারছি না, যেন কেন জানি তাদেরকে এড়িয়ে চলতে পারছি না। আর ভালো মন্দ মিলেই তো সমাজ, তাই আমরা প্রতিজ্ঞা করব, আমরা প্রতারণা প্রতিহত করব। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক বা মাজলুম তাকে সাহায্য করো। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব কিন্তু জালেমকে সাহায্য করা যায় কি? নবীজি উত্তর করলেন, তামনাউহু মিনাজ-জুলমি ফা ইন্না যালিকা নাসরু, জুলুম থেকে তাকে বাধা প্রদান করবে এটাই তাকে সাহায্য করা, কারণ জুলুমের দ্বারা সে জাহান্নামে যাচ্ছিল, তাকে ফিরিয়ে আনা হল জাহান্নাম থেকে, এর চেয়ে বড় সাহায্য আর কি হতে পারে? প্রিয় শ্রোতা, আমরা আর কদিন দুনিয়াতে থাকব? আমার চেয়ে কম বয়সী কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ তো আর পাবে না। যাদেরকে প্রতারণা করেছি, ঠকিয়েছি, সরল বিশ্বাসে আঘাত দিয়েছি, বিশ্বাসঘাতকতা করে স্বার্থ হাসিল করেছি, তাদের প্রায়শ্চিত্ত করব কিভাবে? দেশের সম্পদ নষ্ট করেছি, কার কাছে, কজনের কাছে মাপ চাইব? এ প্রতারণা এমন একটা কঠিন পাপ, তাই আসুন মহান আল্লাহর কাছে অবনত মস্তকে তওবা পড়ি, লজ্জিত অনুতপ্ত চিত্তে অনুশোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার প্রতারণা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে প্রতারণার কুফল সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

দোষী, রঙিন হয়ে ওঠে বিকশী ফুল সে বাগিচার, হে পরবর দিগার।

বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে।

0: এতক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগ শ্রী ভগবানুবাস। ওম ত্রিবিহি গুণময়ী ভাবৈ এবিহি সর্বং ইদম জগৎ মোহিতম ন অভিজানাতি মামেভ্য পরম অব্যয়ম। দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। ন মাম দুষ্কৃতি ন মুড়াহা প্রবদ্যন্তে নরাদমা মায়ায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাহা। সত্য রজ ও তম এই তিন গুণময় ভাবের দ্বারা এই সমস্ত জগৎ মোহিত হয়ে আছে। এই কারণে লোকে ত্রিগুণাতীত অবিনাশী ঈশ্বররূপে আমাকে তত্ত্বত জানতে পারে না। ঈশ্বররূপে তোমাকে জানা যায় না কেন? ত্রিগুণাত্মিকা যে শক্তি মায়া দ্বারা তিনি মোহিত করে রেখেছেন এবং মোহিত হওয়ার ফলে মানুষ ভগবানকে না জেনে এই জগৎকে দেখে এবং এই জগৎকেই মোহিত হয়ে থাকে। মানুষ ভগবত্তত্ব বুঝতে এবং ঈশ্বর জানতে তখনই সক্ষম হয় যখন তার ত্রিগুণাত্মক শরীর সম্পর্কে অহম ও মমত্ববোধ দূর হয়। সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাব হল অনিত্য আর ভগবান হল নিত্য। যারা ত্রিগুণাত্মক অনিত্যকে উপভোগ করে তারা আবদ্ধ হয়, কিন্তু যারা অনিত্য ত্যাগ করে নিত্যস্বরূপ ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা এই সংসার বন্ধন মুক্ত হতে পারে। এই মায়া কে অতিক্রম করতে পারে? এই ত্রিগুণাত্মিকা অলৌকিকই আমার মায়া অত্যন্ত দুস্তরা অর্থাৎ কঠিন, কিন্তু যারা শুধুমাত্র আমারই শরণাগত হয়ে ভজনা করেন তারাই এই মায়া অতিক্রম করতে পারেন। শরীর ইন্দ্রিয় ইত্যাদিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলোকে ভগবানের মনে করে তার ভজনে নিযুক্ত করতে হয়। ভগবানের আশ্রয় গ্রহণ করলে জীব স্বতই চিন্ময়ত্ব লাভ করে এবং ভক্ত হয়ে ওঠে। পাপকর্মপরায়ণ বিবেকশূন্য নরাধমগণ মায়া দ্বারা হতজ্ঞান হয়ে কেবল ইন্দ্রিয় ভোগরূপ আসুরী স্বভাব প্রাপ্ত হওয়ার দরুন আমাকে ভজনা করে না। আসুরী যারা, তারা আসুরী হলো কি করে? মায়ার দ্বারা, মায়ার প্রভাবে। তাদের বুদ্ধি ভ্রম হওয়ায় তারা ভগবানের স্বরূপকে ভুলে ভগবানের স্মরণ পর্যন্ত করে না, তারা মায়ার প্রভাবে চলতে থাকে। এই দুষ্কৃতি এবং মূঢ় ব্যক্তিগণ পশু থেকেও হীন। নরাদমগণ দুর্লভ সাধনযোগ্য মানবদেহ লাভ করে প্রাপ্ত মনুষ্য শরীর দ্বারা পাপ ও অন্যায় করে নরক এবং পশুজন্ম লাভের দিকে অগ্রসর হয়। কারণ ঈশ্বর মৃত্যুর পর পশুর কোনো কর্মের হিসাব চাইবেন না, কিন্তু মানুষের প্রত্যেকটি কাজের হিসাব ঈশ্বরের কাছে দিতে হবে। ভগবানের স্বর্ণগত হওয়ার ফল এত কল্যাণকর যা সকামভাবে করা যজ্ঞ দান তপ তীর্থ ব্রত ইত্যাদি শুভ কর্মেও থাকে না। জীব তো পবিত্রই, শুধু অসৎচিন্তা এবং দুরাচারের জন্যই তাদের মধ্যে অপবিত্রতার উদয় হয়। বেদ শান্তিবাণী ওং সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেত। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলের দৃষ্টি মঙ্গলময়ী হোক, সংসারে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:52 সূর্য অস্ত যাবে 5:40 আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা K 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

0: অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান,
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার, সকাল 7:50 নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মশির, সকাল 8:10 ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে, সকাল 8:20।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনে শুনবেন বেলা 3:05।
1: জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুলি ছোট পরিবার, বিকেল 4:05। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে, বিকেল 5:40।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল, সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার শুনবেন সন্ধ্যে 7:30।
1: রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 উত্তরণ বেকার ম্যাগাজিন, নাটক রাক্ষসী রাত 10:00, মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অধ্যাপক মুমতাজউদ্দিন আহমেদ, প্রযোজনা মাহবুব হাসান।
2: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92.5 সন্ধ্যা 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz এবং FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ভোরের স্নিগ্ধ বাতাস আর পাখির কুজন মনকে নিমিশেই শান্ত করে দেয়। এটি প্রকৃতির এক নিভৃত প্রেমের মতো যা নিঃশব্দে ছুঁয়ে যায় হৃদয়কে, আর তখনই ভোরে জানালা খুলে দেখেন সুন্দর প্রকৃতি। আমন্ত্রণ আপনাদেরকে ভোরের গান শুনবার জন্য।
1: শিল্পী আলম আরা মিনু, কথাগুলো লিখেছেন সৈয়দ তৌফিক জহুরি, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: ঘরের গান শুনলেন। শিল্পী ছিলেন আলাবারা মিনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার 22-28 পঁচিশে রবিউল সানি 7ই অক্টোবর, বাংলাদেশ বেতার। খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম, শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তি শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বিতর্কে ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাব রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে বললেন আইনমন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে এবং পুলিশের নির্যাতনের প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। এবং বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি গতকাল শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে।
2: আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব, দেখুন আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।
0: প্রধানমন্ত্রী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান।
2: শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায় সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকে আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, ফ্যাসিলিটি গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব।
0: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান বক্তব্য রাখেন। ডাক্তার জুবাইদুর রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত।
3: স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে, নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুষীয় কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তির স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা। প্রতিনিধি দল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব খাতে টয়োটা তুষীয় কর্পোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি

0: এবং রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজের নেতৃত্বে 25 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তাও কখনোই কাম্য নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন এ পদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে থাকবে। গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সহজে এই ব্যবস্থা পরিবর্তন করতে না পারেন সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশেও মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ভিজিএফ কার্ড সম্পর্কে সাংবাদিকদের বলেন,
1: খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করে এটার পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যারা এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বাজার স্বাভাবিক রাখার ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ভিজিএফ কার্ডের আওতায় মাসে 10 কেজি করে চাল দেওয়া হয় ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, মানে কার্ড বাড়ানো হচ্ছে এবং সবচেয়ে জরুরি কথা, এটা 20 কেজি করে এখন থেকে চাল দেয়া হবে।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি গতকাল ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সবাইকে সরকারের পেনশন স্কিমের সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, পরিবারের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে

0: ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স। এর ধারাবাহিক প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পাশাপাশি 2025-26 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যেও এসেছে বড় উদ্বৃত্ত। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও সম্ভাবনা নিয়ে এখন শুনুন রেমিটেন্স থেকে রিজার্ভ ও বৈদেশিক খাতে এর প্রভাব।
2: প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $3,735 কোটি। এক বছর আগে একই সময়ে ছিল $3,117 কোটি, তবে কিছুটা কমে 29 সেপ্টেম্বরে রিজার্ভ দাঁড়িয়েছে $3,614 কোটি। অন্যদিকে 2025-26 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত হয়েছে $661 কোটি। আগের অর্থবছরে যা ছিল $339 কোটি। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আয় ও সঞ্চয়ের চাপ তৈরি হলেও রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
3: বৈশ্বিক একটা জটিল অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অনেক প্রবাসী তারা কর্মহীন হয়ে পড়েছে, তারপরেও আমরা নেগেটিভ কোন গ্রোথ দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডটাই বজায় আছে, হয়তোবা আগে ছিল ইনক্রিজিং ওয়ে, এখন তা না, এখন একটা সমান্তরাল ভাবে পূর্ববর্তী অর্থ বছরের সাথে সামান্য বৃদ্ধি লক্ষ্য করছি, অর্থাৎ এটাও একটা পজিটিভ সাইন।
2: রেমিটেন্সের এই প্রবাহের প্রভাব সরাসরি পড়ছে রিজার্ভে, তবে বন্ধ থাকা কারখানা চালু এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরলে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে। এই চাপকে অর্থনীতির উৎপাদন বাড়ার সঙ্গে সম্পর্কিত ইতিবাচক চাপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
3: বন্ধ কলকারখানা চালু করতে যাচ্ছে বা যে সকল ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে সেগুলিতে গতি সঞ্চার করতে যাচ্ছে, সেগুলো যখন গতি সঞ্চালিত হবে তখন স্বাভাবিকভাবে আমাদের ডলার উপর চাপ পড়বে, কারণ আমরা অনেক ইম্পোর্ট হবে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে, র মেটেরিয়ালস ইম্পোর্ট হবে, তখন রিজার্ভের উপর কিছু চাপ পড়বে, তবে সেটা আবার আমাদের কাছে ফিরে আসবে এক্সপোর্ট প্রসিড হয়ে।
2: রেমিটেন্সে পাওয়া বৈদেশিক মুদ্রা যেমন রিজার্ভকে শক্তিশালী করছে, তেমনি উৎপাদনমুখী আমদানি বাড়লে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়ার মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা আবার অর্থনীতিতে ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজেএফ চাল পাবেন 25 কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকম ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর আক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দামাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলেছে তারা খামিস মুশাহিদ শহর লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। জিজান ও নাজরান বিমানবন্দরে তাদের হামলায় অনেক আহত হয় এবং বিমানবন্দর দুটো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি জেটও ইয়েমেনের হুতি অস্ত্র স্থাপনায় বিমান হামলা শুরু করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায় তারা বন্দরনগরী মোখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে আক্রমণ শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গত কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। তিনি দাবি করেন এই পথে নৌ চলাচল যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরে গেছে অথবা তার চেয়ে উন্নত হয়েছে। খেলার খবর ফুটবল। বুয়েনস আয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো আজ মাঠে নেমেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। খেলা চলাকালে মেসির সম্মানে 10 মিনিট খেলা থামিয়ে দেয় রেফারি। এ সময় দর্শকেরা 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়রাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 207 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 125। উল্লেখ্য, লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:52 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:40। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তি শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। এবং বুয়েন্স আয়ারসে বেনিনের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আজকে সুখের ঠিকানায় স্বাগত জানাচ্ছি, আমি লালটু হোসেন। আজকের আলোচ্য বিষয়, সুখী সমৃদ্ধ জীবনের প্রয়োজনে পরিকল্পিত পরিবারের গুরুত্ব। এ বিষয়ে বলবার জন্য স্টুডিও আলোকিত করেছেন জিন্না তারা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি ইতিমধ্যে আমাদের বিষয় সম্পর্কে জেনেছেন, সুখী সমৃদ্ধ জীবনের প্রয়োজনে পরিকল্পিত পরিবারের গুরুত্ব। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যদি একটু সংক্ষেপে বলেন, পরিকল্পিত পরিবার আসলে কি?
2: আমরা আসলে এই শব্দটা অনেক শোনা একটি শব্দ, তবে আসলে এটি যখন শুনি তখন আমাদের মাথায় কেন যেন চলে আসে যে পরিকল্পিত পরিবার মানেই পরিবার পরিকল্পনা, পদ্ধতি গ্রহণ বা পরিবার পরিকল্পনা। বিষয়টিকে আসলে এত মানে ছোট করে না দেখে এটির পরিধিটি আসলে অনেক বড়। আমরা এইভাবে যদি চিন্তা করি, পরিকল্পিত পরিবার আসলে এরকম যে স্বামী স্ত্রী যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে তারা কয়টি সন্তান গ্রহণ করবেন, এবং এই যে একটি সন্তান থেকে আরেকটি সন্তানের জন্মদানের যে বিরতি, এই বিরতিটা কতটা সময় তারা বিরতি নেবেন, এবং এটি করতে যেয়ে তারা কি ধরনের পদ্ধতি গ্রহণ করবেন, এই সমগ্র বিষয়গুলোকে যখন খুবই পরিকল্পিতভাবে এগোনো হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আসলে আমরা বলি পরিকল্পিত পরিবার গঠনের কাজটি হলো। যেমন ধরেন যে একটা নবদম্পতি, আমি যদি ধরি যে ১৮ কোনো কারণে ১৮তে একজন মহিলার বিয়ে হলো, তাহলে কিন্তু আমরা বলছি যে সে ২০-এর আগে সন্তান ধারণের জন্য উপযুক্ত নয় শারীরিক এবং মানসিক গঠন বা শারীরিকভাবে মানসিকভাবে। তখন তাকে তাদেরকে কি চিন্তা করতে হবে যে আমরা ২০-এর পরে সন্তান নিব, এই যে সময়টা, এই সময়ে যে তারা কি পদ্ধতি গ্রহণ করবেন, এবং এই যে ২০-এর পরে সন্তান নেবেন তাদের আর্থিক অবস্থাটা বিবেচনা করে, অর্থাৎ তারা সেই সন্তান প্রতিপালন করতে পারবেন কিনা, আরেকটি সন্তান নিবেন সেই সন্তানটি প্রতিপালন করতে পারবেন কিনা, সেই সন্তানের জন্য যথেষ্ট বিরতি নিলেন কিনা, যখন এই বিষয়গুলো আসলে বিবেচনায় নেয় এবং স্বামী স্ত্রী যৌথভাবে সিদ্ধান্ত নেয়, তখন আমরা বলি যে পরিকল্পিত পরিবার আসলে গঠনের এটি আসলে পদক্ষেপ, এবং এভাবে আসলে পরিকল্পিত পরিবার গঠিত হয়।
1: পরিকল্পিত পরিবার গঠন কেন প্রয়োজন
2: এটি যদি আমরা বলি, তাহলে আসলে এটি রাষ্ট্রীয় সামাজিক পারিবারিকভাবে আমরা যেভাবে চিন্তা করি না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা পরিকল্পনা করে না করি তাহলে কিন্তু সেই কাজের সফলতা বা দীর্ঘমেয়াদী সফলতা আসলে পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রতিটি কাজেই আমাদের আসলে একটা পরিকল্পিতভাবে যেতে হয়। একইভাবে যখন পরিবার গঠনের বিষয়টি আসে, তখন যখন তার বিষয়গুলো আমরা পরিকল্পিতভাবে সে এগোয়, যেমন ধরা যায় তার সামাজিক অবস্থান, যদি শিক্ষার বিষয়টি থাকে তাহলে শিক্ষা গ্রহণের সময় সুযোগ, তাদের নিজেদের কর্মসংস্থানের সুযোগ, তাদের পারিবারিকভাবে সেটেল হওয়ার বিষয়টা থাকে, এই সব বিষয়গুলোকে যখন মাথায় রেখে সে পরিকল্পনা করবে সন্তান নেওয়ার জন্য তার উপযুক্ত সময়, সেই সন্তানটিকে যথাযথভাবে প্রতিপালনের সামর্থ্য, এই বিষয়গুলোকে যখন চিন্তা করে সিদ্ধান্ত নেবে, এবং মায়ের স্বাস্থ্যের বিষয়, যেমন যদি সন্তানের একটি সন্তান থেকে আরেকটি সন্তানের মধ্যে বিরতি না দেওয়া হয় তাহলে কিন্তু মায়ের জন্য যেমন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, সন্তানের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, এবং তখন কি হয়, পাশাপাশি দুটি সন্তান থাকলে মা দুটি সন্তানের দিকে মনোযোগ দিতে পারেন না, তার বড় সন্তানটি হয়তো বঞ্চিত হয়, দেখা গেল যে সে যে ২ বছর মায়ের দুধ খাবে সেটি সুযোগ তার হলো না, তাহলে কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকি বাড়লো। তার মানে পরিকল্পিত পরিবার গঠনটা আসলে সামাজিক, পারিবারিক এবং আসলে রাষ্ট্রীয় কল্যাণের, সামগ্রিক একটা কল্যাণের বিষয় কিন্তু এখানে আছে। সেই জন্যই আমরা আসলে বারবার বলি যে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে।
1: বাহ, তার মানে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনেও এই যে পরিকল্পিত পরিবার সেটি খুব বেশি প্রয়োজন। আর আপনার দপ্তর অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাজই হচ্ছে পরিকল্পিত পরিবার নিশ্চিত করা, একটি বড় কাজ। তো এই লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সংক্ষেপে যদি শ্রোতাদের একটু জানান?
2: আসলে আমাদের দপ্তর থেকে আমরা যে বিষয়টা মনে করি যে পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে হলে এই যে পরিবার গঠনের প্রক্রিয়ায়, যেমন সে যখন গর্ভবতী হচ্ছে তার পরিচর্যা, তার শিশুর পরিচর্যা, এই বিষয়গুলো কিন্তু এই সামগ্রিক কল্যাণের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত বা পরিকল্পিত পরিবারের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা যে বার্তাটি একই সাথে দেওয়ার চেষ্টা করি, যেমন পরিকল্পিত পরিবার গঠন করতে হলে তাকে কি করতে হবে, তাকে কখন সন্তান নিতে হবে, পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি তার জন্য উপযুক্ত হতে পারে তার বিবেচনা এবং তার চয়েসের বিষয় থাকে, আমরা তাকে তথ্য দেওয়ার সাথে সহযোগিতা করি যে তার করণীয় কি এবং কি পদ্ধতি গ্রহণ করবে সেটা কিন্তু সিদ্ধান্ত তারা নেয়। যখন সন্তান নিবে তখন তাকে সন্তানটি সুস্থ সন্তান জন্মদানের জন্য, মার সুস্থতার জন্য তাদেরকে কি করতে হবে, কি ধরনের খাদ্য গ্রহণ করতে হবে, কোথায় যেতে হবে, কার কাছ থেকে সেবা গ্রহণ করতে হবে, কি ধরনের সেবা গ্রহণ করতে হবে, এই যে বার্তাগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা, তাদেরকে তথ্য দেওয়া, অর্থাৎ তথ্য যখন পাবে তখন মানুষ কিন্তু তার যে চাহিদাটা চাহিদাটা তৈরি হবে, অর্থাৎ যখন সে তথ্য পাবে তখন তার প্রয়োজনটা সে বুঝতে পারবে এবং প্রয়োজনের আলোকে তার মধ্যে ওই সেবাগুলো নেবার একটা চাহিদা তৈরি হবে। এই চাহিদাটা তৈরি করা, এই তথ্যগুলো দেয়া তার কল্যাণের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য, তাদের ভালো থাকবার জন্য কি কি করণীয় আসলে, এই যে তথ্যগুলো এটা আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এবং এটি করতে গেলে আমরা দেখেছি যে এটি তো আসলে একটা সামগ্রিক বিষয়, এটি কোনো পরিবারের একক বিষয় না। এক্ষেত্রে পরিবারকে যেমন সচেতন করবার জন্য অনেক ক্ষেত্রে আমরা নবজাতকদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করি, তাদেরকে সচেতন করি। পরিবারের সদস্যদের সচেতন করবার জন্য আমরা যেমন পরিবার সম্মেলন বলে একটা প্রোগ্রাম করি, যেখানে আসলে শ্বশুর শাশুড়ি বা পরিবারের চারজন করে সদস্য থাকেন স্বামী স্ত্রীর সাথে, তাদেরকে নিয়ে আমরা মজার মজার গেমস এর মাধ্যমে তাদেরকে বার্তা দেবার চেষ্টা করি। একইভাবে কমিউনিটি গ্রুপ, সাংবাদিক, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাইকে আসলে আমরা এই বার্তাটি, এই যে কল্যাণের বিষয়, এই যে সুস্থতার বিষয়, এই যে সামগ্রিক বিষয়গুলো, তাতে তারা যাতে এগিয়ে আসেন, তারা যেন ভালো রোল প্লে করতে পারেন এবং তাদের মাধ্যমে আরো লোককে সচেতন করতে পারেন। কারণ আমরা তো আসলে সবার কাছে আমরা, আমাদের কর্মীরা হয়তো যাবে, তারা হয়তো বলবে, কিন্তু কমিউনিটিকে তো যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু কোনো কাজে সফলতা আসে না। এবং এই কমিউনিটিকে আমরা নানাভাবে সম্পৃক্ত করে ইভেন আমরা কিন্তু স্কুল কলেজ পর্যায়েও দেখা যাচ্ছে যে আজকের যে কিশোর কিশোরী তার সুস্থতা সে কিন্তু ভবিষ্যতের মা, তার সুস্থতার বিষয়, তার এই বিষয়গুলো জানার বিষয়, এই জন্য কিন্তু তাদেরকে নিয়েও আমরা সচেতনতামূলক প্রোগ্রাম কাজ করে থাকি। এবং এইভাবেই আসলে সামগ্রিকভাবে সবগুলো জায়গায় মিডিয়ার মাধ্যমে, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, তারপর FM রেডিও, আজকাল যে কমিউনিটি বা FM রেডিও, সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু আসলে মানুষকে এই সচেতনতামূলক বার্তাগুলো দেওয়ার মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করছি, একই সাথে তাদের সেবা নেবার যে চাহিদা সেটাও বৃদ্ধির চেষ্টা করছি।
1: একদমই চমৎকার করে গুছিয়ে বলেন, আমরা শেষ দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটি হচ্ছে, পরিবারের শুরুটা হয় এবং একটি পরিবার পরিকল্পনা গ্রহণের একদম মূল জায়গাটা কিন্তু স্বামী স্ত্রীর সিদ্ধান্ত, এই দুজনের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে যারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এরকম স্বামী স্ত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবেন?
2: আচ্ছা, আমি যদি দেখি আসলে আমরা যদি আমাদের যে কোনো ধর্মের কথাও বলি, মুসলমান ধর্মেও যদি বলি, দেখেন আমাদের এখানে কিন্তু বলা আছে যে স্বামী স্ত্রীর প্রতি রেসপেক্ট রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে রেসপেক্ট করবে, তার স্ত্রী রেসপেক্ট করবে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তাদের মানে মতামত পারস্পরিক ভাবে দুজনের আলোচনা করেই কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা। সেই জন্য আমার আসলে অনুরোধ যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটি তো আর পরিবারের মধ্য থেকে গড়ে ওঠে না, দুটো মানুষ আলাদাভাবে এসে এখন যখন দুজনের মধ্যে আলোচনা করে আপনার একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবেন, একজন আরেকজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু আসলে আপনাদের যেমন পরিকল্পিত পরিবার গঠন হবে তেমনি কিন্তু আসলে আপনাদের সুখী সমৃদ্ধ পরিবার গড়ে উঠবে। যেটি কিন্তু এই সুখী সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে হলে অবশ্যই একজন আরেকজনের মতামতকে গুরুত্ব দিতে হবে, মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে এর আসলে বিকল্প কিছু নেই। আমি আহ্বান রাখবো যে যারাই বিয়ে করবে নবদম্পতি তারা এই বিষয়টার উপর গুরুত্ব দিবেন, তাতে করে আপনাদের জীবন আসলে সুন্দর হবে, সুখী সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে পারবেন।
1: একদমই, আমরা পরিকল্পিত পরিবার গঠনের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ জীবনযাপন করব, এতে করে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাও আরো অনেকটা উন্নত হবে এমনটাই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, এবারে শেষের কথাগুলো উচ্চারণ করে যাই। আজকে সুখের ঠিকানা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লালটু হোসাইন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা

বাংলাদেশ বেতার ঢাকা। আমার দেশ আমার অহংকার। সকাল 7:30। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ আপনাদেরকে দেশের গান শুনবার জন্য। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার কাজী মজারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

শ্রোতাবন্ধুরা দেশের গান শুনছেন। এবারের গানের শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। কথা লিখেছেন নাসরিন নাহার, সুরকার রুহেল খন্দকার।

শ্রোতা বন্ধুরা, দেশের গানের এবারের শিল্পী সানিয়া সুলতানা লিজা গানের কথা লিখেছেন এবং সুর করেছেন গাজী আব্দুল রাজ্জাক।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আমাদের দেশের গানের আয়োজন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মাদকদ্রব্যর ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। মাদক ব্যবহার দাম্পত্য সুখের অন্তরায়, মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে, এ থেকে দূরে থাকুন, সমাজকে সুন্দর রাখুন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। আমরা যারা কৃষিকাজের সঙ্গে নানাভাবে যুক্ত, আমাদের সবার জন্য দরকার কৃষির পরিবেশ, যে পরিবেশ বাড়িয়ে দেবে ফসলের উৎপাদন। সবাইকে আজকের কৃষি সমাচার অনুষ্ঠান থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। একটু আগে পরিবেশের কথা বলছিলাম। এই পরিবেশের ভালোর জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের আরো বেশি বন দরকার, যে বন আমাদের অনেক উপকার করে। এবার আমার বাংলা পর্বে শুনব সাক্ষাৎকারমূলক একটি পর্ব।
1: দূরে ও কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমরা কথা বলব বন আমাদের বেঁচে থাকার অবলম্বন এই বিষয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বনকে কেন আমাদের বেঁচে থাকার অবলম্বন বলা হয়?
2: বন পৃথিবীর ফুসফুস হিসাবে কাজ করে। গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে, যা মানব ও প্রাণী জীবনের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধে বনভূমির ভূমিকা অপরিসীম। বন মাটি ক্ষয় রোধ করে, বন্যা ও ভূমিধস প্রতিরোধে সহায়তা করে। পাহাড়ি এলাকায় গাছের শিকড় মাটি আঁকড়ে ধরে, ভূমিধস ঠেকায়। বন অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। কাঠ, বাঁশ, বেত, মধু, রেজিন সহ নানা ধরনের বনজ সম্পদ মানুষের জীবনধারার অপরিহার্য অংশ। একই সঙ্গে ইকোট্যুরিজমের মাধ্যমে বন জাতীয় অর্থনীতিতে অবদান রাখে।
1: এবার আপনার কাছে জানতে চাইব, বন ধ্বংসের প্রধান কারণগুলো কি কি?
2: সারা বিশ্বে প্রতিনিয়ত ব্যাপক হারে বনভূমি নিধন হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, কৃষি জমি সম্প্রসারণ, অপরিকল্পিত নগরায়ন, অবৈধভাবে গাছ কাটা, অপরিকল্পিত শিল্পায়ন ও বনজ খনিজ আহরণ বন ধ্বংসের প্রধান কারণ।
1: এবার আপনার কাছে জানতে চাইব, বন সংরক্ষণ না করলে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে?
2: বন সংরক্ষণ না করলে জলবায়ু পরিবর্তন দ্রুততর হবে, ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষতি বাড়বে, ভূমিধসের ঝুঁকি তৈরি হবে, খাদ্য সংকট দেখা দিবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে।
1: বন সংরক্ষণ ব্যক্তিগতভাবে আমরা কিভাবে করতে পারি?
2: আমরা যেভাবে বন সংরক্ষণ করতে পারি, তার মধ্যে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, অযথা গাছ কাটা বন্ধ করতে হবে, স্থানীয় বন রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে হবে, পুনর্বনায়ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং বিকল্প জ্বালানির ব্যবহার করতে হবে।
1: শেষের প্রশ্নে জানতে চাইব, সরকার ও নীতি নির্ধারকদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
2: বন আমাদের বেঁচে থাকার অবলম্বন, এটা সবাই জানেন আপনারা। একথা নিছক এখন স্লোগান নয়, বরং আমাদের জীবনযাত্রার এক বাস্তব সত্য। বনকে রক্ষা করা মানে আমাদের জীবন, স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। তাই ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় উদ্যোগে বন সংরক্ষণ এখন সময়ের দাবি। প্রাকৃতিক সম্পদ হিসাবে বন পৃথিবীর জীববৈচিত্র্যের আশ্রয়স্থল, জলবায়ু নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সহায়ক। বাংলাদেশের মতো জনবহুল দেশে বনভূমির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে যায়, কারণ সীমিত জমিতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে বন নানা দিক থেকে সহায়তা করে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বন আমাদের জাতীয় সম্পদ, তাই বনকে রক্ষা করতে হবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
0: আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে এবার পরিবেশ নিয়ে শুনব আরো কিছু সচেতনতামূলক কথা, শুনব অভিনয় এবং সংলাপের মাধ্যমে।

0: ওই বাবু তাড়াতাড়ি আচ্ছালা, সময় বেশি নাই।
1: কি যে কাশেম ভাই, হাত যদি না চালাইতাম এক রাইতে 60 টাকা চাইলে কেমনে করতাম?
0: বুঝছি বুঝছি, আচ্ছালা আচ্ছালা আচ্ছালা। হই বাবু, হই হই হই, রাখ রাখ রাখ রাখ রাখ রাখ বাবু, রাখ রাখ।
1: কি কন
0: পাশের শব্দ হইলো মনে হইলো?
1: আমি তো কিছু শুনি নাই।
0: চল চল, আজ আর গাছ কাটানোর কাম নাই, বাকি গাছগুলা কাল কাটন লাগবো। যন্ত্রপাতি ল, গুছা তাড়াতাড়ি ল।
1: আর দুইটা গাছ কাটলে দষ্ট হইতো, খোরাকিটা ভালো পাইতাম।
0: আরে বেটা, আকাশের অবস্থা ভালো না, তুই এসস খোরাকি লইয়া চল তো, বাড়ি যাই বাড়ি যাই।
1: ঠিক আছে চলেন।
2: সাইফুল স্যার, এইভাবে গাছ কাটতে থাকলে আমাদের বনে তো একদিন গাছই পাওয়া যাবে না, আর আমরা এই পর্যন্ত একজনকেও এই অবৈধ গাছ কাটার অপরাধে ধরতে পারিনি, এটা দুঃখজনক।
3: স্যার খোঁজ রাখছি, গত দুদিনে যে পরিমাণ গাছ কাটা হয়েছে ওরা ওগুলো সরাবে, বনের ভেতর লোকজন দেখলেই আমরা ওদের ধরব।
2: যারা কাটছে ওরা কি একবারও বুঝতে পারছে না এটা শুধু অপরাধী নয়, পরিবেশের বিশাল ক্ষতি হচ্ছে, আর পরিবেশ মানেই বনজের ক্ষতি, আমাদের আগামী প্রজন্মের জন্য ক্ষতি। সাইফুল সাইফুল, ওই দিকে দেখো তো কি যেন নড়লো, দৌড় দিল। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো ধরো, হাত তোলো হাত তোলো,
3: ওর হাত বাঁধো,
2: হাত তোলো।
3: এই চুপ, চুরি করে গাছ কাটা মামা বাড়ির আবদার, চলো দেখাচ্ছি গাছ কাটার কি মজা।
4: আমার কোন দোষ নাই, সব দোষ এই কাশেম ভাইয়ের।
3: এই তোরা চুপ করবি,
2: সবাইকে লাইন করে নিয়ে যাও।
3: স্যার সবার নাম ঠিকানা আর ছবি তোলার সব কাজ শেষ, থানায় খবর দিয়েছি, ওরা এলে আসামিদের হস্তান্তর করা হবে।
2: গুড
4: স্যার, কোন কায়দা করলো না।
2: মানে
4: মানে যদি আপনি আমাকে কোনো শাস্তি দিতেন, থানায় গেলে মরে যাব, অনেক কষ্ট জীবনে আর গাছ কাটব না।
2: শোনো শোনো, এই বন আমাদের জীবন বাঁচায়, তোমরা একটি গাছও জীবনে লাগাওনি, অথচ প্রতিদিন গাছ কেটে বিক্রি করেছো। এই যে এত বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে, এসব গাছ ওই দুর্যোগ মোকাবেলা করছে। তোমাদের গাছ কাটার কারণে বজ্রপাত হলে জমিতে থাকা মানুষ মারা যাচ্ছে, তোমরা তাল গাছ পর্যন্ত কেটে নিয়েছো। ঠিক আছে, তোমাদের ছাড়তে পারি এক শর্তে। আমার সাথে আজই তোমরা সবাই যাবে। না না না, থানায় না, আমরা বন নার্সারি থেকে চারা নেব, তোমরা প্রত্যেকে 20টা করে চারা এই বনে রোপণ করবে।
0: তারপর স্যার?
2: তারপর তোমরা মুক্ত, কিন্তু তোমরা আর কখনো অবৈধভাবে গাছ কাটতে পারবে না।
1: স্যার আপনার মতো কেউ কোনোদিন কয় নাই, আমরা 100টা করে গাছ লাগাবো। কি কও কাশেম ভাই?
0: সত্যি স্যার স্যার, আমরা এই 7 জনে 100 কইরা 700 গাছ একদিনে লাগাই দিব।
2: এই তো তুমি বুঝতে পেরেছো।
5: আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলি, সবার মঙ্গল কামনা করি।

0: সুপ্রিয় শ্রোতা, কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা শফিকুল ইসলাম বাহার, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: Mocha and launched an offensive near the strategic Bab al-Mandab Strait. Football and megastar Lionel Messi played his final match for Argentina in a friendly football match against Benin at Buenos Aires Monumental Stadium today. In the 10th minute, the referee stopped the match to honor Messi. Fans stood and applauded for 2 minutes, while players on the field also greeted the Argentine star. The match marks the end of Messi's 21-year international career with Argentina. He holds the country's record for most goals, with 125 goals in 207 matches. Finally, weather, and forecast valid till 1 this afternoon, says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister asks to ensure opportunities for every child to build strong foundation for Bangladesh. President urges Canada for more investment in Bangladesh. Home Minister Salahuddin Ahmed says that he aims to formulate an acceptable mechanism for the caretaker government system, incorporating the views of people from diverse backgrounds and professions to ensure that no controversy arises regarding it in the future. Thousands of people protest across France demanding more funds for schools and less police repression. And Lionel Messi played a friendly football match against Benin in his last match for Argentina. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Priya Sota, Ekhon Shunbin, Nuzrul Borsho 2026. Upolokhe, Shakkhatkar Mulok Onushthan, Chiron Noto Mamushir. Shakkhatkar Grahan, Tina Binte Noor. সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের আজকের আয়োজনে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন চির উন্নত মমশিরের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুল সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন ডক্টর মুমিত আল রশিদ। তিনি ইরানি চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তো স্যার, প্রথমে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি যে নজরুল ঠিক কিভাবে আসলে ফার্সির প্রতি আগ্রহী হলেন, এই বিষয়টা যদি একটু বলতেন।
2: দেখুন, আমরা যারা ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে বাংলাদেশে কাজ করি, তারা মোটামুটি সকলেই প্রথম দিকেই আমরা নজরুলের কবিতায় যে ফার্সির প্রভাব বা নজরুল যে ফার্সির প্রতি আকৃষ্ট ছিলেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার পরে নজরুলের আগ্রহের জায়গাটা ফার্সির প্রতি জন্মায়, বিশেষ করে একজন মৌলবীর কাছে, পাঞ্জাবি এক মৌলবীর কাছে। কিন্তু তার পূর্বে কিন্তু নজরুলের আরেকটি ইতিহাস রয়েছে, বিশেষ করে বলা হয় তার চাচা বা তার শিক্ষক তাদের কাছ থেকে ফার্সির হাতেখড়ি নজরুল নিয়েছিলেন। তো নজরুলের এই জায়গাটি তখন থেকেই সম্ভবত নজরুলের মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল যে নজরুল ফার্সি নিয়ে হয়তোবা ভাবছেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার পরে তিনি সেখানে যখন একজন মৌলবীর সন্ধান পেলেন যিনি ফার্সি জানেন এবং তার কাছে তিনি ফার্সি ভাষা শেখা শুরু করলেন, এবং ধীরে ধীরে তিনি প্রথমে হাফিজের কবিতা দ্বারা তিনি ভীষণভাবেই উদ্বুদ্ধ হলেন, এবং আমরা বলতে পারি মূলত সেখান থেকেই নতুন এক নজরুলের সন্ধান আমরা পেয়েছি, যিনি ফার্সি ভাষা ও সাহিত্যকে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং একটি অনন্য উচ্চতায় তিনি ফার্সি ভাষা ও সাহিত্যকে তার রচনাবলিতে তিনি সেই পারদর্শিতা তিনি দেখিয়েছেন। এটি আমরা বলতে পারি।
1: পাশাপাশি আমরা যদি বলি যে ভাষাগত দিক থেকে কি কোনো নির্দিষ্ট কবির প্রভাব তার উপরে খুব বেশি আছে বলে কি আপনি মনে করেন?
2: দেখুন, আসলে আমরা যখন প্রথম অধ্যয়ন করি তখন আমরা শুধু জানতাম, আসলে বিশেষ করে আমি আধুনিক বাংলা সাহিত্যের কথা বলতে চাই, এটি আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে বাংলা আধুনিক বাংলা সাহিত্যের পরিসরে কাজী নজরুল ইসলাম সেই অগ্রগণ্য কবি সাহিত্যিকদের একজন, যিনি তার অনেক সমসাময়িকদের মতোই ইউরোপীয় সাহিত্য দ্বারা তেমনভাবে প্রভাবিত হননি। তিনি বরং

0: সাহিত্যিক অনুপ্রেরণা উপপ্রভাবের প্রধান উৎস খুঁজে পেয়েছেন মূলত এশীয় সাহিত্য, যেটি এবং বিশেষত ফার্সি সাহিত্যে। এই প্রভাব কেবল তার কবিতার ভাষা ও বিষয়বস্তুর মধ্যেই প্রভাব সীমাবদ্ধ থাকেনি, বাংলা কথা সাহিত্যে এর উল্লেখযোগ্য প্রতিফলন ঘটেছে। এবং আমরা যেহেতু প্রথমে বলেছি যে উনি হাফিজ দ্বারা ভীষণভাবে আলোড়িত ছিলেন, বিশেষ করে আমরা যদি নজরুলের অসংখ্য কবিতা দেখব যেগুলো আসলেই তিনি এমনভাবে অনুবাদ করেছেন মনে হচ্ছে যে হাফিজই কথা বলছে, ফার্সি সাহিত্যই কথা বলছে। তার বিখ্যাত কবিতা আমি যদি বলি, যেটি নজরুল হাফিজ বলেছেন, হারগেজ নেমিরাদ অনকে দেলাশ জেন্দে শুদ বেশক সাফতাস বার জারিদ আলম দাওয়ামে ম। দেখুন, এটি আমরা আমাদের মতো শাব্দিক অনুবাদ করেছি, কিন্তু নজরুল কিভাবে অনুবাদ করেছেন, বলেছেন, কভু মরে না সেজন প্রেম যার পরাণে বাঁচে, বিশ্বের পাতায় চিরস্থায়ী আমাদের এই অমরত্বের কথা লেখা রবে। কিভাবে হাফিজের যে ছন্দ শাস্ত্র, যেটি তার মধ্যে শাস্ত্রের মধ্যে যে ব্যবহার, সেটি হচ্ছে নজরুলও দেখিয়েছেন। এটি হচ্ছে নিঃসন্দেহে আমরা বলবো যে হাফিজ দ্বারা তিনি ভীষণভাবে আলোড়িত ছিলেন। হাফিজের আরো একটি বিখ্যাত কবি, যার কারণে আসলে নজরুল এখন সেই মসজিদের পাশে ঘুমিয়ে আছেন, যেখানে হাফিজ বলেছেন, বারসারে তোরবাতে ম চুন গোজারি হেম্মত খ কে জিয়ারত গা হেরেন্দন জাহান খ হাতসুদ। হাফিজ এই কথাটি বলেছেন কারণ ওই সময় হাফিজ কোন এক সময় ভাবছিলেন তার এই কবর এক সময় বিশ্বের পুরো প্রেমিক যারা রয়েছে, যারা আশেক রয়েছে, যারা সুফি ধারায় শিক্ত, যারা কবিতার কবিতাকে ভালোবাসেন, যারা প্রেম ভালোবাসেন, সকলের জিয়ারত গা হবে। এবং আমাদের নজরুলের কবিতা আমরা যদি বলি, তিনি লিখেছেন, আমার গোরের পাশ দিয়ে যেতে চেয়েও আসিস তুমি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে নজরুল হাফিজকে ধারণ করেছিলেন। পরবর্তীতে আমরা আরেকজন কবি ওমর খৈয়াম, ওমর খৈয়াম দ্বারাও হাফিজ নজরুল ভীষণভাবে আলোড়িত ছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমির কবিতার মধ্যে, কবিতা দ্বারা তিনি নজরুল যে আসলে শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকেন, মাওলানা জালালউদ্দিন রুমির প্রেমবাদ দ্বারা তিনি ভীষণভাবে আলোড়িত ছিলেন।
1: স্যার, আরেকটা বিষয় আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে কাজী নজরুলকে নিয়ে ইরানিদের আগ্রহটা আসলে কেমন, বা ওরা আসলে নজরুল সম্পর্কে কতদূর জানে?
0: দেখুন, এটি আসলে আমরা যদি বলি আমাদের দুঃখের জায়গায়, যখন আপনি দেখবেন যে আপনার দেশের একজন কবি সাহিত্যিককে নিয়ে কোনো একটি ভাষায় সেটি অনুবাদ হয়েছে, সেখানকার ওই দেশের প্রায় বলা যেতে পারে 90% লোক জানে, কিন্তু আপনি সেটি সেভাবে জানছেন না যে আপনার কবিকে ওই দেশে স্প্যানিশ হতে পারে, ফ্রান্স ফ্রেঞ্চ হতে পারে, জার্মান হতে পারে, আপনি জানছেন না, এটি আপনার জন্য কিন্তু বড় একটি ব্যর্থতার জায়গা বা একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এবং ইরানিদের কাছে এটি একটি আফসোসের জায়গা কিন্তু এখনো, বিশেষ করে বাংলাদেশে ইরান কালচারাল সেন্টারে ডক্টর কাজেম কাহদি, ডক্টর মোহাম্মদ ইশা শাহিদি, তারা একটি বই অনুবাদ করেছেন নজরুলকে, নজরুলের কবিতাগুলো ফার্সিতে অনুবাদ করেছেন। এবং এটি আমরা বলবো যে নজরুলকে জানার জন্য পারস্যবাসীর জন্য পর্যাপ্ত নয়। তো আমরা চাইব যে এই জায়গাটিতে 2006 ইরানে একটি সেমিনার হয়েছিল নজরুলের উপর, এবং সেখানে বাংলাদেশের বিখ্যাত কবি কবি আব্দুল্লাহ শিকদার ছিলেন, আমাদের ডক্টর রাজীব হুমায়ুন স্যার ছিলেন, জাতীয় জাদুঘরের পরিচালক মাহমুদুল হক স্যার ছিলেন। তো তাদের উপস্থিতি, প্রায় 26 দেশের প্রতিনিধি ছিল সেখানে, নজরুলকে নিয়ে সেমিনার ইরান থেকে করা হচ্ছে, এবং ইরানের বিখ্যাত কবি, সুফি কবি, মহিলা কবি তাহেরা সাফারজাদে সেখানে উপস্থিত ছিলেন। এবং ইরান কিন্তু চেয়েছিল কাজী নজরুলকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে তাদের মতো করে, কিন্তু কেন জানি সেই জায়গাটি আসলে পরবর্তীতে তার প্রতিফলন আমরা দেখিনি। যদি ইরানের কথা বলি, ইরানের আপনি বিখ্যাত সব কবি, আমি যদি হাফিজের কথা বলি, ফেরদৌসির কথা বলি, ওমর খৈয়ামের কথা বলি, বর্তমান সমসাময়িক সোহরাব সেহরির কথা বলি, নিমা ইউসুফের কথা বলি, প্রত্যেকে নিয়ে কোনো না কোনো ভাবে একটা সিনেমা, একটা ডকুমেন্টারি তারা নির্মাণ করেছে, হ্যাঁ, এবং এগুলো পরবর্তীতে ডাবিং করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে। কিন্তু আফসোসের জায়গা, আমরা নজরুলকে নিয়ে এই রকম তারা ইরানি একটি প্ল্যান করেছিল, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি, এটি হওয়া উচিত। এবং আমি মনে করি যে ইরানিদের কাছে এখনো নজরুলের যে অবদান, এই অবদানটি এখনো সঠিকভাবে তুলে ধরা হয়নি, হয়তোবা সময়ের আমরা আশাবাদী, নজরুল বর্ষে আশাবাদী, নজরুল বর্ষে এই কাজটি হতে পারে, হয়তোবা কোনো একটি পর্যায়ে, কেউ হয়তোবা ব্যক্তি পর্যায়ে অনেকেই করতে পারে, বা সরকারি পর্যায়ে
1: প্রাতিষ্ঠানিকভাবে
0: হতে পারে, এটি একটি বড় কাজ হতে পারে। পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে নজরুলকে আমাদের তুলে ধরা উচিত। একজন কবি শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডিতে নয়, তিনি পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন, এবং এটা আমরা বিশ্বাস করি,
1: বিশেষ করে কাজী নজরুল ইসলামের মতো এত বৈচিত্র্যময়
0: যার রচনা বলি, বৈচিত্র্যময় যার ইভেন তিনি প্রত্যেকটা কবিতায়, বিশেষ করে আমি অনুবাদ যদি বলি, প্রত্যেকটা দিওয়ানে হাফিজের অনুবাদ, ওমর খৈয়াম অনুবাদ, এবং আমরা যদি হয়তো বা নজরুল আরেকটু সময় পেলে বা নজরুলের শেষ বয়সে যদি আরেকটু সুস্থ থাকতেন, হয়তো আমরা নতুন ভাবে আরো বেশ কিছু অনুবাদ আমরা পেতাম এবং এটি আমাদের জন্য, আমরা মনে করি যে নজরুল তার কবিতায় যেভাবে ফার্সি ভাষা ও সাহিত্যের যেই বিচ্ছুরণ আমি বলবো যে অসাধারণ, এটি একটি নিঃসন্দেহে এই জায়গাটা আমাদের পরবর্তী প্রজন্মে যারা কবি সাহিত্যিক নতুন একটি জায়গা তৈরি করে দিয়েছেন এবং আমরা বলি যে বর্তমানে আধুনিক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কবি সাহিত্যিকদের জন্য একটি বড় প্রেরণা নজরুল। আমি দিন শেষে চাইবো আমার দেশের কবি, আমার দেশের নজরুল জাতীয় কবি, আমাদের গর্বের প্রতীক, সবসময় বেঁচে থাকুক আমাদের কাজের মধ্যে, আমাদের সাহিত্যের মধ্যে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। ধন্যবাদ।
1: চমৎকার বলেছেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাইবো যে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে আসলে যে অনন্য মাত্রায় নিয়ে গেছেন সেটা আমরা বাঙালি মাত্রই যেন অনুধাবন করি এবং ওনাকে বিশ্বব্যাপী ওনার যে প্রাপ্য সম্মান আছে, যে অনন্য উচ্চতায় তাকে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই জায়গাটাতে যাতে আমরা নিয়ে যেতে পারি, কাজ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
0: ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন তানজিনা বিনতে নূর, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
3: বর্তমানে দেশে ডেঙ্গু জ্বর উদ্বেগ ছড়াচ্ছে, আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। মূলত আমাদের অসচেতনতা এবং অনেক ক্ষেত্রে দায়িত্বহীন আচরণের কারণে দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা সবাই জানি এডিস প্রজাতির স্ত্রীমশা এই রোগের বাহক। এডিস মশার কামড়েই সাধারণত এ রোগের সংক্রমণ ঘটে। আর এই এডিস মশা জমে থাকা স্থির পরিষ্কার পানিতে ডিম পাড়ে এবং বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন এডিস মশার বংশবিস্তার রোধ করা। অর্থাৎ যেসব কারণে এবং যেসব জায়গায় এডিস মশা বংশবিস্তার করে সে স্থানগুলো এবং বিষয়গুলো সম্পর্কে সর্বক্ষণ সচেতন থাকতে হবে। বাড়িঘর, অফিস আদালত, স্কুল কলেজ সহ সর্বত্র আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে বাসা বাড়ি সহ কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাসগৃহের ফুলের টব, টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা, ফ্রিজের ট্রে, নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা সহ যেসব স্থানে পরিষ্কার পানি জমে থাকে তা অবশ্যই ফেলে দিতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। ডেঙ্গু সরাসরি একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়ায় না, তবে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে সংক্রমণের প্রথম সপ্তাহে তার রক্তে এই ভাইরাস থাকে। এই সময় কোনো মশা তাকে কামড়ালে সেই মশা ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়। পরবর্তীতে সেই সংক্রমিত মশা অন্য মানুষকে কামড়ালে তার বা তাদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ে। এই জন্য অবশ্যই আমাদের প্রয়োজন দিনে কিংবা রাতে যখনই আমরা ঘুমাতে যাব আমরা যেন মশারি টাঙিয়ে মশারির ভেতরে ঘুমাই, এবং একই সঙ্গে শরীর যতটা সম্ভব ঢেকে রাখুন এবং ঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখুন। এবারে জেনে নেওয়া যাক ডেঙ্গুর কিছু সাধারণ লক্ষণ। ডেঙ্গুতে সাধারণত উচ্চমাত্রার জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশী, হাড় বা গাঁটে ব্যথা, বমি বমি ভাব এবং ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রেই একই ধরনের উপসর্গ নাও দেখা দিতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর সন্দেহজনক কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের ইচ্ছে মতো ঔষধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচারিত হয়। এইসব তথ্যের সবই সঠিক নাও হতে পারে। তাই গুজব বা অযাচাইকৃত তথ্যের উপর নির্ভর না করে চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করুন। মনে রাখবেন, সঠিক তথ্য জানুন, ভুল তথ্য ছড়াবেন না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের শোনাব ডেঙ্গু নিয়ে একটি গান।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধের শুরুটা হোক নিজের ঘর থেকেই। আমরা যদি নিয়মিত বাড়ির চারপাশ পরিষ্কার রাখি, পানি জমতে না দিই এবং পরিবারের পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন রাখি, তাহলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আসুন আমরা সবাই মিলে একটি অঙ্গীকার করি, আমার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখব, কোথাও অপ্রয়োজনে পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করব, ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে নিজে জানব এবং অন্যদেরও জানাব, জ্বর অথবা অসুস্থতার ক্ষেত্রে অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেব। প্রিয় শ্রোতা, আমরা যদি সম্মিলিতভাবে সবাই একযোগে কাজ করে যাই, তাহলেই সম্ভব ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়া। আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানে শেষ হল।
2: মাদক নয়, মৃত্যু নয়, আমরা মাদক মুক্ত সুস্থ জীবন চাই। মাদক ছেড়ে সন্তানকে ভালোবাসুন, ওদের মাদক আসক্তি থেকে বাঁচান। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ ও জাতি গড়ে তুলি। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সব চাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে হাটে মাঠে কলে কারখানায়, তবেই আমরা স্বাবলম্বী হতে পারব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তুমি কেমন করে গান করো হেগুনি, রবীন্দ্রসঙ্গীত শুনব কাদেরী কিপ্রিয়ার কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন কাদেরী কিবরিয়া।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। আমি চাইনি জীবনে এমন সাজানো, আধুনিক গান গেয়েছেন সোমনুর মনির কোনাল, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন ফরিদ আহমেদ।

শুনছেন আধুনিক গান সোমনুর মনির কোনালের কণ্ঠে। এবারের গান যতই দূরে তুমি যাও আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা নিয়ে কি কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা শুনব দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সমনুর বনের কোনাল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লালন গীতি শুনবেন, গেয়েছেন শফি মণ্ডল।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুষো কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা। এই সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, এ পদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে থাকবে। গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সহজে এ ব্যবস্থা পরিবর্তন করতে না পারেন সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন 25 কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত এক সভা শেষে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ম হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খেলা খবর, ফুটবল। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচে বেনিনকে 3-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এক গোল ও 2 অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রাখলেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে 10 মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এই সময় দর্শক 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়েরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনা হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 208 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 126। উল্লেখ্য, লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

0: শ্রোতা বন্ধুরা, শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে শুনলেন নজরুল সঙ্গীত।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আধুনিক গান গেয়েছেন বশিরুজ্জামান সাব্বির, প্রথম গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন আশরাফ বাবু।

এক চোখে তোমার ভালোবাসা, এই নিয়ে গান লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন রফিকুল আজিজ, আর গেয়েছেন বশিরুজ্জামান সাব্বির।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষ্ণা রানী রায়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, স্টুডিও রেকর্ডে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন তৃষ্ণা রানী রায়, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি ভাষাগু খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন মিয়াকি মল্লার রাগে খেয়াল শুনবেন। গেয়েছেন রঞ্জন চন্দ্র সরকার, তবলায় সঙ্গত করেছেন আমজাদ হোসেন। খেয়ালে রাগ মিয়াকি মল্লার।

0: পারবে কিনা।
1: মিয়াকি মল্লার রাগে খেয়াল শুনলেন রঞ্জন চন্দ্র সরকারের কণ্ঠে, তবলায় সঙ্গত করেছেন আমজাদ হোসেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছে হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুষো কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তারেক রহমান। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন ২৫ কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নূর ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলেছে, তারা খামিস মুসাইদ শহর লক্ষ্য করে ছোঁড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা বন্দর নগরী মোখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে আক্রমণ শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। তিনি দাবি করেন, এই পথে নৌ চলাচল যুদ্ধ পূর্বাবস্থায় ফিরে গেছে অথবা তার চেয়েও উন্নত হয়েছে। খেলার খবর ফুটবল। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এক গোল ও ২ অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রাখলেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে ১০ম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এ সময় দর্শক দুই মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়েরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৮ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২৬। উল্লেখ্য, লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে আধুনিক গান নিয়ে উপস্থিত আছেন শিল্পী মনিকা দেবনাথ। কথা প্রথম গানটি লিখেছেন সেলিম মাহমুদ এবং সুর করেছেন দেবাপাল।

এটি ছিল আমার একটি মৌলিক গান। আমি আরও একটি মৌলিক গান পরিবেশন করছি। দ্বিতীয় এই গানটির কথা ডি সেন্টুর এবং সুর উজ্জ্বল সিনহা।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান শোনালেন শিল্পী মনিকা দেবনাথ কথা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত, গেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম শামীম।

অনুষ্ঠান একযোগে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা এবং বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে এখন উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ মুশাহিদুল হক মিলন। তিনি এখন সরাসরি স্টুডিও থেকে মোহাম্মদ মুসলিমুর রহমানের লেখায় পল্লীগীতি গেয়ে শোনাচ্ছেন।

এবারে আমি যে গানটি পরিবেশন করছি এই গানটির গীতিকার শ্রদ্ধেয় প্রাণকৃষ্ণ সরকার, কথা এবং সুর প্রাণকৃষ্ণ সরকার।

0: আমাদের স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গেয়ে শোনালেন মোহাম্মদ মুশাহিদুল হক মিলন।
1: বাংলাদেশ বেতার ঢাকা নিবেদন করছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রুমা খন্দকার, প্রথমে আমার না বলা বাণী।

0: রুমা খন্দকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ, এবং একই সাথে অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী সঞ্জয় কবিরাজ। তিনি আমাদের আধুনিক গানকে শোনাবেন। প্রথম গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা। প্রথম গানটি, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রমিনা খানম। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন ২৫ কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয় আশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ঔষধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছে সরকার। ফলে বিগত ৩ বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে ডেঙ্গু চিকিৎসা সহজলভ্য করা, ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান সহ সরকারের সমন্বিত উদ্যোগের কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার ০.৩১% রাখা সম্ভব হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শয্যা সংখ্যা বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস ও ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু, পর্যাপ্ত ডায়াগনস্টিক কিট ও স্যালাইনের মজুদ এবং বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু NS1 পরীক্ষা নিশ্চিতকরণ সহ দেশব্যাপী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালু চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে এর পুনর্খনন এবং লেক ঘিরে নজরুল সরোবর নির্মাণ সহ সামগ্রিক উন্নয়ন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। ধানমন্ডি লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদন কেন্দ্রের রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে প্রায় ৫১ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে নজরুল সরোবর। এতে উন্মুক্ত অ্যাম্পি থিয়েটার, লাইব্রেরি, নগর বন এবং কবির পছন্দের খাবার পরিবেশনকারী বিশেষ রেস্তোরাঁ থাকবে। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলছে তারা খামিস মুসাইদ সহ লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুদি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায় তারা বন্দর নগরী মোখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাবা আল মানদেব প্রণালীতে আক্রমণ শুরু করেছে। খেলার খবর, ফুটবল। বুয়েন্স আয়ার্সের মুনমেন্টাল স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচে বেনিন ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এদিকে গোল ও দুই অ্যাসিস্টকে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রাখেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে দশম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এ সময় দর্শক দুই মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়রাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে রয়েছে নজরুল সংগীত, শিল্পী শ্রাবণী ভট্টাচার্য।

0: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
0: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10ই মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
2: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পল্লীগীতে। প্রথম গানের শিল্পী ডাক্তার মোহাম্মদ মজিবুল হক সবুজ, গীতিকার আয়ুব আলী, সুরকার হাবিবুর রহমান।

শ্রোতা বন্ধুরা, পল্লীগীতি শুনছেন ডাক্তার মোহাম্মদ মজিবুল হক সবুজের কণ্ঠে। এবারের গানটি লিখেছেন জাকির হোসেন রাজু এবং সুর করেছেন গীতিকার নিজেই।

0: শ্রোতা বন্ধুরা, ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক সবুজের কণ্ঠে শুনলেন পল্লীগীতি।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালা শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি শামীম আহমেদ, নাজনীন নাহনিপা, সুবর্ণা আরফিন এবং জি এম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার এবং এস এম আল জুবাইর। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
4: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: কাছে ও দূরের সকল বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনছেন, সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা নিন। প্রতিদিন সকালে ঘুম ভাঙে প্রকৃতির স্নিগ্ধতা দেখে, মনটা সতেজতায় ভরে যায়। মনে হয় সারাটা দিন যেন এমনি স্নিগ্ধতার পরশে ভরে থাকে সময়গুলো, প্রশান্তিতে ভরে থাকে কর্মময় দিনটি। তাহলেই সুস্থ ও সুন্দর থাকব আমরা সবসময়। এমনই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, সবুজ প্রকৃতি ঘেরা বাংলাদেশ যেন এক বিশাল বাগান। এই বাগানে পাহাড়, নদী, সাগর, বনানী প্রান্তর জোড়া মাঠ সবই আছে। এখানে সাগরের মতো বিশাল হৃদয়ের মানুষ আছে, যারা অনেক ভালোবাসতে পারে, অপরের জন্য ত্যাগ স্বীকার করতে পারে, প্রয়োজনে জীবন দিতেও পারে। আর তাই তো আমরা বাঙালি। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ।
0: এক এক ঋতুতে এক এক সাজে ফুলে ফুলে সেজে উঠে আমাদের এই দেশ। একমাত্র বাংলাদেশের মানুষ এত বৈচিত্র্যময় ঋতু উপভোগ করে, আর তাই বুঝি এদেশের রয়েছে এত বিচিত্র মন। আসুন সবার সাথে বন্ধুত্বের বন্ধন অটুট রাখি সব সময়।
1: শ্রোতা বন্ধুরা, ভালো আছেন তো? আপনারা সবাই ভালো থাকুন, এটা আমাদের সব সময়ের কামনা। আপনাদের সবার ভালো থাকা এবং ভালো লাগার কথা মাথায় রেখেই আমরা সাজাই আমাদের আয়োজন। তো শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল।
2: আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে তানিয়া পারভিন।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে। আমাদের স্টুডিওতে রয়েছেন ইশরাত জাবিন, IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে জানতে চাইব প্রসূতি মায়ের পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি।
4: প্রসূতি মায়ের পরিবার পরিকল্পনা বিষয়টি হচ্ছে যে যেই মাটি কেবল সন্তান প্রসব করেছে তার পরের সময়গুলোতে উপযুক্ত যে কোনো একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা, এই বিষয়টি বুঝিয়েছে। প্রসবের পরপরই একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে, বিষয়টা হচ্ছে এটাই। এবং এর গুরুত্বটা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে যে প্রথম গুরুত্ব হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করবে। অর্থাৎ একজন নব মা, মানে যিনি নতুন মা হয়েছেন, তার নবজাত বাচ্চাটিকে যত্নের সাথে বড় করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তার পরবর্তীতে তার শারীরিক যে একটা দুর্বলতা তৈরি হয় মা হওয়ার পরবর্তী সময়ে, এবং সেই সাথে বাচ্চার যত্ন, এই বিষয় দুটোকে সময় দেওয়ার জন্য, বাচ্চাকে এবং নিজেকে সময় দেওয়ার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয় পরবর্তী সন্তান গ্রহণের ক্ষেত্রে। আর এই সময়টুকুর মধ্যে যেন একটি উপযুক্ত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তিনি পরিকল্পিত উপায়ে তাদের দাম্পত্য জীবন পরিচালিত করতে পারেন, এই বিষয়টি গুরুত্বপূর্ণ।
3: প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কথা বলছিলেন, যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার ব্যবহারের উপকারিতা কি?
4: যে প্রথমেই আছে আমার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এটা রোধ করা যাবে। অর্থাৎ মাটা চাইছে না যে এখন যে সন্তানটি হয়েছে তার পরবর্তীতে অল্প অল্প দিনের মধ্যে আবার সন্তান গ্রহণ করতে, এটা উনি চাইছেন না। কিন্তু ওনাকে তাহলে অবশ্যই কোনো না কোনো পদ্ধতির আওতায় আসতে হবে, যে কোনো একটি উপযুক্ত পদ্ধতির আওতায় আসতে হবে। এবং সেটা সরকার যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এই বিষয়টিকে ইদানিং বেশি গুরুত্ব দিচ্ছেন, এ কারণে যে আমরা যদি একজন মায়ের গর্ভের পর প্রসবের পরবর্তী সময়ে একটি উপযুক্ত পদ্ধতি দিয়ে তাকে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মায়ের স্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য বেশি ভালো থাকবে, সুগঠিত থাকবে। কেননা মাটি যদি পর খুব অল্প সময়ের মধ্যে আবার গর্ভবতী হয়, তাহলে যে সন্তানটি এখন রয়েছে সেই সন্তানের খাদ্যের সমস্যা তৈরি হতে পারে, খাদ্য প্রাপ্তির ক্ষেত্রে। কেননা সেই প্রথম সন্তানটি মায়ের বুকের দুধ পান করবে, সেখানে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, মায়ের কিছুটা ক্লান্তিবোধ হতে পারে। কেননা সে যদি নতুন করে গর্ভধারণ করে, তাহলে তার গর্ভের সন্তানটি তার কাছ থেকে তার যত্নের প্রয়োজন রয়েছে। সবকিছু মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্যে পড়তে হয় মাকে। সে কারণে আমরা বলি যে অন্তত পক্ষে দুটো সন্তানের মধ্যে যেন 3 বছরের একটা বিরতি থাকে, এবং এই সময়টুকুতে যেন একটি উপযুক্ত পদ্ধতি ওনারা ব্যবহার করে।
3: এই কাউন্সিলিং কখন করতে হবে তাদের?
4: এই কাউন্সিলটা কিন্তু করতে হবে গর্ভকালীন সময়, অর্থাৎ আমরা যেটা বলি ANC সময়। একটি মা গর্ভে সন্তান ধারণ করেছেন, এটা জানা মাত্রই আমরা বলি যে সঙ্গে সঙ্গে সেবা কেন্দ্রে যেতে হবে, অথবা বাড়িতে যে আমাদের FWA-রা যাদের বাড়ি বাড়ি পরিদর্শন করে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে হবে, এবং যখন প্রয়োজন হবে পরামর্শের সাথে হলেই হবে না, তাকে রেগুলার চেক আপের জন্য নিকটস্থ যে কোনো একটা সেবা কেন্দ্রে যেতে হবে। এই সেবা কেন্দ্রে যাওয়ার সময় যখন যাচ্ছে অথবা বাড়িতে যখন আমরা FWE তাকে পরিদর্শন করতে যাচ্ছে, সেই সময় তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন যে প্রসব পরপরই যেন উনি একটা পদ্ধতি নিতে পারেন। এই পদ্ধতিগুলো এখানে একটু বলে রাখি যে প্রসবের পরপরই আমরা তাকে IUD, যেটা মহিলাদের জরায়ুতে পড়ানো হয়, এটা 10 বছর মেয়াদি, চাইলে আগেও খুলে ফেলা যায়। এটা হচ্ছে IUD একটি সুন্দর পদ্ধতি। তারপর হচ্ছে রয়েছে ইমপ্ল্যান্ট, যেটা মেয়েদের কনের উপরে চামড়ার নিচে পড়ানো হয়। আর এছাড়া তো রয়েছে আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এই দুটো পদ্ধতি ক্লিনিক্যালি যদি হসপিটালে ডেলিভারি হয়, প্রসব হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকরা তার সম্মতি নিয়ে এই দুটো পদ্ধতি যে কোনো সময় পড়িয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, 7 দিন পর্যন্ত পড়াতে পারবেন, 7 থেকে 42 দিন পরে মাঝে আর পড়াবেন না, 42 দিন পর থেকে আবার পড়াতে পারবেন।
3: অপরিকল্পিত গর্ভধারণ রোধে এই পদ্ধতিগুলোকে নির্ভরযোগ্য পদ্ধতি?
4: অবশ্যই, সরকারি পরিবার পরিকল্পনার কার্যক্রমে যতগুলো পদ্ধতি রয়েছে প্রত্যেকটি পদ্ধতি খুবই গবেষণালব্ধ একটি পদ্ধতি এবং সবগুলি কার্যকর।
3: এই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ব্যবহারের উপকারিতাও শুনছিলাম, আর এক্ষেত্রে কি গৃহকর্তা রয়েছে বা পুরুষদের কোনো ভূমিকা রয়েছে?
4: অবশ্যই, দম্পতি বলতে আমরা তো স্বামী স্ত্রীকে বোঝাই, স্বামীর ভূমিকা তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে যে শ্বশুর বাড়ির যারা সদস্যরা আছেন, শ্বশুর শাশুড়ি, ভাসুর, ননদ, দেবর, এদেরও কিছুটা সহায়তার প্রয়োজন রয়েছে এবং তাদেরও কিন্তু মতামতের বা তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। ওই যে বললাম গর্ভকালীন সময়ে তাকে এই তথ্যের মধ্যে দিয়ে যেতে হবে, তাকে পরামর্শ দিতে হবে, কাউন্সেলিং করতে হবে, এবং গর্ভ পরবর্তী মানে প্রসবের পরবর্তী সময়ে যেন এই পদ্ধতিটা উনি নিতে উদ্বুদ্ধ হন বা নিয়ে প্রয়োজনটা মনে করেন এবং নেওয়ার জন্য সেই রকম সুযোগ সুবিধা নিজেকে দিতে প্রস্তুত থাকেন, সে বিষয়টা আগে থেকে নিশ্চিত করতে হবে।
3: প্রসব পরবর্তী যে পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে, এই পদ্ধতিগুলো ব্যবহার করলে কি, যেহেতু প্রসব পরবর্তী মায়ের বাচ্চা যে বুকের দুধ খাবে, সেক্ষেত্রে কি বাচ্চার বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোন রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?
4: এই বিষয়ে একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে এই যে কোনো পদ্ধতি গ্রহণ করলে হয়তো মায়ের বুকের দুধের পরিমাণ কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে আরো একটি আমাদের একটা খুব স্বল্প মাত্রা একটা খাবার বড়ি রয়েছে, যেটা আমাদের পর্যায় থেকে আমরা যেটা সরবরাহ করি বিনামূল্যে, সেটার নাম আপন। এই আপন বড়িটা 6 মাস পর্যন্ত কার্যকর। এই আপন বড়ি সেবনের ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আছে, প্রত্যেক দিন রাতে একই সময় খেতে হবে এবং এটা মানে যে মা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এরকম মায়ের জন্য এটা প্রযোজ্য, অন্য কারোর জন্য তো প্রযোজ্য হবে না। 6 মাস পর্যন্ত কিন্তু সর্বমাত্রা বড়ি খাবেন উনি, এর পরবর্তীতে উনি অন্য মানে সুখী বড়ি ওনাকে খেতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই স্বল্পমাত্রা আপন বড়ি নিয়ে আসার এটাই কারণ যে মায়ের বুকের দুধে কোন রকম গুণগত অথবা পরিমাণগত কোন রকম তারতম্য ঘটে না। আর অন্য পদ্ধতিও যদি গ্রহণ করে সেক্ষেত্রে কোন রকম তারতম্য অথবা পরিমাণে কম হবে না অথবা গুণগত মানও ঠিক থাকবে।
3: প্রসব পরবর্তী সময়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো ব্যবহার করার ফলে কি মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যুর হার কি রোধ করা সম্ভব?
4: অবশ্যই, কেননা আমরা চাই পরিকল্পিত উপায় সন্তান গ্রহণ হোক এবং সেটা পরবর্তী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অবশ্যই মাতৃ এবং শিশু মৃত্যু হার হ্রাসে এটা অত্যন্ত সহায়ক। এখানে আরেকটু বলে রাখতে চাই যে আমাদের মাঠ পর্যায়ে যে মাঠ কর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন অথবা FWC মানে ইউনিয়ন পর্যায়ে, FWC বা জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে অথবা বাড়িপাশে কমিউনিটি ক্লিনিকে রয়েছে, যেখান থেকে ওনারা সেবা পেতে পারেন।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা প্রসূতি মায়ের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ইশরাত জাবিন, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে।
4: আপনাকেও ধন্যবাদ শ্রোতা বন্ধুকেও।
1: বন্ধুরা, এবারে শোনা যাক জনসংখ্যা বিষয়ক একটি গান। গানের শিল্পী মৌসুমী রেজা, গানের কথা লিখেছেন শিকদার ইসাক আলী আর গানটিতে সুর করেছেন দীপক কুমার দে।

0: বন্ধুরা, গান শোনা হলো, নিশ্চয় ভালো লেগেছে আপনাদের। গান প্রাণের কথা বলে, তাই গান আমাদের সবার কম বেশি ভালো লাগে। গান শুনলে মন ভালো হয়ে যায়, তাই না?
1: তো বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আর কি কি বিষয় জানতে চান লিখে জানান আমাদের এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
0: আশা করছি মতামত জানিয়ে অবশ্যই চিঠি লিখবেন আমাদের কাছে। কেমন? আমাদের ইমেল ঠিকানা হল বেতার phnc1207@gmail.com।
1: আমাদের এবারের পরিবেশনা জীবন কথা। প্রতিনিয়ত আমাদের যাপিত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার রূপক উপস্থাপন। উপস্থাপনায় রয়েছেন পারভিন আহসান মিলি।
2: পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুর জন্য অন্যতম প্রধান শর্তই হল সংসার জীবনের শুরুতেই পরিবার পরিকল্পনার একটা ছক তৈরি করা। যেমন, বিয়ের পরপরই সিদ্ধান্ত নিতে হবে প্রথম সন্তান তারা কখন নিতে চান। এক্ষেত্রে দুই এক বছরের সময় নিলে সংসার গোছানো, নিজেদের বোঝাপড়া এবং একটি সন্তানের আগমনে সব ধরনের প্রস্তুতি নেবার সময় পাওয়া যায়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল কয়টি সন্তান নিয়ে পরিবার সম্পূর্ণ করা উচিত। যেমনটা দেখা যায় বিয়ের পরপরই গর্ভধারণ, যখন সন্তানের জন্য কোনোরকম শারীরিক এবং মানসিক প্রস্তুতির সময় মেলে না এবং দেখা যায় সচেতনতার অভাবে পরপর সন্তানের জন্ম দিয়ে একটা বড় পরিবার গড়ে ওঠে। এতগুলো সন্তানের চাহিদা মেটাতে হিমশিম খায় বাবা মা। শুরু হয় আর্থিক সংকট এবং এটাকে উপলক্ষ করে ঝগড়াঝাটি, সংসারে অশান্তি। এমন চিত্র স্বাভাবিক আমাদের দেশের অতি সাধারণ এবং অসচেতন পরিবারগুলোতে। তাই পরপর দুটি সন্তানের মাঝে কমপক্ষে 2-4 বছরের বিরতি রাখা এবং দুটি সন্তান নিয়েই পরিবার গঠন করা হলে সন্তানদের প্রয়োজন মেটানো এবং তাদের ভালোভাবে গড়ে তোলা সহজ হয় এবং পারিবারিক সুখ শান্তিও বজায় থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবার পরিকল্পনা করার সময় অবশ্যই স্ত্রীর মতামত নিতে হবে, কারণ গর্ভধারণ, প্রসব এবং প্রসূতি মা এই বিষয়গুলো যেহেতু একান্তই নারীর শারীরিক ও মানসিক সক্ষমতার উপর নির্ভর করে, তাই মায়ের মতামতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দুলাল রুনি এবং মজিদ রাহেলা দম্পতির পারিবারিক চালচিত্র থেকে এ বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। দুই পরিবারেই আর্থিক সঙ্গতি মোটামুটি একই রকম। দুলাল রুনিকে বিয়ে করে আনার পর বাসুর রাতেই ওদের আগামী জীবনটা কেমন করে সাজাবে তার একটা ছক তৈরি করে ফেলে। আর এদিকে মজিদ রাহেলাকে বিয়ে করে আনে যখন তার সংসারে তেমন কোনো অভাব অনটনের ছায়া ছিল না। মজিদ ভাবল বাচ্চা কাচ্চাই সংসারের সৌন্দর্য, তাই কোনো রকম পরিকল্পনা ছাড়াই বিয়ের পরপরই প্রথম সন্তান এবং 1 বছরের মাথায় বিরতি ছাড়াই দ্বিতীয় সন্তানের জন্ম হল। যদিও রাহেল আপত্তি করেছিল, কারণ ওর বয়স কম, বিয়ের পরপরই মা হওয়াতে সে যেন দম নেবারও ফুরসত পেল না। বিবাহিত নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং তড়িঘড়ি সন্তানের জন্ম দেওয়া দুটোই রাহেলার জন্য ছিল ভীষণ কষ্টকর। কিন্তু মজিদ রাহেলার সক্ষমতা এবং মতামতের ব্যাপারে ছিল উদাসীন। 10 বছর কেটে গেলে বর্তমানে এই দুই পরিবারের হালচাল কেমন হয়েছে তা একটু জেনে নেওয়া যাক। দুলাল রুনি দুটো সন্তান, একটার বয়স 8 আর একটার 5 বছর। ওরা দুজনেই স্কুলে পড়ে। দুলাল রুনি দুজনেই উপার্জন করে। ছেলে মেয়ে দুটোর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ওদের চেষ্টার শেষ নেই। বলা যায় দুলাল রুনির ছোট্ট সংসারে সুখ শান্তির কমতি নেই। অন্যদিকে মজিদ দুলালের মতো উপার্জন করলেও ওদের সংসারে বরকত নেই, অভাব অনটন অষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আর হবে বা না কেন, 4টি পিঠাপিঠি সন্তান নিয়ে সংসারের চাহিদা মেটাতেই হিমশিম দশা ওদের। বড় দুটোকে স্কুলে ভর্তি করলেও পরবর্তীতে আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে না পারায় বাচ্চারা অপুষ্টিজনিত রোগে ভুগে দুর্বল শরীর নিয়ে বেঁচে আছে। বাচ্চাগুলোকে রেখে রাহেলার পক্ষেও সম্ভব হয় না কাজ করে উপার্জন করা। তাছাড়া পরপর 4টি বাচ্চার জন্ম দিয়ে রাহেলার শরীরটাও ভেঙে পড়েছে। মজিদের একারায় সংসার চালানো দিনে দিনে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আর এই অভাবকে ঘিরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদেরও শেষ নেই। মোট কথা, পরিকল্পনা ছাড়া সংসার গড়ে মজিদ রাহিলা যেন অভাব আর অশান্তির বীজ বপন করেছে। পরিবার পরিকল্পনার মাধ্যমে যে ছোট ও সুখের সংসার গড়ে তোলা যায় এতদিনে ওরা বুঝতে পেরেছে।

0: মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ঘুমানোর সময় দিন হোক বা রাত, যখনই ঘুমোতে যাবেন অবশ্যই মশারি ব্যবহার করুন। বাড়ির আশেপাশে স্বচ্ছ পানি জমতে দেবেন না, জমে থাকা পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ে, তাই জমানো পানি 3 দিনের মধ্যে ফেলে দিন।
1: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। কপাল, এই কপালে বুঝি এই লেখা ছিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পিছন দিক থেকে আসমকো একখান ট্রাক আইসা মাইরা দিল। ব্যাস, আমি আমার ফা দুইখান আড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কথা কইতেছেন? ঘরে তো কেউ নাই।
1: আমার নসিবের লগে দেখাও দে।
2: খাওন আনতে পারি নাই।
1: খাওন আনতে পারস নাই মানে?
2: বিপি সাবগো বাড়িত মেহমান আসিল, সব ভাত শেষ হয়ে গেছে।
1: তাহলে আমি খামো কি?
2: আমিও তো খাই নাই।
1: তুই খাস নাই তাতে আমার কি? সেটা আমার ফ্যাট জ্বলতেছে, গ্যাস্ট্রিকের বেদনাটা বুঝি বাড়লো। খাওন কই থেকে আনবে আমি জানি না, আমার খাও নাই না তে। খিদা লাগলে আমার মাথা আগুন ধরে যায়।
2: আমি এখন কই থেকে খাওন দিব?
1: খাওন দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দেশ না কেন?
2: না না, আপনি কেন ভিক্ষা করবেন?
1: ভিক্ষা করলে বেগম সাহেবের আত্মসম্মান লাগে। তোর আত্মসম্মানই
3: আমি ফুঙ্গু ঘরে না খাইয়া থাকি, আর তুই বান্দিগিরি করস।
2: এই তো আসিল আমি কপালে।
1: আমি এমন কপালে

0: হিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজো, তুমি নেশা করে বাড়ি ফিরছো
2: কি? আমার সোনার চন্দ্রে, তোর বাপের টাকায় নেশা করছি নাকি?
1: এই বাপ, তুই কথা কইবা না, কয়ে দিলাম
2: কি? তুই আমার চোখ রাঙার কথা কস আজকা তোরে।
3: ওই বুঝি বদমাইশটা ফিরছে,
1: মারতেছে আমার। এই যে যত মরণ,
3: তোর মরণের কি হয়েছে? ওরা কি আমাকে খাইতে দেয় না পিনতে দেয়?
1: 10 মাস 10 দিন তো পেটে রাখছিলাম।
2: তোর বাপে বিয়ার সময় নগদ 20,000 টাকা দেবো কইছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখতেছো, দেবো কই টাকা?
2: দিতে পারবো না তো কইছিল কে? যা, তুই আমার ঘর থেকে বাইর হ।
1: দেখ,
3: পরের মাইয়াটা এমন মানুষের মতো মারতেছে কে?
0: কি হলো, জবান বন্ধ হয়ে গেল কে? তো কি দাঁত লেগে গেছে?
1: দাঁত তো লাগে নাই।
0: দাঁত লাগে নাই,
1: তুই কি করছিস?
0: মা, ও মা, বৌ মরে গেছে।

মায়া জানদার সব এমন কুলাঙ্গার ফোলার মুখ দেখতে চাই না। আর আপনি ও কই? আপনারা যারা খারায় তামসা দেখতেছেন, এই যে আজ আমার ফোলা খুনি, এই দোষ খালি আমার ফোলার না, এই দোষ আমারও। আমি বাপ হইয়া পারি নাই ফোলা গো মানুষ করতে। আমি একজন নিষ্কল হইয়া ছবিটা ফোলা জন্ম দিছি। সংসারে পোলা ঠিক মতো তুই বেলা খাইতে দিতে পারি নাই, নষ্ট হইয়া গেছে। সুর একটা জুয়ারি, একটা নেশাগর। আপনারা আমার মতো ভুল করেন না গো ভাই, সংসার শুরু রাখেন, ফোলা মান মানুষ করতে পারবেন। আর ফোলা মান মানুষ হলে আমার মতো বুড়া বয়সে বাপ মায় গো না গায়ে থাকতে হইব না।

0: জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনায় আঞ্জুমান আরা, উপস্থাপনায় আমি হাসান ইউসুফ খান
1: এবং আমি আঞ্জুমান আরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
2: শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জন

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি খায়রুন নিসা। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন ২৫ কেজি।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকা সহ সারাদেশের জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ এবং স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছে সরকার। ফলে বিগত 3 বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে ডেঙ্গু চিকিৎসা সহজলভ্য করা, ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান সহ সরকারের সমন্বিত উদ্যোগের কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার 0.31% রাখা সম্ভব হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শয্যার সংখ্যা বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস ও ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু, পর্যাপ্ত ডায়াগনস্টিক কিট ও স্যালাইনের মজুদ এবং বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ডেঙ্গু NS1 পরীক্ষা নিশ্চিতকরণ সহ দেশব্যাপী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজধানীর ধানমন্ডি লেকে নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে এর পুনঃখনন এবং লেক ঘিরে নজরুল সরোবর নির্মাণ সহ সামগ্রিক উন্নয়ন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। ধানমন্ডির লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদন কেন্দ্রে রূপ দিতে মোট 75 কোটি টাকার মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির 13/A ও 8/A সড়কের পাশে প্রায় 51 কাঠা জমিতে 25 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে নজরুল সরোবর। এতে উন্মুক্ত এমফিথিয়েটার, লাইব্রেরি এবং কবির পছন্দের খাবার পরিবেশনকারী বিশেষ রেস্তোরাঁ থাকবে। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরা অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলেছে, তারা খামিস মুশাইদ শহর লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা বন্দর নগরী মোখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাপাল মন্দে প্রণালীতে আক্রমণ শুরু করেছে। খেলার খবর, ফুটবল। বেনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর বিদায়ী ম্যাচে বেনিনকে 3-0 পরাজিত করেছে আর্জেন্টিনা। 1 গোল ও 2 অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে 10ম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এই সময় দর্শক 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এই সময় মাঠে থাকা খেলোয়াড়রাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে।

0: বেলা একটাই ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশাংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ৭ অক্টোবর বুধবার বেলা ২:২০ থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা ক৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউবে এবং ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে আইন, বিচার, সুশাসন ও বৈষম্য বিলোপ বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। আজকের বিষয়ে সড়ক পরিবহন আইন ২০১৮। AMM খায়রুল আহসান সোহাগের সঞ্চালনায় এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মোহাম্মদ জুয়েল রানা, BPM অতিরিক্ত পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোন, তেজগাঁও বিভাগ, ঢাকা। ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন সে নম্বরগুলো হল ০১৫৫৩৮৪১৫০০, আমি আবারও বলছি ০১৫৫৩৮৪১৫০০ ফোন নম্বরটি। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পারবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউব ও ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
3: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করিয়ে। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি ৫ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেয়া থেকে বিরত থাকুন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা ২:১৫ পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ এবং FM ৯০ মেগাহার্টজ, FM ১০২ মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা ২:১৫ থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: যেভাবে মোটরসাইকেল চালানো হয় সেভাবে চালানো হচ্ছে, এটা একই সাথে পরিবারকে দেখতে হবে, তার অভিভাবককে দেখতে হবে, এলাকায় যারা সচেতন মানুষ আছে আপনার মতো যারা মানুষ আছেন তাদেরও কিন্তু মাঝে মধ্যে তাদের এই বিষয়ে মোটিভেশন দিতে হবে, স্থানীয় যারা কর্তৃপক্ষ আছেন। একটা জিনিস আমি কিন্তু বারবার বলি যে অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে সর্বশেষ পর্যায়ে, এবং একজন অপরাধীকে শাস্তি দিয়ে মূলত হাজার হাজার সম্ভাব্য অপরাধীকে সতর্ক করা হয়। এই কারণে আমরা কিন্তু সব সিদ্ধান্ত শাস্তি দিয়ে বিধান করতে গেলে কিন্তু দেশে আর আসলে মানুষ বাইরে থাকার সুযোগ নেই, কারণ আমরা তো ছোটখাটো ভুল ত্রুটি সবাই করি। এটা আমরা আবারও যেটা বলতেছি যে আমরা সবকিছুতে অপরাধকে শাস্তির দিকে নিয়ে যাব না, আমরা সমাধানের দিকে যাব।
1: আমি যদি একটা কথা বলি, ধরুন যার লাইসেন্স এখনো হয়নি, যার বয়স হয়নি, তিনি যদি মোটরসাইকেল বা গাড়ি চালান, তিনি যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তার কিন্তু 302 এর মার্ডার কেসের মামলা হতে পারে তার বিরুদ্ধে,
0: হতে পারে,
1: তাই না? যেহেতু তার লাইসেন্স নাই,
0: লাইসেন্স নাই অবশ্য হতে পারে মানে কি হবে, আপনি যখন মদ্যপ অবস্থায় লাইসেন্স বিহীন অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে একটা অ্যাক্সিডেন্ট করলেন, যদিও আপনি অ্যাক্সিডেন্ট করতে চান নাই কিন্তু অ্যাক্সিডেন্টটা করে ফেলছেন, তখন কিন্তু আপনার এই যে আপনার আইনের লঙ্ঘনগুলো করে ফেলেছেন এইগুলো আপনাকে মার্ডার মামলায় পর্যন্ত নিয়ে যাবে। তো এটা আসলে সবার সতর্ক থাকা জরুরি।
1: এবং আমরা জানি যে দুর্ঘটনা ঘটলে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ সরকার দেয়, যদি তার লাইসেন্স না দেয় সে কিন্তু ক্ষতিপূরণ না পাবে,
0: ক্ষতিপূরণ তো পাবেই না, ওটা আরো হচ্ছে যে
1: জরিমানা হবে।
2: জরিমানা সুন্দর কথা বলছে যে আপনার এই আইনটি কি বলেছে যে আপনার যদি লাইসেন্স ছাড়া কেউ মোটরসাইকেল চালায় বা মোটরসাইকেল চালিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে কি তার 6 মাসের, এখানে বলাই হয়েছে যে 6 মাসের কারাদণ্ড হবে, নিশ্চিত কারাদণ্ড হবে, এবং 25,000 টাকা জরিমানার ব্যবস্থা আছে। তো উনি কেন চালাবেন? লাইসেন্স ব্যতীত চালানোটা একেবারেই রুচি সিদ্ধ নয়, আইন সিদ্ধ নয়। কাজে এটা সবাই এটা অ্যাভয়েড করবে, এটা আমরা আশা করি, দৃঢ়ভাবে প্রত্যাশা করি।
1: ধন্যবাদ। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: আসসালাম।
3: পরিবহন সমিতির মালিক বা ড্রাইভারকে শাস্তি দেয়। এখন আমি যে একজন কর্মচারী, আমারও কিন্তু কিছু সুশৃঙ্খল ভাবে দায়িত্ব আছে,
1: ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহন জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার।
0: কল্যাণ রাষ্ট্রের সর্বোচ্চ বৈশিষ্ট্য যে যেখানে ন্যূনতম আইন শৃঙ্খলার প্রতি অবজ্ঞা দেখানো একটা অপরাধ হিসেবে গণ্য হবে, শাস্তির বিধান হবে, কিন্তু দুঃখজনক ভাবে তো আমরা এখনো কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যে পৌঁছাইতে পারি নাই। তো না পারার কারণে আমাদের যেটা হয়েছে যে আমরা অনেক বিষয়ে আমাদের অ্যাভয়েড করে চলতে হয়, কারণ এটা বাস্তবতা। ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষ বাস করে, হ্যাঁ, এবং সবাই অল্প আয়ে চলে, তো ফলে হচ্ছে যে আমাদের চাইলেই আসলে আমরা অনেক আইন বাস্তবায়নও করতে পারি না, আবার চাইলে অনেক নতুন নতুন যেটা কল্যাণ রাষ্ট্রে করা যায় সেটা বাংলাদেশে মানে তৈরি করা এবং প্রয়োগ করাটা আসলে সম্ভব হয় না। এই জন্য

0: বারবার বলতেছি যে আত্মরক্ষা এবং কমন সেন্স ব্যবহার করা এবং সামাজিক মূল্যবোধ এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখাটা সবার আগে গুরুত্ব দেওয়া উচিত, তারপরে আইন আদালতে বিষয়ে প্রশ্ন উঠবে।
1: ঢাকা শহরে কিন্তু আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু ওভার আপনার ব্রিজ আছে, কিন্তু মানুষ যাচ্ছে না, না যে করছে রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অপরাধ, তাদের দৌড় দিচ্ছে, বলা হচ্ছে আপনি এই দিক দিয়ে পার হবেন, ওই সময় যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু
0: তার মধ্যে যদি ড্রাইভিং করে যান, হঠাৎ করে একজন দৌড়ে এসে যদি গাড়ির নিচে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইটা অপরাধ হবে না, তিনি তার স্বাভাবিক কার্যকলাপ করতেছেন। আরেকজন এসে বরং হচ্ছে উনি বেঁচে থাকলে উনাকে হয়তো আইন লঙ্ঘনের বিচারের মুখোমুখি করা যেতে পারত, কিন্তু স্বাভাবিক গতিতে যিনি যাবেন এটা তো তার রোড, গাড়ি চালক তো রোডেই যাচ্ছে।
1: মামলা হলে যখন সাক্ষী হয়, আমি নিজে দেখেছি, তখন কিন্তু এইগুলো আসে কি অবস্থায় ছিল।
0: হ্যাঁ, আমরা সিসিটিভির ফুটেজও ওখানে তুলে ধরে
2: এখানে আমরা যোগ করতে পারি কোন জায়গায়, যে ধরেন ওই যে আপনি যে বললেন ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়া কিন্তু একটা ট্রাফিক সংকেত, মানে আপনি উপর দিয়ে যাবেন নিচে দিয়ে যাবেন না, এই সংকেত যদি অমান্য করে,
1: লেখাও থাকে,
2: এই সংকেত যদি অমান্য করে, আইনে কিন্তু সুস্পষ্ট বিধান, এই এক মাসের এক মাসের কারাদণ্ড হতে পারে, আবার 10,000 টাকা জরিমানা হতে পারে বা উভয় হতে পারে, আইন কিন্তু উভয়টার কথা বলে দিয়েছে সুস্পষ্ট ভাবে, আপনি ট্রাফিক আইন অমান্য করবেন আপনাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে, অথবা 10,000 টাকা জরিমানা দিতে হবে, অথবা উভয় দণ্ডই ভোগ করতে হবে, অর্থাৎ 10,000 টাকাও দিতে হবে, এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
1: এটা কার জন্য বলছেন, এটা যদি বুঝিয়ে বলেন শ্রোতাদের, এটা যিনি পথচারী পারাপার হচ্ছেন, তিনি
2: পারাপার হচ্ছেন, ওনার জন্য ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে যে আপনি ফুট ওভার ব্রিজ দিয়ে ওই পারে যাবেন, কিন্তু আপনি ওটা মানছেন না, তিনি নিচে দিয়েই উনি রওনা হলেন, ফলে উনি যে ট্রাফিক আইনটা অমান্য করলেন সেই জন্য তাকে এক মাসের জেল প্লাস 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই কিন্তু আদালত দিতে পারে। তো এই যে শাস্তিগুলো কিন্তু এই আইনে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, এবং ওনারা আরো ভালো এটা ইমপ্লিকেশন করছেন এখন, যেটা মানে আপনার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন খুব, আমরা সাধারণ জনগণ যদি তাদেরকে সহযোগিতা করি এবং এই আইনকে সুফল বাস্তবায়নে একটু সহযোগিতা করি, তাহলে আমরা নিজেরা ভালো থাকব। শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারকে আপনার এখানে দায়ী করতে হবে না, নিজেদের যে দায়িত্বটা জুয়েল ভাই খুব সুন্দর করে বলেছেন, নিজেদের যে দায়িত্বটা সেই দায়িত্বটা আমরা প্রত্যেক নাগরিক সুনাগরিক আমাদের উচিত সেই দায়িত্বটা পালন করা।
1: ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা জুয়েল ভাই, একটা জিনিস আমরা খেয়াল করছি, আপনি যেহেতু প্রয়োগ করেন নিয়মিত, এই যে জরিমানা এখন বর্তমান আইনে কিন্তু বৃদ্ধি করা হয়েছে, জরিমানাটা কেন বৃদ্ধি করলো একটু যদি বলেন।
0: আচ্ছা, আমরা কিন্তু বলি, শুনেন, এটা বাস্তবতার প্রেক্ষিতে, কারণ এই আইনটা বাস্তবায়ন করাটা খুবই জরুরি। আপনি জানেন যে প্রতি বছর কি পরিমাণে আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে এই সড়কে দুর্ঘটনা, আর অতীতে যেটা ছিল সেটা খুবই সামান্য 50-100 টাকা 200 টাকা জরিমানা, এবং এটা তোয়াক্কা করতো না যারা, 50 টাকা জরিমানা দিলাম, হেলমেট নিলাম, হেলমেট নিলে 2-3 হাজার টাকা, তো স্বাভাবিকভাবেই কম জরিমানায় হয় কি যে মানুষের একটা আইনের প্রতি অবজ্ঞার একটা মনোভাব সৃষ্টি হয়, এবং এটা বাস্তবায়নে দেখাও গেছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা আইন বহু জায়গায় ঘুরে বহু জনের মতামত নিয়ে, বিজ্ঞ আইনজীবী সহ সবার মতামত নিয়ে কিন্তু সেই সংসদে গিয়ে পাশ হয়। হ্যাঁ, যেখানে জনগণের প্রতিনিধিরা পাশ করেন, তারাই কিন্তু সুবিবেচক, এবং সেই বিবেচনা করে এটা পাশ করেছেন। আর এটা কিন্তু আমরা বারবার বলতেছি যে শাস্তি দেওয়াটা কিন্তু আইনের লক্ষ্য না, আইনের প্রয়োগটা করা আইনের লক্ষ্য, এবং সমাজে বা সড়কে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসাটা আইনের লক্ষ্য। আমি 5 জনকে 5,000-10,000 টাকা জরিমানা দিয়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করলাম যে কেউ যদি আইনের লঙ্ঘন করে তাহলে জরিমানার অঙ্কটা কিন্তু অনেক বড়। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যখন জরিমানার অঙ্কটা দেখবেন আর 10 জনের উপর প্রয়োগ হচ্ছে এটা দেখবেন, তো স্বাভাবিকভাবে আপনার মধ্যে এক ধরনের ভয় কাজ করবে। আর আইন তো এক ধরনের ভয়ের জিনিসও, যে আমি এটা করলে আমার এই ধরনের শাস্তি হবে, সুতরাং আমি এখান থেকে এড়াই চলি।
1: আপনি যদি বলেন যে হেলমেট যদি কেউ না পরে মোটরসাইকেলে, তাহলে কতটুকু শাস্তি হতে পারে? ধন্যবাদ, কয় টাকা হতে
2: পারে? ধন্যবাদ, আপনি আপনি খুব সুন্দর কথা বলছেন যে আপনার এই যে হেলমেট যদি না পরে, হেলমেট যদি না পরে তাহলে আজকের যে আইন সেটা বলছে 3 মাস বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। এটা এটা বড় কথা,
1: এটা 10,000 টাকা জরিমানা,
2: 10,000 টাকা,
1: তার মানে হেলমেট না পরলে 10,000 টাকা।
2: কিন্তু কিন্তু আমি কিন্তু বলছি কেন, কিন্তু বলছি, দেখেন এই একবার আমি অনেকবার টেলিভিশনে

0: বিভিন্ন জায়গায় কথাটি বলেছে আইনের এই বিষয়টা, এই ট্রাফিক আইন সম্পর্কে বা সড়ক পরিবহন আইনের যে গুরুত্বটা, এটা বলতে গিয়ে আমি বলেছি, দেখে এই যে পিকুইনারি জুরিডিকশনটা যেটা জুয়েল ভাই প্রাধান্য দিলেন, যে এইটা যদি বাড়িয়ে না দিই, এই পিকুইনারি জুরিডিকশন অর্থাৎ এই যে আর্থিক যে জরিমানাটা, এটা যদি বাড়িয়ে না দিই, মানুষ করে কি এটা গুরুত্ব দেয় না, গায়ে লাগাই না, আমরা সহজ বাংলায় যেটা বলি গায়ে লাগে না। এই এখন যে জরিমানাটা 10,000 টাকা, যখন একবার যদি জরিমানা দেয়, সে তার জীবনে আর কোনোদিন হেলমেট ছাড়া এই ঘন্টায় কিন্তু উঠবে না, উঠবে না। কাজেই আইনের ট্রাফিক বিভাগ যে আপনার পরিচালিত হয়, এই এরা যে জরিমানাটা করে, এটা কি পরিমাণ জরিমানাটা আসে, তাতে দেখা গেল যে আপনার জরিপ করে দেখা গিয়েছে যে আমাদের ট্রাফিকের পিছনে যে ব্যয় হয়, যে ব্যয় হচ্ছে, তার 80 গুণ বেশি টাকা এখান থেকে সরকারের আয় হচ্ছে, যেটা জয়েল ভাই বললেন যে কল্যাণমূলক রাষ্ট্র। এই পরবর্তীতে এই এই আইনটা বাস্তবায়নের জন্য সচেতনতামূলক বোর্ড লাগাইলো, বিভিন্ন জায়গায় সচেতন ভাবে প্রচার করছে যে আজকে বাংলাদেশ বেতার বিভিন্ন।
1: তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, যদিও আমাদের পুরনো বন্ধু যারা রয়েছে তাদেরকে নতুন করে বলবার কিছু নেই, আপনারা জানেন যে প্রতি পর্বে কিন্তু আমরা গত পর্বের যে কুইজটি রয়েছে সেটি জানানোর পাশাপাশি কে হলেন কুইজের বিজয়ী সেটিও কিন্তু আমরা জানিয়ে দিই, এবং একই সাথে আজকের পর্বের জন্য একটি নতুন কুইজ কিন্তু আপনাদের জন্য থাকছে। আর অবশ্যই ফেসবুকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আমরা প্রচুর আশা করছি আপনাদের কাছ থেকে কমেন্টস, যে প্রিয় শিল্পীর কাছ থেকে কি কি গান আপনারা আজকে শোনার প্রত্যাশা রাখছেন আমাদেরকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের আয়োজনের যিনি আমন্ত্রিত শিল্পী রয়েছেন তার কাছে চলে যাচ্ছি। তিনি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী জাহিদ মোহাম্মদ, স্বাগত জানাই, কেমন আছেন ভাইয়া?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: খুব ভালো আছি। এই যে ইউফোনিতে এত গুণী সব মিউজিশিয়ান্স রয়েছে, আপনি রয়েছেন এবং সেই সাথে শ্রোতা বন্ধুরা তো রয়েছেন, আমরা কিন্তু আজকে প্রচুর গান শুনব নিশ্চয়ই, তার ফাঁকে ফাঁকে আপনার কাছ থেকে অজানা সব গল্পও শুনব, তাই তো? আচ্ছা, গল্পে যাব, আমরা কমেন্টসেও যাব, কুইজেও যাব, তবে তার আগে আমার মনে হয় আমাদের আজকের আয়োজনটা একটা গান দিয়ে আগে শুরু করি।
2: আজকের আয়োজন প্রথম যে গানটি দিয়ে শুরু করছি, গানের শিরোনাম আয়না তুই মুখ দেখবে যখন,
1: সেই বিখ্যাত গান।
2: গানটির কথা লিখেছেন শ্রদ্ধা কেজি মুস্তফা, সুর করেছেন শ্রদ্ধা রবীন ঘোষ এবং গেয়েছেন শ্রদ্ধা মাহমুদুন নবী। আমি চেষ্টা করছি।
1: নিশ্চয়ই

0: ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তিনি বলছেন সব সময় যুক্ত আছি ইউফোনির সাথে, আহা আমাদের পরম প্রাপ্তি। আসলে আমরা কিন্তু সবসময় বাংলাদেশ বেতারের যে কোনো আয়োজন শ্রোতাদের উদ্দেশ্যে শ্রোতাদের কথা চিন্তা করে আয়োজন করে থাকি। আপনারা যখন এত চমৎকারভাবে অ্যাপ্রিসিয়েট করেন আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি ইমরান মুন্সীকে গৌড় নদী বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং শুভ দুপুর জানিয়েছেন আমাদেরকে। সবুজ রায় আমাদের সাথে রয়েছেন লালমনিরহাট থেকে, অনেক দূরের বন্ধুরা। আমাদের সাথে আরও অনেক অনেক বন্ধু যুক্ত হয়েছেন, নিশ্চয়ই আরও অনেক গান আমরা শুনব। এবং কী কী গান আপনারা শুনতে চান প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে। আচ্ছা ভাইয়া, দ্বিতীয় গানে যাওয়ার আগে একটু গল্প তো করতেই পারি। নিশ্চয়ই ভাইয়া, আপনি এই যে এত চমৎকার ভাবে গাইলেন, একদিনের বিষয় কিন্তু মোটেও নয়। আমরা জানতে চাই আপনি কবে থেকে আসলে সঙ্গীতের প্রতি ভালো লাগা কবে থেকে কাজ করলো, এবং কবে থেকে আপনি এই যে আপনার সাংগীতিক জীবন, গানের পথের যে সুদীর্ঘ যাত্রা, এই গল্পটা একটু ছোট করে শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই।
1: আসলে আমাদের ছোটবেলায় বিনোদনের মাধ্যম বলতে বিটিভি আর হচ্ছে রেডিও, তো রেডিও শুনতাম প্রচুর। তো রেডিওতে গান শুনতে শুনতে আসলে গানের প্রতি একরকমের ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। এবং আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে আমার মনে হলো যে গানটা শেখা প্রয়োজন, কারণ গান যেহেতু ভালো লাগে সুতরাং এটা ভালো করেই শিখতে হবে। তো এখন পর্যন্ত শেখার পর্যায়ে আছি, সেভাবে চলছে।
0: চমৎকার। কি ধরনের গান আসলে আপনার বেশিরভাগ সময় গাওয়া হয়ে থাকে? গানের তো আসলে অনেক সঙ্গীতের ধারা রয়েছে, পল্লী রয়েছে, আধুনিক রয়েছে, সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল রয়েছে। আপনি কোনগুলো গেয়ে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোনগুলো আপনাকে বেশি টানে?
1: আসলে আমি মূলত আধুনিক গানের শিল্পী, কিন্তু আসলে যেমন স্টেজে গেলে যেটা হয়, শিল্পীরা আসলে আধুনিক গানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
0: আসলে স্টেজ একটা খুব দারুণ জায়গা, এখানে বিভিন্ন রুচির শ্রোতা দর্শকদের পাওয়া যায়, বিভিন্ন ধরনের গানের ডিমান্ড কিন্তু তখন আসে, বিভিন্ন গানের রিকোয়েস্ট তারা করে থাকে।
1: তখন আসলে আধুনিক গানের পাশাপাশি ফোক, তারপরে ব্যান্ড, সব ধরনের গানে গাওয়া,
0: সব একদম। আমরা আমাদের আজকের আয়োজনে একজন ভার্সেটাইল আর্টিস্টকে পেয়েছি, দারুণ ব্যাপার ভাইয়া। আচ্ছা আরও অনেক বন্ধুদের দেখছি কিন্তু কমেন্টস করছেন তারা, নিশ্চয়ই আমরা সবারটাই পড়বো আজকে, প্রমিস করছি সবার কাছে, কারো মন ভাঙতে দেব না। আমরা দ্বিতীয় গানে চলে যাচ্ছি, কোনটি শুনছি এখন?
1: এবারে যে গানটি করছি এটিও ভীষণ জনপ্রিয় একটি গান এবং আমার খুবই ভীষণ পছন্দের গান, কত যে তোমাকে বেসেছি ভালো। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শ্রদ্ধা আলী হোসেন এবং গেয়েছেন আমার খুব প্রিয় শিল্পী শ্রদ্ধা সুবীর নন্দী। আমি চেষ্টা করতে পারি।
0: ব্যাপার কি, আজকে সব পছন্দের গান সব শুনতে পাচ্ছি, আমার প্রিয় গানের তালিকায় যেগুলো রয়েছে শুনে ফেলি।

0: এই গানটা যতবার শুনি আমার জাস্ট এটাই মনে হয় যে প্রেমিক হৃদয়ের যত আকুলতা আছে সবকিছু ঢেলে দেওয়া হয়েছে গানটিতে। মানে ভালোবাসার মানুষের প্রতি তার বহিঃপ্রকাশ কত অ্যাঙ্গেল থেকে কত দিক থেকে করা যায় খুব স্পষ্টভাবে আসলে এই গানটিতে ফুটে উঠেছে।
1: আসলে এই গানগুলির কথার গাঁথুনি এবং এর সুর এত চমৎকারভাবে সন্নিবেশ করা হয়েছে, আসলে যেগুলো প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাওয়া সত্যিকার অর্থেই কঠিন,
0: সত্যি দুষ্কর। আসলে মাঝে মাঝে এমনই হয়, শব্দ সংকটে পড়ে যাই আমরা। আমরা আর কিছু কমেন্টস নিয়ে তারপর আবার গল্পে ফিরছি নিশ্চয়ই। আমরা দেখতে পাচ্ছি সবুজ রায় বলছেন, প্রিয় উপস্থাপক আপু কেমন আছেন? লাভলি, আপু তো ভালো আছে, আপনি কেমন আছেন ভাই জানাবেন আমাদেরকে। এবং বলছেন, প্রতি সপ্তাহের মতো আজকেও যুক্ত হলাম, সাথে আছি পুরো আয়োজন জুড়ে, গ্রেট। আমরা দেখতে পাচ্ছি গৌরাঙ্গ সিংহকে, তিনি ঠাকুরগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ নাহিদ হাসান বলছেন, ওরে নীলদরিয়া এই গানটির অনুরোধ শিল্পীর কাছে করেছেন। সেই সাথে মোহাম্মদ রাকিবুল ইসলাম কিন্তু আমাদের সাথে বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে যুক্ত হয়ে গেছেন। মোহাম্মদ খুরশেদ আলম সরকার আমাদের সাথে রয়েছেন, বলছেন প্রতি

0: বারের মতো আজকে অনুষ্ঠানটি রেডিওতে শুনছি। গ্রেট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি সবুজ রয় আরও বলছেন অনেক সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান, পাশাপাশি শিল্পীর গানগুলো মন ছুঁয়ে যাচ্ছে। আসলে এটাই কিন্তু একটা শিল্পীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় প্রাপ্তির বিষয়। দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুন আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন, সুশান্ত পাল রয়েছেন, বলছেন আমি কিন্তু ছোটবেলা থেকেই রেডিওর পাগল, তাই রেডিও নিয়েই সবসময় থাকি, পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে শুনছেন। আমাদের ওপার বাংলার বন্ধু, আসলে এই যে ভালোবাসা, এটা কিন্তু কোনো অর্থমূল্য হয় না, আসলে এই ভালোবাসার কোনো বিনিময় মূল্যও হয় না, একেবারে মন থেকে যে ভালোবাসাটা আমরা পাই সেটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বড় বেশি পরম প্রাপ্তি।
1: আসলে আমরা যারা আর্টের বিভিন্ন সেক্টরে কাজ করি এবং আমরা যারা শিল্পী, আসলে আমাদের যে এই যে এত পরিশ্রম, এত অধ্যবসায়, শুধুমাত্র কিন্তু এই দর্শকের ভালোবাসাটুকু পাওয়ার জন্য।
0: যখন শ্রোতা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বলে, আমাদের মনটা কিন্তু আসলে একদম আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমরা আরো দেখতে পাচ্ছি তোফাল আহমেদ হানিফ বলছেন, সুপ্রিয় আপু শুভ বিকেল। শুভ বিকেল, আমাদের সাথে পূর্বধলা নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন। আমরা ওমরকে দেখতে পাচ্ছি, বলছেন মোহাম্মদ ওমর কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন। নকুল কুমার বিশ্বাস আমাদেরকে বলছেন বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে, আপুকে অনেক অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়াকেও সুন্দর লাগছে, এবং সেই সাথে কিন্তু আসলে আপনার দেখার চোখ ভীষণ সুন্দর, সেজন্যই আমাদেরকে এত সুন্দর করে বলতে পারেন। মোহাম্মদ মাসুদুর রহমান আমাদের সাথে শিবগঞ্জ বগুড়া থেকে রয়েছেন। সুশান্ত পাল এছাড়া আরও অনেক বন্ধু, মোহাম্মদ মাসুদুর রহমান বলছেন এই গানটি আমার প্রিয় গান, মানে আপনি যেটি মাত্র গাইলেন সেটির কথা উনি প্রশংসা করছেন। জান্নাত আলী কাবুল ভাই, আপনাকে অনেকদিন পর পেলাম, বলছেন মাগুড়া থেকে যে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই আজকে শিল্পী সহ কলা কুশলী সবাইকে, অনেক ধন্যবাদ ভাইয়া। রানু বালা রয়েছেন, আরও রয়েছেন শহীদুল ইসলাম, বলছেন চমৎকার আয়োজন। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ সোহাগ মাগুড়া থেকে, বন্ধু আমাদের সাথে যুক্ত রয়েছেন, বলছেন আমাদের শিল্পী মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার শুভেচ্ছা শিল্পী পেয়ে গেছেন, পৌঁছে দিলাম শিল্পীর কাছে। সেই সাথে মোহাম্মদ সোহেল রানাকে দেখতে পাচ্ছি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরও রয়েছেন জানা অজানা অনেক অনেক বন্ধু, রিয়াজ হোসেনকে দেখতে পাচ্ছি, রিয়াজ হোসেন আমাদের সাথে আছেন। ইমন আহমেদ দুলাল আমাদের সাথে যুক্ত হলেন এই মাত্র, সেই সাথে কিন্তু আরও দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাগ, সাইদুল ইসলাম বলছেন সাথে আছি, আচ্ছা আরও অনেক বন্ধু, শহীদুল ইসলাম, হ্যাঁ শহীদুল ইসলাম, টিপু সুলতান বলছেন বরিশাল থেকে, আরও অনেক বন্ধুরা তো রয়েছেন। আমি তো বললাম শুরুতেই যে আজকে কারো মন ভাঙা যাবে না, আজকে সবার কমেন্টস পড়বো, আপনারা আমাদেরকে একেবারে মনের দোয়ার খুলে লিখতে থাকুন, আমরাও চাই আপনারা অনুরোধ করুন আমাদের কাছে গানের। ভাইয়া এখন তৃতীয় গানটি শুনবো, তবে তার আগে যে কাজটি করতে আমি আসলে সবচেয়ে বেশি নার্ভাস ফিল করি প্রতি পর্বে, সেটি হচ্ছে কুইজের বিজয়ীর নাম ঘোষণা করা। একেবারে আজকে আমরা হচ্ছি কোনোদিনই আসলে চিটিং করা হয় না এবং খুব অন ক্যামেরা আসলে আমরা এই কাজটি করে থাকি, তবে তার আগে কুইজের নাম তো আমরা অবশ্যই বলবো কে বিজয়ী হলেন, সে তার আগে আমার মনে হয় যে একটু জানিয়ে দিই যে গত পর্বের কুইজটি কী ছিল। আমাদের গত পর্বের কুইজ কিন্তু ছিল গত পর্বে যিনি আমন্ত্রিত শিল্পী ছিলেন আমাদের সবার দেশ বরণ্য সুজিত মোস্তফা। সুজিত মোস্তফার আসলে প্রথম গানটি কী ছিল, এটি ছিল আমাদের প্রশ্ন। অনেকেই তো সঠিক উত্তর দিয়েছেন আমরা সবাই জানি, এবং সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের মধ্য থেকে কিন্তু আমরা যে কোনো একজনকে, সেই ভাগ্যবান একজনকে বিজয়ী ঘোষণা করব। এই কাজটি কোনোভাবে আমি করছি না, আমার সাথে যিনি আজকে উপস্থিত রয়েছেন শিল্পী তার হাতে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আমাদের সাথে রয়েছেন নাসির হোসেন, আমাদের সাথে রয়েছেন জামালপুর থেকে দেওয়ানগঞ্জ, আচ্ছা মাসুম রানা রয়েছেন গাজীপুর কাপাসিয়া থেকে, শাকিব হাসান বিদ্যুৎ কিন্তু ইতিমধ্যে আমাদের আজকের কুইজের সঠিক উত্তর দেওয়া শুরু করেছেন ত্রিশাল ময়মনসিংহ থেকে। সুশান্ত পাল বলছেন প্রাণপ্রিয় দাদা ভাই আমি একটা গানের অনুরোধ করছি মান্নাদের কণ্ঠে, সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা, সেই কাজুয়ী গান। আসলে বোঝা যায় কিন্তু শ্রোতাদেরও কিন্তু বেশ ক্লাসিক কিছু, দারুণ কিছু মিউজিক্যাল টেস্ট রয়েছে। মানে আমি মাঝে মধ্যে কিছু শ্রোতার অনুরোধ শুনলে আমার নিজের কাছেও ভালো লাগে যে তারা এই ভালো ভালো গানগুলো শোনেন, এবং শোনেন বলেই হয়তো তাদের কাছে পরবর্তীতে মনে হয় যে না এই গানটা আরেকবার শোনা উচিত কোনো শিল্পীর কাছ থেকে, যার জন্যই কিন্তু আসলে তারা অনুরোধ করে বসেন।
1: তবে একটি ব্যাপার আমার ভীষণ ভালো লাগছে, সেটি হচ্ছে যে আসলে মানুষ বাংলাদেশ বেতারকে পছন্দ করে
0: খুব খুব,
1: কারণ আসলে আমাদের বিনোদনের মাধ্যম কিন্তু আগে রেডিওই ছিল, এরপরে টেলিভিশন। সো মানুষের কিন্তু ভেতরে একটা আলাদা রকম নস্টালজিয়া কাজ করে যে বাংলাদেশ বেতার।
0: এবং আরেকটা ব্যাপার কিন্তু খুব লক্ষণীয়, এই যে আমাদের ইউফোনে অনুষ্ঠানটি নিউ মিডিয়ার তত্ত্বাবধানে, যেমনটা বলছিলেন আগের মানুষ রেডিও শুনতো, এখনো কিন্তু শুনছে কিন্তু সেটা একটু আপডেটেড ভার্সনে। তো আমরা কিন্তু প্রযুক্তি যেহেতু এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, এখন ইউটিউব

0: থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু গান শুনতে অভ্যস্ত। আমরাও সেই প্রযুক্তির সাথে এবং যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশ বেতারও কিন্তু আপডেট হয়েছে অনেকখানি, এবং সামনে তো আরও অবশ্যই হবে, এটা তো নিঃসন্দেহে বলা যায়। এবং নিউ মিডিয়ার তত্ত্বাবধানেই কিন্তু আমাদের ইউফোনের আয়োজনটি। ভাই, আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প করছিলাম, শ্রোতাদের গল্প শুনছিলাম, আমরা আবারও গানে যাব। এই মুহূর্তে কোন গানটি শুনছি?
1: এবারে যে গানটি করছি এটি একটি বিকেলের গান, প্রেমের গান, তুমি রোজ বিকেল।
0: আহা, আমি এটাই গেস করেছিলাম। চলুন শুনে ফেলি।

0: জাহিদ ভাই, একটা গোপন প্রশ্ন করি, আপনার বাগানে কে ফুল নিতে আসতো? এই যে এত চমৎকার ভাবে আপনি ফিল করে গানটি গাইলেন, কার কথা ভেবে? আমি জানি এখন খুব ডিপ্লোম্যাটিক একটা অ্যানসার আসবে। কোনো
1: ডিপ্লোম্যাটিক অ্যানসার না, একদম সোজা।
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন জাহিদ মোহাম্মদ, উপস্থাপনায় ইয়োরমা শায়ের জাহান, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, মোহাম্মদ সোহেল রানা, শব্দগ্রহণে শানশা, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজুর রহমান, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য 10 মিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার বৈঠক এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ এবং ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে, ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 এবং একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা এবং আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এই দেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং মাঠ পর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ।

বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। হুতি যোদ্ধারা ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেনে অবস্থিত এডেন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন নিরাপত্তা দপ্তরের গণমাধ্যম অফিস জানায়, ইরান সমর্থিত হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইয়েমেন সরকার হুতিদের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি উত্তেজনাকর এবং বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে হুমকি হিসেবে উল্লেখ করা যায়। খেলার খবর ফুটবল। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বুয়েনস আইরেসে গত রাতে বেনিনের বিপক্ষে একটি গোল করে তার গৌরবোজ্জ্বল কেরিয়ারের সফল সমাপ্তি টেনেছেন। 39 বছর বয়সী মেসির এটি 208তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং আর্জেন্টিনার পক্ষে এটি তার 126তম গোল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মেসির দীর্ঘ 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এই ম্যাচটি দেখতে এবং আর্জেন্টিনার পক্ষ থেকে বিদায় জানাতে গিয়ে তার ভক্ত অনুরাগী সমর্থকদের মধ্যে আবেগময় দৃশ্যের অবতারণা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: শরতের এই সুন্দর সময়ে প্রিয় শ্রোতা সকলের সুস্বাস্থ্য কামনা করি। নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে সুখের ঘরে আছেন, ভালোই আছেন। জীবনকে রাঙাতে, জীবনকে সাজাতে ছোট পরিবার গঠনের কোনো বিকল্প নেই। আসুন প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে জনসংখ্যা কমিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এই শুভ প্রত্যয়ে আপনাদের আমন্ত্রণ জানাই এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। বন্ধুরা, বুধবারের আয়োজন মানেই আপনাদের জন্য রয়েছে সাপ্তাহিক নাটক। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের শোনাব নাটক চাওয়া পাওয়া। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন জাহানারা আহমেদ।

0: তোমার মাইয়ার বিয়েতে মত করাও, নইলে মা মাইয়া দুজন এই বাড়ি থেকে বাইর করে দিব।
1: মাইয়ায় মত না দিলে আমি কি করবো? হ্যাঁ, বাইর করে দিবেন তো, দেন রহমান মুন্সির বউ ইয়া ভিক্ষা করে খাইবো। ভালো, ভালোই তো
0: কথা শিখছে। হ্যাঁ, 14 বছর পার হইয়া গেল, গ্রামে মুখ দেখান যায় না। এক পাল পোলা মাইয়া, একটা একটা বিদায় না করলে বাদ দি মুখ এমনি।
1: খোড়া দেন, খোড়া দেন আমারে, এক পাল হইলো কেন?
0: কথা বাড়াইও না, যেদিকে দুই চোখ দেয় চলে যাবো।
1: পারেন তো ওই এক কথাই কইতে, সংসার বড় করছেন, এই সমস্যার সমাধান করতে পারেন না?
0: ওই সংসার কি একলা আমার জন্য হইছে?
1: আপনার জন্যই হইছে, আপনি সংসারের কর্তা, আপনারই দায়িত্ব আছিল। নানান ধরনের যে সব পদ্ধতি চালু হইছে সেই সব খোঁজ খবর করনের।
0: খবরদার, খবরদার, আর একটা কথা কইলে মাথা ফাটাই ফেলাম।
2: জি জি জি জি রহমান ভাই, রোজ রোজ এরকম ঝগড়া করলে মানুষে মন্দ কয়।
0: মন্দ বলার বাকি আর কি আছে কোন?
2: ঝগড়া করলে সমস্যা বাড়ে, সমাধান হয় না, শুধুই বাচ্চাগুলোরে কষ্ট দেয়া। ওই কুসু, ওগুলো আয়, চল আমার ঘরে চল।
3: চাচি, ওগুলো ইয়ে যান, আমি যাবো না। সকাল থেকে দুইজনে ঝগড়া শুরু করছে, ওরা নাস্তাও খায়নি।
0: কুসুম রে, এই বিয়েতে মত দিতে কোন?
2: সেটা পরে দেখা যাইব, আপনার আগে ঝগড়া বন্ধ কইরা যার যার কামে যান।
3: বিয়া বিয়া, মাথার মধ্যে পোকা ঢুকছে, জীবনেও বিয়া করুম না।
0: দেখলেন, দেখলেন মাইয়ার সাহস কত।

0: وتخلفه يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান কর সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত কর এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব কর। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সুরা আল মাইদা আয়াত 32।
3: পরিকল্পিত সংসার গড়তে হবে।
4: আশ্চর্য, এমন চরিত্রের মানুষ দেশ গ্রামে আছে এত বিশ্বাসই হয় না।
3: আল্লাহ দিলে আমাদের একটাই মেয়ে রোজিনা, ওরে পড়াইতে পারেছি আপা ঢাকায়।
4: ঢাকায়? কোথায়, কার কাছে থাকে?
3: আপা রোজি চাচা চাচি ঢাকায় থাকে।
4: ও,
3: চাচা এক বড় সাহেবের গাড়ি চালায়, ও চাচার একটা মেয়ে একটা ছেলে। রোজির বাবা প্রায় ঢাকায় যায়, তখন আমি তারে চাল ডাল পিঠা মোয়া নাড়ু এসবই পাঠাইয়া দিই।
4: তোমার বাবার মতো কয়েকজন মানুষ গ্রামে থাকলে পুরো গ্রামখানাই ওনারা ঠিক করতে পারতেন।
3: এখন অনেকেই বাবা
5: কেন অহংকার করার মতো কি এমন?
6: না না না না, এরকম জবাব তুমি তাদের দাওনি। রোজ, তোমার মনটা আমি আয়নার মতো দেখতে পাই, অতএব ফাঁকি দেবার চেষ্টা করো না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি।
5: এ তো দেখছি একেবারে সন্ত্রাসী কায়দায় ভালোবাসা আদায় করে নিয়ে।
6: যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সেখানে সন্ত্রাসী হতে বাধা নেই। রোজ, তোমাকে আমি অনেকদিন থেকেই দেখছি কিন্তু তোমার সামনে গিয়ে কিছু বলার সাহস কোনোদিন পাইনি। বেল্লাল কতবার বলেছে গ্রাম থেকে আসা মেয়ের এত দেমাক কেন? চল দিলু, সরাসরি সামনে গিয়ে বলি আই লাভ ইউ। আরে কি হলো, হাসছো কেন?
5: বেল্লাল এসেছিল তো।
6: হ্যাঁ,
5: কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে, তারপর ঢোক গিলে রুমাল দিয়ে মুখ মুছে শুধু ইয়ে করে বলল, আজ আজ খুব গরম, তাই না?
6: তা তুমি কি বললে?
5: আমি বললাম কই না তো, ব্যাস বলেই চলে এলাম। ফিরে তাকিয়ে দেখি একই জায়গায়
6: মন প্রাণ দিয়েছি রোজকে আর ঘর বাঁধবো পারভিনকে নিয়ে, তা তো হতে পারে না।

0: এর বিয়ে তো ঠিক হইয়া গেল, পোলাটারা তো একবার দেখলাম না।
1: শোনো, ভাগ্য ভালো যে এমন সুপাত্রের সঙ্গে তোমার মাইয়ার বিয়ে ঠিক হইছে। আল্লাহরে ডাকো যেন শুভ কাজ ঠিক মতন হইয়া যায়। আমাগো দেখার কি দরকার, আমাগো শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে, ছেলের সঙ্গে কথা বলছে অনেকবার দেখছে, সে কি তার পরীক্ষা না নিয়ে মত দিছে? দেলোর হোসেনের বাবা মার পরীক্ষা।

ভায়া গান শুনলেন নেবারানীর কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাঁশগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানির জমাট ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে খবর শুনতে পাবেন। প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক।

0: আসছে আমরা তাকে জানি।
1: আচ্ছা,
0: কে বলছেন, কোথেকে বলছেন?
2: হ্যাঁ, খামার বাড়ি ঢাকা। ভালো আছেন স্যার?
0: হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আমি বা আমরা কয়েকজন মিলে আপনাদের এই অনুষ্ঠান প্রতিদিন শুনি, কিন্তু আজকে সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারে খুশি হইলাম। আমার পরশু, আমরা কৃষক, আমরা চাষ করি, কিন্তু আমরা কক্সবাজারে আসলে আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলা, আমাদের ইউনিয়নে আমরা সার পাচ্ছি না। আমরা চাষ করবো, ঠিক আছে, সার পাচ্ছি না, আমরা কি করতে পারি? যেমন আমরা,
0: আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই। আসলে আপনি খুব ভালো কথা বলেছেন যে আমাদের অনুষ্ঠান আপনারা প্রত্যেক দিন শোনেন, আর আজকে এই যে সরাসরি দেখতে পাচ্ছেন, এর জন্য আপনি নিজেকে ধন্য মনে করছেন, তাই তো? হ্যাঁ, আপনার এই বিষয়টা নিয়ে আমরা মরিউল ইসলাম সাহেবের সঙ্গে আলাপ করব যে সার ব্যবস্থাপনা কিভাবে দেয়া যায় এবং সার সঠিকভাবে কিভাবে আপনারা পেতে পারেন, তার ব্যবস্থা কিভাবে করা যায়, এই নিয়ে উনি আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ রামু কক্সবাজার থেকে, যে কৃষক ভাই
0: নুরুল ইসলাম সাহেব,
3: নুরুল আলম ভাই যে প্রশ্নটি করেছেন। আসলে সার ডিলারের নিকট থেকে আপনি নিশ্চয়ই পাবেন, কারণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু রাসায়নিক সার, এটি কিন্তু সরকারের মাধ্যমে মজুদ নিশ্চিত করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ করা হচ্ছে। তো যদি আপনার সার সংগ্রহের জন্য কোন ধরনের যদি বিঘ্ন ঘটে আপনার এই কৃষক ভাইয়ের, আপনি নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন, নিশ্চয়ই আপনি এই নির্বিঘ্নে এই মৌসুমে সার আপনি পাবেন, এটি নিশ্চিত। কারণ সরকার একদম নিরবিচ্ছিন্নভাবে সারের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
0: তাহলে
3: পর্যাপ্ত সার
0: মরিনুল ভাই, আপনি বলতে চাচ্ছেন যে সারের আমাদের কোন সংকট নেই এবং তারা সময় মতো সার পাবে, যদি যদি না পায়, যদি কোনো সমস্যা থাকে, তাহলে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে তারা মানে
3: যোগাযোগ
0: করে নিয়ে তারপর তারা সারের ব্যবস্থা করতে পারবে।
3: অবশ্যই
0: নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন নুরুল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য। আচ্ছা মরুল ভাই,
3: ওই যে
0: যেটা বলছিলেন আপনি,
3: ওই যে সেচ ব্যবস্থা নিয়ে
0: রূপালী বলছিল,
3: সার ব্যবস্থাপনা আলোচনা করা হয়েছে, এখন কিভাবে সেচ ব্যবস্থাপনা করবে আর কি। আসলে এই যে আগাম শীতকালীন সবজি, যেহেতু এই সময় একটু গরম বেশি থাকে, সেজন্য বিকেলের দিকে কিন্তু সেচ দেয়া খুবই ভালো। আর খেয়াল রাখতে হবে যে চলমান যে পানি, অর্থাৎ ডোবা আর পানি কিন্তু চলমান নয়, এই পানি যদি ব্যবহার করা হয় তখন হয়তো পানিতে কিন্তু কিছুটা উষ্ণ ভাব থাকে, ডোবার পানি হয়। আর যদি চলমান পানি থাকে, অর্থাৎ কোন জোয়ার ভাটা আসে বা যে আর মধ্যে চলমান প্রবাহমান পানি থাকে, বা কেউ যদি টিউবওয়েল এর মাধ্যমে পানি সেচ দিয়ে থাকে, তো ওই সমস্ত পানি হলে যে কোনো সময় কিন্তু সেচ কাজে ওই পানি ব্যবহার করা যায়। কিন্তু ওই যে ডোবার পানি যেগুলো আবদ্ধ জায়গায় থাকে, ওগুলো কিন্তু বিকালবেলা ব্যবহার করলে কিছুটা উষ্ণ থাকে, সেই জন্য একটু বিলম্ব করে কিন্তু ওর পানি কিন্তু সেচ হিসাবে ব্যবহার করতে হবে।
4: মানে সোজা কথা হচ্ছে গরম পানি অর্থাৎ উষ্ণ পানি
3: দেওয়া যাবে না,
1: ঠান্ডা পানি,
0: ঠান্ডা পানি,
3: ঠান্ডা ঠান্ডা পানি বলতে অর্থাৎ মানে ঠান্ডা বলতে যে উষ্ণ নয় এমন পানি, উষ্ণ নয় এমন পানি। আর বিকেলের দিকেই কিন্তু সেচ দেওয়া উত্তম।
0: তবে আর একটা প্রশ্ন নিয়ে নেই, তারপরে আমরা কথা বলবো। আচ্ছা আপনার নাম বলুন, নাম বলে প্রশ্ন করুন।
1: আমরা ফোন নাম্বারগুলো আবার বলে দিচ্ছি, আপনারা যারা প্রশ্ন করতে চান আমাদের এই নাম্বারগুলোতে প্রশ্ন করতে পারেন।
0: আচ্ছা, নাম্বারগুলো হচ্ছে 02448 13268 থেকে 70 পর্যন্ত এবং 0

0: 02-448-132-77 থেকে 79 পর্যন্ত নাম্বারে। আচ্ছা এবার বলুন,
1: এবং নাসির ভাই আর একটা নাম্বার বলে দিই, মোবাইল নাম্বারটা 01-55-38-415-00।
0: বা সুন্দর, আপনারা এই নাম্বারেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
2: সেচ দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এমনভাবে সেচ দিতে হবে যেন যে যে আগাম শীতকালীন সবজির জন্য।
3: আমাদের একটা ফোন এসে গেছে,
0: আপনি আপনার ভলিউম রেডিওর ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করুন। আপনি কে বলছেন, কোথেকে বলছেন?
4: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
4: আমার নাম মোহাম্মদ তাওজার আলী, কুমিল্লা পনারগঞ্জ থেকে।
0: আপনার নামটা আবার বলুন।
5: কাউসার আলী।
4: আমার নাম মোহাম্মদ কাউসার হানিফ, কুমিল্লা মনারগঞ্জ থেকে।
0: হ্যাঁ, কুমিল্লা থেকে বলছেন তাই তো? জি বলুন।
4: হ্যাঁ, কুমিল্লা জেলা মনারগঞ্জ উপজেলা।
0: মনারগঞ্জ উপজেলা থেকে বলছেন। আচ্ছা আপনার প্রশ্ন করুন।
4: আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকা তো বছরে একটা ফসল ফলে এরি রোপণ।
0: জি।
4: আর বাকিটা বর্ষাকালে কোনো ফসল হয় না,
0: মানে শুধু এরি রোপণ হয়
4: বর্ষা। জি জি, হ্যাঁ, খালি এরি রোপণ হয়। আমাদের দলা অঞ্চল তো, মাঠে পানি বরাদ্দ থাকে সবসময়। আমরা বলতে চাচ্ছি, আমাদের শ্বাস দিমু, শ্বাসের সময় প্রত্যেক শতকে কতটুকু শ্বাস দিমু, আর ধান রোপা কমপ্লিট দিন যেদিন রোপণ করবো, রোপণের কয়দিন করে আবার শ্বাস দিমু।
0: আচ্ছা, আপনারা
4: জানার জন্য আর কি।
0: ঠিক আছে, আমি তাহলে আমরা চলে যাচ্ছি মনিরুল ভাইয়ের কাছে। উনি জানতে চেয়েছেন যে
3: প্রতি শতকে কতটুকু সার দিবেন,
0: কতটুকু সার দেবে এবং
3: তারপরে
0: কতদিন পরে আবার সার দেবে, সেটা জানার জন্য।
2: কুমিল্লা থেকে যে কৃষক ভাই আসলে প্রশ্ন করেছেন, উনি আপনি নিশ্চয়ই কি এই যে বোরো ধানের চাষের কথা বলছেন? বোরো ধান,
3: আচ্ছা লাইনটা কেটে গেছে,
2: লাইনটা কেটে যাক। তা উনি ওই যে বোরো ধান, সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি, অর্থাৎ এই বোরো ধানটা রোপণ হবে আরো প্রায় মাস দুয়েক পরে।
3: আমাদের আরেকটা কল এসে গেছে, আমরা ফোনটা নিয়ে আসি।
0: হ্যাঁ, আমরা আরেকটা কল নিয়ে বলুন, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন?
6: জি, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: আমি রুমান বলছি, জামালপুর থেকে।
0: রুমান বলছেন জামালপুর থেকে, জি বলুন।
6: জি, আমরা যে ধান লাগাই,
0: জি
6: ধান এটার নিচে যে সারটা আমরা দেই, এটা ধান রোপণের যেদিন রোপণ করবো সেদিনই দিব না কয়েকদিন আগে দিব, কোন সময় দিব এই সারটা?
0: আচ্ছা,
6: কি কি সারটা দিব?
0: ঠিক আছে, ধান রোপণের আগে দেবেন না রোপণের সময় দেবেন, এটা জানতে চাচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা বলে দিচ্ছি।
2: আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, ধান রোপণের কিন্তু সাথে সাথেই কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার দেয়া যাবে না, সাত দিন পর থেকে কিন্তু সার দেয়া উচিত আর কি। তবে রোপণের আগেই কিন্তু জমি তৈরির শেষ সময়ে ইউরিয়া এবং এমওপি সার ব্যতীত অন্যান্য যে জৈব সার এবং টিএসপি বা ডিএপি সার বা দস্তা সার, এগুলো কিন্তু জমি তৈরির শেষ সময় দিয়ে নিতে হবে। পরবর্তীকালে শুধুমাত্র ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করতে হবে। তবে দীর্ঘমেয়াদী, অর্থাৎ যদি ধান গাছের জীবনকাল আর বেশি দিন হয়, তখন কিন্তু এমওপি সারও কিন্তু ইউরিয়ার মতো কিস্তি আকারে প্রয়োগ করে সার প্রয়োগ করতে হয়, এবং এই কিস্তি সাধারণত রোপণের সাত থেকে দশ দিন পর থেকে কিন্তু এইটা ইউরিয়া সার উপরিপ্রয়োগ হিসাবে কিন্তু প্রয়োগ করা যায়। এরপরে আবার যখন গাছের বৃদ্ধি পর্যায়ে অর্থাৎ কুশি পর্যায়ে আসবে, তখন আর একবার অর্থাৎ ৩০ দিন পরে আবার আর একবার দিতে হবে। আবার সর্বশেষ যে তৃতীয় কিস্তির সার, কাইস্থর আসার সাত দিন আগে সর্বশেষ ইউরিয়া সারের উপরই প্রয়োগ করতে হবে। আশা করি এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা হয় এবং ধান খেতে যদি সঠিকভাবে সেচ প্রয়োগ করা হয়, তখন কিন্তু আপনি এই ধান চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন।
5: মনে রাখতে হবে সাত থেকে দশ দিন
2: পর থেকে ইউরিয়া সারের উপরে।
0: আমরা জানতে চাচ্ছিলাম সর্বশেষ প্রশ্ন, যে রোগ বালাই ও পোকা দমন, এটা যদি সম্বন্ধে আমাদের মনের ভাই কিছু বলতেন।
2: আচ্ছা, রোগ বালাই পোকামাকড়ের আগে ওই যে আগাম শীতকালীন সবজি চাষের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই যে সেচ প্রয়োগের কারণে অনেক সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেহেতু বৃষ্টি এই সময় থাকে, এই জন্য নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা রাখতে হবে আগাম শীত।
0: মনন ভাই, আমাদের আর একটা প্রশ্ন এসে গেছে, আমরা প্রশ্নটা নিয়ে নেই, তারপরে আমরা আবার ফিরে যাব আপনার কাছে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ,
7: মানসিন থেকে বলছি স্যার।
0: হ্যাঁ বলেন,
3: নামটা বলেন আপনার।
0: আপনার নামটা বলেন।
7: নাম শাহাবুদ্দিন।
0: আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনি কেমন আছেন?
7: আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনারা কেমন আছেন?
0: আমরা খুব ভালো আছি সকল আলহামদুলিল্লাহ। তো আপনি ময়মনসিং থেকে বলছেন তাই তো? আচ্ছা আপনার প্রশ্নটা করুন।
7: হ্যাঁ প্রশ্নটা হইলো যে ধান খেতে যে মাঝখানে মাঝখানে ফুকায় ধরে খায় শেষ করে দিতে স্যার, মাঝখান দেওয়া জায়গা জায়গা এমন, এটা কি করা যায় স্যার?
0: হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা নিলাম, আমরা এ বিষয়ে আলোচনা করছি।
2: আচ্ছা ধান খেতে বিশেষ করে এখন যদি ধান চাষ করে থাকেন, এখন আমন মৌসুম, এ সময় কিন্তু ধান খেতে ওই যে বিশেষ করে বাদামি গাসফরিং এর কিন্তু আক্রমণ হতে পারে, এবং বাদামি গাসফরিং এর আক্রমণ হলে এরকমের কিন্তু মাঝে মাঝে হতে পারে। আবার মাজরা পোকার আক্রমণেও কিন্তু ধান গাছ ক্ষতিগ্রস্ত হয়। তো এই এসব পোকা, ক্ষতিকর পোকায় ধান খেতে আক্রমণ হলে এই জন্য সঠিকভাবে কিন্তু এই কীটনাশক প্রয়োগ করে কিন্তু এই ধান ক্ষেতের পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বিশেষ করে বাদামি গাছফড়িংয়ে আক্রান্ত হলে, এরকমের হলে মিপসিন বা সপসিন জাতীয় কীটনাশক এটি কিন্তু আপনার ধান খেতে প্রয়োগ করে এবং ক্ষেতের পানি কিন্তু সরিয়ে দিতে হবে।
3: ওষুধের নামটা একটু আবার বলেন।
2: হ্যাঁ, মিপসিন বা সপসিন জাতীয় কীটনাশক এবং ক্ষেতের পানি কিন্তু সরিয়ে দিতে হবে, এবং পাশাপাশি যদি ধান খেতে একদিন দুই দিন যদি শুকনো রাখা যায়, তাহলে এই পোকার আক্রমণ থেকে কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু ধানকে রক্ষা করা সম্ভব।
0: আশা করি শাহাবুদ্দিন ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মনির ভাই, আমাদের হাতে কিন্তু সময় নেই, তাই আজকের মতো আমাদের মানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তার আগে আপনাকে আবার বলি যে আমরা অনেক সুন্দরভাবে আগাম শীতকালীন শাকসবজি পরিচর্যায় করণীয় বিষয় নিয়ে আলোচনা শুনলাম ফোন ইন অনুষ্ঠানে। এছাড়া আপনি ধান উৎপাদনের বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, যেটা কৃষকদের এবং আমাদের অনুপ্রাণিত করবে সব ব্যাপারে। আমরা অনুষ্ঠান প্রায় শেষের পথে, তার আগে আমরা জানিয়ে দিই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে কি বাড়ি যাবে সবাই?
3: হ্যাঁ চলো বাড়ি যাই, চলো একসাথে যাই।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শামিমা রহমান। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনের অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এম মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতার পক্ষদল সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন তবলায় লহরা, বাজিয়েছেন তন্ময় মজুমদার।

0: তবলা লহরা শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ উদ্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবহিত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার, আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরায় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 61%, সন্ধ্যা 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:53, সূর্য অস্ত যাবে 5:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather, giving you the weather report read by Shumi Manasreen. Dhaka Met Office forecast for the interview reports. Volatile monsoon says that there are chances of rain or thundershower accompanied by temporary south southeast stochastic squalls at a velocity of 45-60 km/h over the regions of Rajshahi, Pabna, Bogra, Tangi, ময়মনসিংহ, Joshua, Kushtia, Khulna, Noakhali, Kumilla and Sylhet. Reports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now, focus for the entire country, volatile 6 p.m. tomorrow. Light to moderate rain or thundershower, accompanied by temporary gusts or squalls, may be expected over more places of Rangpur, Rajshahi, Dhaka, ময়মনসিংহ, Boishal, and Sylhet divisions, and over some places of Chattogram division. Besides this, moderate amount of heavy shower is expected over some places of the country. Day and night temperature may be decreased slightly over the whole country. Today, the highest temperature of the country was 35.2 degrees Celsius in Khulna and Satkhira, and the lowest was 21 degrees Celsius in Tetulia. Today, the temperature of Dhaka was recorded maximum 34.5 degrees Celsius and minimum 23.5 degrees Celsius. Humidity recorded in year at 9 a.m. was 61% and at 6 p.m. was 65%. The sun rises over Dhaka tomorrow at 5:53 a.m. and the sun sets at 5:39 p.m. And that is all for weather report for this time.
2: পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 20 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22 ডিগ্রি 23 মিনিট 30 সেকেন্ড উত্তর থেকে 330 ডিগ্রি বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 43 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যক্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলা নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা করের অনুষ্ঠান পরিচিতি সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক রাক্ষসী শুনবেন রাত দশটায় মূল রচনা কাজী নজরুল ইসলাম বেতার নাট্যরূপ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ প্রযোজনা মাহবুব সোহান এবারে শুনবেন এফএম এর অনুষ্ঠান পরিচিতি এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

ইংলিশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 8 অক্টোবর বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায়। এবারের বিষয় বাল্য বিবাহ রোধ। আইনুল নাহার শিউলি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নিশাত সুলতানা পুরবি, লেখক, কলামিস্ট ও উন্নয়ন কর্মী। সঞ্চালনে থাকবেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শাইলা আক্তার। শ্রোতা বন্ধুরা, এ অনুষ্ঠান সম্পর্কে জানতে আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-44-81-32-69-02-44-81-32-77 এই নম্বরে। এছাড়া অনুষ্ঠান আপনার ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা রফিক বাবলি। যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, সারা দেশে ইতিমধ্যে ২ কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান ডাক্তার এম এ মুহিত। মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আইইডিসিআর প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা, হাসপাতালের প্রস্তুতি, পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজনন স্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি সহ সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান আজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদীতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার ৬ উপজেলায় এবার ৩৬১টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমা শিল্পীরা বাঁশ, কাঠ, খড় ও মাটির কাজ শেষ করে রং ও অলংকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। মণ্ডপগুলোতে সিসিটিভি সহ কয়েক স্তরের নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এর সভাপতিত্ব করেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জেলার সব পূজামণ্ডপের ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনের উপর বিশদ আলোচনা করা হয়। এদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুরূপ এক প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার বক্তব্য রাখেন। নজরুল বর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জের জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 61% এবং সন্ধে 6টায় 65%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:53 এবং সূর্যাস্ত সন্ধে 5:39। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 287। এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ।

0: প্রিয় শ্রোতা, শরতের প্রায় শেষ দিকে আমরা। এখনো দূর আকাশের নীলে ভেসে বেড়ায় মেঘ, পায়ে চলা পথ ঢেকে আছে কাশফুলে। শরতের আকাশ, কাশফুল আমাদের মনকে মুগ্ধ করে, আবার বিমোহিতও করে। আর এমনই চমৎকার সময়ে সবাইকে আমন্ত্রণ শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয় নারীর আজকের আয়োজনে। একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক অনুষ্ঠানের মূল পরিবেশনায়। টমেটো একটি কম ক্যালোরিযুক্ত সবজি, ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন টমেটো ফসলের যত্ন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: আজ আমি কৃষক ভাইদের জন্য কথা বলব টমেটো ফসলের যত্ন নিয়ে। অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া হলেও মূলত টমেটো ব্যবহার হয় সালাদ হিসাবেই বেশি। টমেটো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। এই ফসলটি যথাযথ যত্নে প্রয়োজন রোগমুক্ত বীজ ও মাটি, পর্যাপ্ত রোদ, সঠিক সেচ ব্যবস্থাপনা, সঠিক সার ব্যবস্থাপনা, নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং গাছের ডালপালা ছাঁটাই করে ফলন বৃদ্ধি করা। প্রথমেই আসি কিভাবে আমরা টমেটো ফসল চাষে বীজ এবং মাটি শোধন করব। উন্নতমানের চারা পেতে হলে টমেটো চাষে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। এজন্য বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে। বীজের মধ্যে অনেক সময় রোগ জীবাণু লুকিয়ে থাকে, অনেক সময় বীজতলার মাটিতেও রোগ জীবাণু থাকতে পারে, এই জন্য মাটিকেও শোধন করে নিতে হবে। বিশোধনের ক্ষেত্রে আমরা 2 গ্রাম বিটাবক্স দিয়ে বিশোধন করে নিতে পারি। আর বীজতলার মাটি শোধন করতে হলে পলিথিন দিয়ে 2 সপ্তাহ যদি আমরা ঢেকে দিই চাষ করার পর, তাহলে রোদের তাপে জীবাণু মারা যায়। আবার যদি খুব সময় কম থাকে তাহলে 3 ইঞ্চি পুরু করে মাটির উপরে কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়ে আগুন দিলে সে তাপেও রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। কিভাবে আমরা চারা তৈরি করব? সরাসরি জমিতে বীজ বপন করে টমেটো চাষ করা গেলেও দ্রুত ফলন পেতে হলে আলাদাভাবে চারা তৈরি করে নিয়ে সেই চারা মূল জমিতে লাগাতে হবে। এজন্য রোদযুক্ত উঁচু জায়গায় পরিষ্কার করে ভালোভাবে মাটি চার্জ দিয়ে বীজতলা তৈরি করতে হবে। চাষের পর মাটি সমান করে 1 মিটার চওড়া করে বেড বানাতে হবে। বেড খুব বেশি লম্বা না করে 3-5 মিটার করা ভালো, এতে পরিচর্যার সুবিধা হয়। ছিটিয়ে বীজতলায় বীজ বপন করা যায়। ছিটিয়ে বপনের জন্য সাধারণত প্রতি বর্গ মিটার বীজতলার জন্য 100-150 গ্রাম বীজ লাগে। বীজ থেকে চারা গোজাতে 6-14 দিন সময় লাগে। শীতকালীন টমেটোর জন্য বীজ বপন করতে হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। আগাম চাষের জন্য জুলাই-আগস্ট মাসে বীজ বপন করতে হবে। মূল জমি তৈরি এবং চারা রোপণ আমরা কিভাবে করতে পারি? জমি তৈরির ক্ষেত্রে 4-5টি চাষ দিতে হবে এবং মই দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য 20-25 সেন্টিমিটার উঁচু এবং 230 সেন্টিমিটার চওড়া ব্যাট তৈরি করতে হবে। সেচ সুবিধার্থে 2টি ব্যাটের মাঝখানে 30 সেন্টিমিটার নালা রাখতে হবে। শীতকালীন টমেটোর জন্য আমরা মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহ, নভেম্বর থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত চারা রোপণ করতে হবে। তবে আগাম চাষ যদি করতে যাই সেক্ষেত্রে রোপণের সময় একটু এগিয়ে আনতে হবে। আগাম চাষের জন্য ভাদ্র আশ্বিন আগস্ট-সেপ্টেম্বর মাসে চারা রোপণ করতে হবে, আর নাবি চাষের জন্য ফাল্গুন মাসে। আর যদি আমরা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাই তাহলে চৈত্র-বৈশাখ মাসে চারা রোপণ করতে হবে। যদি আমরা সার ব্যবস্থাপনাকে সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের টমেটো ফলন সরাসরি প্রভাবিত হবে। সুষম সার পেলে টমেটো গাছ সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সঠিক এবং গুণগত মানসম্পন্ন ফলন দিবে। এই জন্য আমরা প্রতি শতকে ইউরিয়া দিতে পারি 2-2.5 কেজি মতো, টিএসপি দিতে পারি 1.5-2 কেজি, গোবর দিতে পারি 30-35 কেজি। এটা আমি প্রতি শতকের কথা বলছি। এবং সার প্রয়োগের ক্ষেত্রে গোবর সার এবং সবটুকু টিএসপি সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে, ছিটে দিতে হবে। এবং চারা লাগানোর পূর্বে ইউরিয়া সারের ক্ষেত্রে ও এমওপি সারের ক্ষেত্রে 2টি সমান কিস্তিতে 520 ছাঁটাইয়ের পর চারা রোপণের 3য় সপ্তাহে ও 5ম সপ্তাহে ঋণ পদ্ধতিতে দিতে হবে। এছাড়া যদি ঘাটতি দেখা যায় তাহলে জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড এগুলো প্রয়োগ করতে হবে। টমেটো ফসলের প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রুনিংয়ের ক্ষেত্রে দেখা যায় প্রধান শাখাটি রেখে নিচের দিকের শাখাগুলো কেটে ফেলতে হয়, কিন্তু উপর দিকের শাখাগুলো রাখা হয়, কারণ উপর দিকের শাখাগুলোতে সাধারণত ফুল ফল আসে আর এই অপ্রয়োজনীয় শাখাগুলা কেটে ফেললে গাছ সঠিকভাবে রোদ পাবে,

0: তবে সেচের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, টমেটো গাছ যেহেতু জলাবদ্ধতা পছন্দ করে না, সেক্ষেত্রে কোন অবস্থাতেই যেন জমিতে পানি জমে না থাকে এবং সেচ সাধারণত নালাতে দিতে হবে, যাতে নালা থেকে শোষণের মাধ্যমে বেড এবং গাছ পানি পেতে পারে। আগাছা দমনের ক্ষেত্রে যখন আমরা ফসলটিকে লাগাবো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যেন আগাছা না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। 25-30 দিনের ভিতরে আগাছা বাছাই করে পরিষ্কার করে রাখতে হবে। টমেটোতে কি ধরনের পোকার আক্রমণ হয়? টমেটোতে সাধারণত টমেটোর ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, পাতা মোড়ানো পোকা এগুলো দেখা দিতে পারে। এইসব পোকার ক্ষেত্রে ভলিউম ফ্লেক্সি 5 মিলিলিটার অথবা 1 মগ বলা যায়, আবার অথবা সাইপারমিথ্রিয়ন জাতীয় কীটনাশক আমরা দিতে পারি, যেমন মেজিক, কট এগুলা দিতে পারি। এছাড়াও দেখা যায় শোষক পোকা দেখা দিতে পারে, জাপ পোকা দেখা দিতে পারে, সাদা মাছি দেখা দিতে পারে, এগুলার ক্ষেত্রে অ্যাডমেয়ার ইউজ করব। এছাড়া যদি আমরা কোন সমস্যায় পড়ি পোকা জাতীয়, সেক্ষেত্রে কৃষি অফিসের সাথে যোগাযোগ করব। রোগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় টমেটোর আগাম ধসা রোগ কিংবা নাভি ধসা রোগ, টমেটো ছত্রাকজনিত ঢলে পড়া এগুলা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ছত্রাকনাশক ইউজ করব আমরা, রোব্রাল বা ডায়াথেনেম 45 ইউজ করতে পারি আমরা। আবার যদি আমরা বিশোধন ঠিকমতো করি তাহলে এই রোগগুলা সাধারণত কম হয়। আর আমরা এই রোগগুলা দমনের ক্ষেত্রে যদি দেখি ব্যাপক মাত্রায় এই রোগ হচ্ছে, সেক্ষেত্রে স্থানীয় যে কৃষি অফিস আছে তাদের সরাসরি পরামর্শ নিতে পারি। ফল সংগ্রহ এবং ফলনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি সাধারণত গাছ লাগানো 60-85 দিনের মধ্যে ফল পাকতে শুরু করে এবং কয়েক সপ্তাহ থেকে মাস ব্যাপী এই ফল সংগ্রহ করা যায়। কাঁচা পাকা উভয় অবস্থাতেই এই ফল তোলা যায়। আর ফ্যাক্টর প্রতি সাধারণত 20-40 টন টমেটোর ফলন আমরা পেয়ে থাকি।
1: গান মানুষের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে, তাই মন ভালো রাখতে গানের বিকল্প হতে পারে না। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন সুরের ভেলায় ভাসাতে চাই কিছুক্ষণ। শুনবেন ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে হৃদয় রায়না ছায়াছবি থেকে তুমি চাঁদের জোছনা নও ফুলের উপমনো এই গানটি।

0: শুনলেন ছায়াছবির গান। আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয় নারী, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। কৃষিখাত আমাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বড় একটি খাত। আজকাল অন্যান্য খাতের পাশাপাশি কৃষি খাতও অনেকখানি এগিয়ে আছে, আর রসুন ও পেঁয়াজের চাষ একটি লাভজনক খাত। কৃষকরা রসুন ও পেঁয়াজ চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এখন শুনবেন রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ শাহিনুর রহমান।
1: আমাদের প্রতিদিনের রান্নার জন্য দরকারি মশলা ও সবজি জাতীয় ফসল হচ্ছে রসুন ও পেঁয়াজ। রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, বাংলাদেশের মাটিতে আধুনিক পদ্ধতিতে রসুন ও পেঁয়াজ চাষের সম্ভাবনা কেমন?
2: আসলে বাংলাদেশের মাটি ও আবহাওয়া রসুন ও পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত ভালো। আধুনিক পদ্ধতিতে রসুন ও পেঁয়াজ চাষ করে ফলন ও মোট উৎপাদন উভয় বৃদ্ধি করা যায়, আর এর মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করা সম্ভব। আমাদের দেশে প্রায় সব মশলা ফসলে চাহিদা রয়েছে, তাই উন্নত পদ্ধতিতে উন্নত জাত ব্যবহার করে চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে। এছাড়াও রসুন ও পেঁয়াজ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, মশলা ও সবজি হিসেবে ব্যবহার করা হয়। ইদানিং ব্যাপকভাবে অর্থকরী ফসল রসুন ও পেঁয়াজ চাষ হচ্ছে আমাদের দেশে।
1: রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক নিয়ম এবং কৌশলগুলো কি কি?
2: আসলে যেভাবে আধুনিক নিয়ম ও কৌশলগুলো ব্যবহার করে রসুন ও পেঁয়াজ চাষ করবেন, সেক্ষেত্রে উন্নত জাত ব্যবহার করা, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করা। এছাড়াও উন্নত চাষ পদ্ধতি হিসেবে লাইনে চাষ করা ও বস্তায় বা ছাদে চাষ করা যেতে পারে, যা ফলন বৃদ্ধি ও খরচ কমিয়ে আনতে সাহায্য করে।
1: পেঁয়াজ ও রসুন চাষের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির কথা বললেন, এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আধুনিক পদ্ধতির ধাপ সমূহ কি কি?
2: প্রথমে হচ্ছে মাটি ও জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে মাটিতে হবে উর্বর, জৈব পদার্থ সমৃদ্ধ এবং ভালো সেচ ও নিষ্কাশন সুবিধা রয়েছে এমন দোআঁশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ ও রসুন চাষের জন্য উত্তম। এছাড়া বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতগুলো যেমন বাড়ি পেঁয়াজ 1, 2, 3, 4, 5 এগুলো ব্যবহার করা যেতে পারে। তারপরে 2 নম্বরে দ্বিতীয় ধাপে হচ্ছে জমি প্রস্তুত ও বীজতলা তৈরি। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে। বীজতলা সাধারণত দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 1 মিটার আকারে তৈরি করে তাতে বীজ বপন করা হয়। তবে বীজ বপনের আগে রাতে বীজটা ভিজিয়ে সকালে রৌদ্রে শুকিয়ে নিলে ভালো ফলন হয়। এরপরে ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে এবং বেডে ছায়ার ব্যবস্থা করতে হবে। তারপরে রোপণের ক্ষেত্রে লাইনে রোপণ করতে হবে। পেঁয়াজ ও রসুন লাইন করে যদি রোপণ করা হয় তাহলে ফলন অনেক ভালো হয়। রসুন রোপণের জন্য সাধারণত 4 মিটার লম্বা ও 1.5 মিটার প্রস্থের ব্লক তৈরি করা হয়ে থাকে। আর দূরত্ব হচ্ছে রসুনের কোয়া 4 ইঞ্চি দূরত্বের লাইনে 3 থেকে 4 ইঞ্চি দূরে দূরে 1 ইঞ্চি গভীর নালা লাগাতে হবে এবং কোয়ার যে অগ্রভাগ আছে সেটা উপরের দিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আর সারের ক্ষেত্রে জমি তৈরির সময় প্রতি হেক্টরে 8 থেকে 10 টন গোবর, 50 থেকে 170 কেজির মতো MOP সার এবং 160 থেকে 170 কেজি ইউরিয়া সার, আসলে এখানে দুইটা মিলেই গণনা করে দেওয়া হয়েছে। এছাড়াও উপরী প্রয়োগ হিসেবে চারা রোপণের 20 দিন পরে অবশিষ্ট ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও সেচ ও জলের যে নিষ্কাশনটা আছে সেক্ষেত্রে মাটিতে প্রয়োজনীয় রস থাকা আবশ্যক। তবে মাটি সবসময় স্যাঁতসেঁতে বা অতিরিক্ত ভেজা রাখা যাবে না, কারণ এতে রোগ বিস্তার লাভ করতে পারে। রোগ পোকামাকড়ের ক্ষেত্রে মাটির আর্দ্রতা এবং তাপমাত্রার কারণে সাদা ও বাদামি ছত্রাক দেখা দিতে পারে। এক্ষেত্রে যেটা করতে হবে, গাছকে তুলে ধ্বংস করতে হবে। প্রতি বছর একই জমিতে রসুন ও পেঁয়াজ চাষ করা যাবে না।
1: রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম। আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
2: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের সবকটি পরিবেশনা। শেষ বেলায় বলি একটু সচেতনতার কথা। বন্ধুরা, আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। আমরা জানি এডিস মশা ডেঙ্গু রোগের একমাত্র বাহক। এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে সে সকল পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়ি ঘরের আশপাশ ও আঙিনা সবসময় রাখতে হবে পরিষ্কার, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এবারে বিদায় নিব, জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রত্যয় নারী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা প্রবীণ, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, আশা করছি আমাদের সাথে আপনাদের সময়টুকু আনন্দে কাটবে। আজকে দুর্বারে রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাও পাওয়া।
1: চাও পাওয়ায় শুরু দিয়ে শুনবেন দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মুতল্লেব, সুরকার বাসুদেব ঘোষ।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন আপনারা। দুর্বারে আজ রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় এবারের গান রোদ ভেজা ওই দূর পাহাড়ে দূরে। এই আধুনিক গানটির শিল্পী চম্পা বণিক, গানের কথা সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

নীলসেনানি ভাই বোনেরা নির্বাণে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন। দুর্বারে আজ রয়েছে আয়োজন রকুমারি গান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া এবারে রয়েছে একটি লালন গীতি, শিল্পী নাসরিন আক্তার, বিউটি।

0: এতক্ষণ শুনলেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, শুভকামনা এবং শুভরাত্রি। এবারে বিদায়ের কথা বলবো।
1: অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম খাইরুল আলম। আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়াকে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন বলে বর্ণনা করেছেন লিওনেল মেসি। আজ মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে বেনিনকে পরাজিত করে ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের ক্যারিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনা ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 সিরিজের বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। আগামী শুক্রবার ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হবে। এদিকে সিরিজে অংশ নিতে নিকার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে আগামী শুক্রবার থেকে 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী মাসের 5 তারিখ থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। গ্রুপ এ তে বাংলাদেশ ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30 ভারত পাকিস্তান বিপক্ষে খেলবে। একই দিন রাত 8:00 ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে চলতি মাসের 26 তারিখে লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিঅরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটি 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগে শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনি যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক চৌধুরী।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে?
1: কিডনিতে সাধারণত, কিডনি তো এর মধ্যে বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানব দেহের জন্য, এর অনেকগুলো কাজই কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ। কিডনি সম্পূর্ণ ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে কিডনি কার্যকারিতা কমে যেতে থাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বের সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখনই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। আর অপরপক্ষে কিছু সাধারণ কিডনির রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথর জনিত কোন রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতা জনিত কোন রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোন রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে?
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরই নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা যায় তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হওয়ার জন্য, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনির যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে, এমনকি চেতনা লোপ পেতে পারে, মৃত্যু হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায়, আর এই যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেকাংশেই আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70-80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূরে গিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে, শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভালো লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতেই দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি, প্রথম হচ্ছে হলো যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে, বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ, অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে, সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত 80-90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুক প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1-1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়, সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6-0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেক্ষেত্রে তার 5-6 আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6-7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকটা 10-12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেই সে 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। আমার অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, রোগ তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা, এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের দেখা সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে বলি, বিশেষত ফল, ফলমূলের মাঝে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে, এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য, অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো, যে সবজিটা অনুসারে বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীরে কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শরীরটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর

0: যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেটা সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে, প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে। এবং যেটা সবচেয়ে বিশেষ হয়তো আমাদের বিশেষত ন্যাশনাল জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি, যেটা শেরেবাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে।
1: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যে যেসব রোগীদের কিডনির রোগ দেখা দেয় তারা একবার যদি ডায়ালাসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালাসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালাসিস শুরু করলে হয়তো আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
0: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে। তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলি তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে থাকে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য, জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু ডায়ালাসিসের প্রয়োজন হয় না। আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিত ভাবে নেন উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
0: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছে হলো তার, আমি আগেই বলেছি, খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে কবিরাজি বা হার্বাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে, যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময় চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না জানতে চাই।
0: কিডনি রোগীর বিশেষ যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতি কিডনি রোগ যখন হবে, তখন যদি খাবারের প্রসঙ্গটা আসে, প্রথমত হচ্ছে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে। আলগা লবণ তার খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা হয় সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে, বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে অনেকটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে, বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে। অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি, বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা, বিলম্ব, এই ফল কোনো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না। আর যেটা হচ্ছিল খাবারে যে অতিরিক্ত চর্বির পরিমাণটা, মাত্রাটাও তাকে সবসময় পরিহার করতে হবে। আর প্রোটিন যেটা, আমিষ যেটা, আমিষ খাওয়ার মাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। যেটা সারাদিনে হয়তো সে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটে বলি, প্রতি গ্রামে যদি আমরা 50 কেজি একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার সারাদিনে হয়তো 30 গ্রাম প্রোটিন খেতে পারবে, 30 গ্রাম প্রোটিনটাকে আমরা আসলে ভেঙে ভেঙে নিতে পারি। যে একটা ডিমে যদি চিন্তা করি সাদা অংশে থাকে 6-7 গ্রাম, একটা এক টুকরা মাছ, যে আমাদের ফ্যামিলি সাইজ যেটা বলি আমরা বাসায় যে মাছটা খাই, সেখানে 10-12 গ্রামের বেশি থাকে না। আর যদি একটা বড় মুরগির টুকরা নেই, সেই টুকরা তো বেশি হলে 14 গ্রাম প্রোটিন থাকে। তো এই 30 গ্রাম প্রোটিন করতে গেলে আসলে বেশ তার খাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে না, যে একদম সব ছেড়ে দিতে হবে তা না। একটা ডিম খেতে পারে সকালে, যদি ওনার রক্তচাপ থাকে কিংবা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে কুসুমটা পরিহার করতে পারে। আর যদি সেগুলো ভালো থাকে, সারাদিনে একটা ডিম হয়তো কুসুম খেতে পারবে, দুপুরবেলা হয়তো এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারবে। আর মাছের যেটা আমরা বলি যেহেতু ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক সময় দেখা যায় কিডনি রোগীদের বেশি থাকে, মাছের ডিমটা পরিহার করবে। আর যেসব বিচি জাতীয় সবজিগুলো যতটুকু পারে একটু পরিহার করবে, অথবা বিচিটাকে সরিয়ে নিয়ে খেতে পারবে। অবশ্যই ডালের প্রসঙ্গটা আসে যে বলে যে আমি

0: খেতে পারবো কিনা। আসলে ডালের মধ্যে মসুরের ডালে দেখা যায় যে হচ্ছে ফসফেট এবং ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে। উনি তো মুগ ডাল কিন্তু সপ্তাহে দুদিন বা তিন দিন কিন্তু খেতে পারবে। আসলে ওটা কিডনির আসলে ওরকম ক্ষতি করে না, কিডনির কারণে ওই ফসফেট বা ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে তখন অনেক সময় অনেকে বলে যে ডালটা কম খাবেন।
1: এরপরে আমাদেরকে মোহাম্মদ সাইফুল ইসলাম বগুড়া থেকে লিখেছেন যে অনেকেই বলেন যে কিডনি ভালো রাখতে হলে বেশি বেশি পানি খাওয়া উচিত, এটি আসলে কতটুকু সত্য এবং প্রতিদিন কত লিটার পানি খাওয়া উচিত?
0: আসলে কিডনি ভালো রাখতে বেশি পানি খেতে হবে এটা একটা সম্পূর্ণ ভুল একটা ধারণা, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কিডনিকে যেহেতু পানি যদি আপনি বেশিক্ষণ শরীরে, কিন্তু যতটুকু পানির প্রয়োজন তার চেয়ে এক ফোঁটা বেশি পানিও শরীর রাখবে না, সেটা কিডনি ছেঁকে বের করে দিবে। কিডনির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পানিটা বের করে দেওয়া। আপনি যদি বেশি পানি খান তাহলে তো কিডনিকে বেশি পরিমাণে কাজ করতে হবে, সে একটা সময় সেও কিন্তু টায়ার্ড হয়ে যাবে। যে কোনো অতিরিক্ত কাজ করতে হলে সবাই তো টায়ার্ড হয়ে যায়, সেহেতু যতটুকু প্রয়োজন সারাদিনে আসলে পানির পরিমাণটা নির্ভর করছে কোন পরিবেশে আপনি আছেন, সেটাকে আপনি ঠান্ডা পরিবেশে আছেন না অত্যন্ত গরম যেখানে আপনি ঘামাচ্ছেন বেশি, তার উপর অনেকটা নির্ভর করে। তো আমরা অ্যাভারেজ আমরা বলি যে সারাদিনে এমন ভাবে ওকে পানি খেতে হবে যেন সারাদিনে দুই কমপক্ষে দুই লিটার প্রস্রাব তৈরি হয়, এর জন্য আমরা দুই থেকে তিন লিটার পানি খেলেও কিন্তু চলে যায় যথেষ্ট। তবে কিডনি রোগ যদি হয়ে গিয়ে যদি দেখা যায় তার কিডনির কার্যকারিতা 80-90% কমে কার্যকারিতা হ্রাস পেয়ে গিয়েছে অথবা হাতে পায়ে পানি চলে এসেছে, সেই ক্ষেত্রে পানিটা আমরা তখন রেস্ট্রিকশন করে দিই, পানির পরিমাণটাকে কমিয়ে দিই। সম্পূর্ণ নির্ভর করছে আর আপনার তৃষ্ণায়, কিন্তু তৃষ্ণার মানে আপনাকে ওইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে, আপনার তৃষ্ণায় বলে দেবে আপনার কতটুকু পানি খেতে হবে, যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, অতিরিক্ত পানি না। যদি কারো পাথরজনিত রোগ থাকে সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় পানি অন্যদের থেকে কিছুটা বেশি খেতে হয়, তাও 3-4 লিটার অনেক সময় খেতে হবে। সারাদিনে মোটামুটি 2 লিটার প্রস্রাব তৈরি হয় যেন এই পরিমাণ পানি খেতে হবে।
1: এরপরে আমাদেরকে আলেয়া আফরোজা, তিনি মনিরামপুর থেকে লিখেছেন যে কামরাঙ্গা খেলে কি কিডনিতে কোনো সমস্যা হতে পারে বা কিডনি রোগী কি কামরাঙ্গা খেতে পারবে?
0: অত্যন্ত ভালো প্রশ্ন। আসলে কামরাঙ্গাতে সমস্যা, কামরাতে অক্সালেট নামে একটি লবণ থাকে, অক্সালেটের মাত্রাটা কামরাঙ্গাতে অনেক বেশি থাকে। যদি কামরাঙ্গাটা আপনি আসলে অল্প পরিমাণে খেলে বা কিডনি সম্পূর্ণ ভালো থাকলে সাধারণত সমস্যা হওয়ার কথা না, কিন্তু যাদের কিডনিতে সমস্যা থাকে, কিডনিতে কোনো রোগ যদি আগে থেকে থাকে, তার ক্ষেত্রে অল্প পরিমাণে এক টুকরা কামরাঙ্গা অনেক ক্ষতিকর হতে পারে। যখনই এই কামরাঙ্গা, বিশেষত সম্পূর্ণ সুস্থ মানুষও যদি দেখা যায় যে কামরাঙ্গাটা খালি পেটে, বিশেষত যদি অতিরিক্ত বেশি মাত্রায় যদি খায় এবং যদি তার শরীরে একটু ডিহাইড্রেশন বা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কামরাঙ্গাটা যেটা এই অক্সালেট গুলা কিডনির যে ছাঁকনিগুলো, কিডনিতে যে নালীগুলো ছোট ছোট সেগুলোকে ব্লক করে দেয়, মানে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য কিডনিতে আকস্মিক কিডনি বিকলতা দেখা দিতে পারে, হঠাৎ করে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে, কমে গিয়ে দেখা যেতে পারে যে তার বমি হতে পারে, তার মাঝা পিঠের দিকে ব্যথা হতে পারে এবং কিডনি মাত্রাটা এই পরিমাণে বেড়ে যেতে পারে যে তার হয়তো দেখা যায় যে খিচুনি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে যদি চিকিৎসা সময়মত না নেয়।
1: এরপরে আমাদেরকে লিখেছেন মোসাম্মদ মাকসুদা খাতুন, তিনি জানতে চেয়েছেন যে কিডনি রোগ প্রতিরোধ করতে হলে আমরা কিভাবে কিডনিকে ভালো রাখবো বা কি কাজ করতে হবে আমাদেরকে।
0: কিডনিকে ভালো রাখতে হলে আসলে খুব বেশি যে সতর্ক হতে হবে তা না, কিছু আপনার জীবনযাত্রার মানটাকে একটু পরিবর্তন, জাস্ট আপনি যেভাবে চলছেন তার থেকে একটু পরিবর্তন করতে হবে। প্রথমত আপনার জীবনে খাদ্যাভ্যাসের যে একটা উন্নত খাদ্যাভ্যাসের অভ্যাস করতে হবে, যেটা হচ্ছে সুষম খাবার গ্রহণ করতে হবে, অতিরিক্ত লবণ পরিহার করতে হবে, ধূমপান করার অভ্যাস থাকলে সম্পূর্ণ পরিহার করতে হবে, যদি মদ্যপানের অভ্যাস থাকে সেটাও পরিহার করতে হবে, খাবারে অতিরিক্ত চর্বি জাতীয় খাবারটাকে পরিহার করতে হবে, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেই ক্ষেত্রে কায়িক শ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ যদি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে প্রতিদিন যদি কমপক্ষে আধা ঘন্টা করে যদি হাঁটার অভ্যাস করা যায় একটু জোর কদমে, সম্পূর্ণ শরীরের ওজনটা তাহলে নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া হচ্ছে যদি উচ্চ রক্তচাপ থাকে, রক্তচাপকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে, আমি আবারও বলি যদি চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো প্রকার ঔষধ ফার্মেসি থেকে স্বপ্রণোদিত হয়ে বা ফার্মাসিস্টদের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ঔষধ খাবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারে যদি কিডনি রোগের ইতিহাস থাকে, যদি কারো যদি কিডনি রোগ বা হৃদরোগের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে তাকে আরো বেশি সাবধান হতে হবে, মাঝে মাঝে তার রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে তার রক্তচাপ আছে কিনা। যেটা হচ্ছিল অন্যান্য ক্ষেত্রে হচ্ছিল আমরা সবসময় যে যখন কোনো রোগ হবে সাথে সাথে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসা গ্রহণ করব।
1: এরপরে আমাদেরকে ইমরান মুন্সি গরুনদী বরিশাল থেকে জানতে চেয়েছেন যে কিডনি রোগীদের পরিবারে যারা থাকেন আত্মীয় স্বজন বা পরিজন বা একেবারে খুব কাছের আপনজন, একজন কিডনি রোগীকে সার্বিক সহযোগিতা করার জন্য তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত?
0: কিডনি রোগী যখন আসলে পরিবারে, যখন কিডনি রোগী বিশেষত যেসব কিডনি ক্রনিক কিডনি ডিজিজে হয়ে যারা ডায়ালাইসিস সেবা গ্রহণ করছে অথবা কিডনি প্রতিস্থাপন করেছেন, তাদেরকে আসলে আসলে পরিবারের তাদের সেবার বা যত্নের ব্যাপারে পরিবারের ভূমিকা অনেক বেশি। তার কাছাকাছি যারা থাকে তাকে উনি ঠিক মতো ওষুধ সেবন করছেন কিনা বা ওনার নতুন কোন উপসর্গ দেখা দিচ্ছে কিনা, কোনো সমস্যা হলে সাথে সাথে তাকে আসলে যথাসময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, এটা আসলে কিডনি রোগী অনেক সময় পারে না। পরিবারের একটা বিশাল ভূমিকা থাকে,
1: পরিবারের অন্যান্য সদস্যদেরই আসলে তাকে যত্ন নিতে হয় সব দিক থেকে। ডাক্তার আনামা আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী এক মাসের আরও প্রায় 35 লাখ শিশুকে হামরুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরিক কাগন এবং জাপানের কেনসো সোয়াই। এবং আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাথ নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও আর্থিক সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপার নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান, একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবরদান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 5 কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে 3 কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। আজ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদের শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এই প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য তিনি বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক ও শুধু কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনে প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর 155, 187, 189 নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ইতিমধ্যেই 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: তা অন্য অঙ্গীকার হলো সেই তরুণ সমাজের শপথ, যেই শপথের মাধ্যমে একটি তরুণ সমাজ দীক্ষিত হয় এবং এই তরুণ সমাজের মাধ্যমে তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে।
3: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ মাঠের সেক্টর যতই শক্তিশালী করার স্বপ্ন আমরা দেখি না কেন, সেই স্বপ্নকে বাস্তবে দাঁড় করানোর কেন্দ্রীয় শক্তি হলো অর্থনৈতিক সক্ষমতা।
4: তরুণ শিক্ষার্থীদের জ্ঞান ও তথ্য নির্ভর যুক্তি ও পাল্টা যুক্তির শানিত বিতর্কের পুরোটা সময় বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে তন্ময় হয়ে দর্শকরা উপভোগ করেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি।
5: সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,
4: শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই।
6: পড়ালেখার পাশাপাশি দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিজ আর ভেরি কি টু ইয়ার প্রোগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যখন বাংলাদেশে পড়ালেখা করতাম আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল একটা পার্ট, বাট খুব সীমিত। এখন কিন্তু ওয়ার্ল্ড অ্যারিনাতে ইউ নিড দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।
4: এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,
6: কুইজ কম্পিটিশনের মাধ্যমে মেধা বিকশিত হবে, আমরা আরো এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব এবং এটার জন্য আজকে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তারাই পারবেন। আমরা যেই পর্যায়ে আজকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমরা ভেবেছি ছোটবেলা থেকেই, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা জনসেবায় আসতে পেরেছি। আপনারাও ইনশাল্লাহ যেই দেশেই থাকেন যেখানেই যান, এন্ড অফ দ্য ডে আপনারা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা।
4: মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে মডারেটর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
7: এই বারোয়ারি বিতর্কের মূল কনসেপ্টটি নেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান থেকে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা মূলত ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে একজন বিতার্কিক সমষ্টিগত থেকে নিজের অবস্থানকে ভেঙে ব্যক্তিতে রূপান্তরিত হয়। এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা বা পাবলিক স্পিকিং সারা বিশ্বে প্রচণ্ড রকমের জনপ্রিয়।
4: অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সভাপতিত্ব করেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে ইলিশ পরিবহন, মজুত, কেনা বেচা ও বাজারজাতকরণ। মৎস্য বিভাগের প্রত্যাশা, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে আগামী মৌসুমে বাড়বে ইলিশের উৎপাদন, সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদী ও সাগর থেকে তীরে ফিরছেন জেলেরা। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় এরই মধ্যে অনেক নৌকা ফিরেছে ঘাটে। জাল ও নৌকা গুছিয়ে 22 দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন,
10: আমাদের মাইল সংরক্ষণ অভিযানে আগে আমাদের যে চাউল বরাদ্দ হয় সেটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা যত দ্রুত সম্ভব এই চাল বিতরণ কার্যক্রম আমরা সম্পন্ন করব। এছাড়া কিস্তির কথা যেটা বললেন, এই কিস্তির টাকাটা যাতে এই সময় তাদের দেওয়া না লাগে সে বিষয়ে কেন্দ্রীয় জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।
9: মৎস্য বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞার সময় শুধু নদী সাগরে মাছ ধরা বন্ধ রাখা নয়, বাজারেও যেন নিষেধাজ্ঞার সময় ইলিশ না আসে সেজন্য থাকবে নজরদারি। অল্প সময়ের এই বিরতি ভবিষ্যতে বেশি মাছ পাওয়ার সুযোগ তৈরি করবে বলে আশা জেলেদের।
11: আগামীকাল থেকে অভিযান, আজকে আমরা যা ফামু তাহলে উঠে যাবো, আগামী 22 দিনের লাই আমরা ইনশাল্লাহ নদীতে নামবো না। 25 দিন পরে যদি মাছ পায় তখন ইনশাআল্লাহ নামবো।
12: অভিযানের কারণে জেলেদেরকে হিসাব নিকাশ দিয়ে বিদায় দিতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব এবং মাছ ধরা বন্ধ থাকে।
9: 22 দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন হলে আগামী মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়ার প্রত্যাশা মৎস্য বিভাগের। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,860 জন। রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি প্রাঙ্গণে প্রান্তিক উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের সরাসরি সংযোগ তৈরি করতে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা ও নতুন বিক্রয় কেন্দ্র জেডিপিসি এক্সপ্রেস। আগামী 8ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: প্লাস্টিক নয়, পরিবেশ বান্ধব সোনালী আঁশের তৈরি হরেক রকমের পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে জেডিপিসি প্রাঙ্গণে বসেছে বহুমুখী পাটপণ্য মেলা ও প্রদর্শনী। গত 3 অক্টোবর শুরু হওয়া 6 দিনব্যাপী এই মেলায় এক ছাদের নিচে স্থান পেয়েছে পাটের তৈরি থলে, জুতা, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের নিত্য ব্যবহার্য পণ্য। মেলায় নিজেদের উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব পণ্য নিয়ে এসেছেন দেশীয় উদ্যোক্তারা। তারা জানান, এ ধরনের প্রদর্শনী তাদের তৈরি পণ্যের বাজার তৈরি এবং ক্রেতাদের কাছে পৌঁছাতে বড় ভূমিকা রাখছে।
14: উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ, টু ডিসপ্লে দেয়ার প্রোডাক্ট এন্ড সেল সেন্টার একটা তৈরি করে দিচ্ছে তাদের একটা প্ল্যাটফর্ম,
15: যেহেতু মেইন রাস্তার সাথে অনেক সাড়া পাবে।
13: মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরাও পাটের তৈরি নান্দনিক পণ্য দেখে দারুণ উচ্ছ্বসিত।
16: এই জিনিসগুলো আমাদের চোখে, আমাদের নতুন জেনারেশনের জন্য অনেকটা ভালো।
17: কার্পেট থেকে শুরু করে ডাইনিং টেবিলে বিভিন্ন ব্যাগ, ব্যাগেজ, মানে লাগেজ পর্যন্ত যে পাট দিয়ে তৈরি হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, অনেক সুন্দর লাগছে।
13: জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন জানান, দেশীয় বাজারে পাটের তৈরি বহুমুখী পণ্যের প্রসার ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এই খাতকে আরো শক্তিশালী করতে নিয়মিত এমন প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
18: $1 বিলিয়ন কাছাকাছি আমাদের মার্কেট, এটা কিভাবে 3-5 বিলিয়ন ডলারে পৌঁছানো যায় সে লক্ষ্যে জেডিপিসি কাজ করে যাচ্ছে। পাট পণ্যের জন্য একটি ফুললি শীতাতপ নিয়ন্ত্রিত বহুমুখী পাট পণ্য বিক্রয় কেন্দ্র এটি আমরাই প্রথম চালু করলাম। পাটকে নিয়ে আমরা এখন আসলে উচ্চমাত্রায় আর&ডি মাধ্যমে পৌঁছতে চাই, চায়নার সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।
13: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। অপ্রতিসম জৈব সংশ্লেষণ এবং দর্পণ প্রতিবিম্ব অণুর উপর যুগান্তকারী গবেষণার স্বীকৃতি স্বরূপ ফ্রান্সের হেনরি বি কাগুন এবং জাপানের কেনসো সোয়াই এবছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন। রয়্যাল সুইডিশ একাডেমি আজ তাদের নাম ঘোষণা করে। হোমোফাইরালিটি কি উপায়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে, শতাব্দীরও বেশি পুরনো এই রাসায়নিক রহস্যের সমাধান দিয়ে হেনরি কাগুন ও কেনসো সোয়াই রসায়নে নোবেল পান। তাদের এই আবিষ্কার ওষুধ প্রস্তুতকারী রসায়নবিদদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। একটি দাতব্য সংস্থার সাথে যুক্ত শিশু হাসপাতালের অনুদান তছরূপের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কর্তৃপক্ষ আজ কলম্বোয় নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের 73 বছর বয়সী স্ত্রীকে গ্রেপ্তার করে। কলম্বোর ওই শিশু হাসপাতালের স্ক্যানার কেনার জন্য বরাদ্দকৃত 1 কোটি রুপির অপব্যবহার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কর্মকর্তারা জানান, চীন সরকার ইতিমধ্যে এ ধরনের একটি স্ক্যানার দান করেছে। শিরান্থি রাজাপাকসে অর্থ আত্মসাতের কথা অস্বীকার করেছে। খেলার খবর ফুটবল। আর্জেন্টিনার হয়ে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আজ মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে বেনিনকে পরাজিত করে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের কেরিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের পঞ্চম বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী 1 মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগন এবং জাপানের কেনসো সোয়াই। এবং আবেগঘন অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। খবর শেষ হলো।
19: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামারা ইসলাম, পড়ছি আল ইমরান। দেশের দুর্নীতির জন্য সবচেয়ে বেশি আলোচনায় আসে ভূমি অফিস, বিশেষ করে সাব রেজিস্ট্রার অফিস। সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দীর্ঘদিন ধরে নানা ধরনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। নামজারি, খতিয়ান ও দলিলের নানা ত্রুটি দেখিয়ে জমি ও সম্পত্তি হস্তান্তরের সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করা হয়। দীর্ঘসূত্রতা তৈরি করে অর্থের জন্য চাপ দেওয়া হয়। এছাড়া আছে সিন্ডিকেটের প্রভাব। দলিল লেখক ও অসাধু কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গড়ে ওঠা ঘুষের সিন্ডিকেট সাব রেজিস্ট্রার অফিসকে বানিয়ে রেখেছে দুর্নীতির আখড়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী দুর্নীতির অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম জেলার পাহাড়তলিতে একটি অংশীদারিত্বমূলক চুক্তি নিবন্ধনের সময় দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক হয় একজন সাব রেজিস্ট্রার ও দুজন অফিস স্টাফ। এই পরিস্থিতিতে সরকার দুর্নীতি ও অনিয়ম কমাতে ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে লটারির মাধ্যমে সাব রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেছে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে আইন মন্ত্রণালয়। এজন্য প্রথম ধাপে ঢাকা জেলাধীন সাব রেজিস্ট্রার অফিসে এই প্রক্রিয়া অনুসরণ করে পোস্টিং দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীতে এই পদ্ধতির সূচনা করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার এ ক্যাটাগরির 18টি সাব রেজিস্ট্রার পদের জন্য 18 জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাব রেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণের স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে ঢাকা জেলার জন্য যে 18 জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে, যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে। যাদের বদলি করা হল তারা সব সময় নজরদারিতে থাকবেন, সতর্ক করে আইনমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সারা দেশে 372টি সাব রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে 139টি পদ খালি আছে। ভূমি অফিসের সেবাগ্রহীতা সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত না দিয়ে সর্বোচ্চ সেবাটা চান। বিশেষ করে রাজধানীর মতো ভিআইপি এলাকার স্টেশনগুলোতে অধিকতর সৎ, দক্ষ ও ডিপার্টমেন্টের কাজের বিষয়ে খুবই দক্ষ কর্মকর্তা পোস্টিং দেওয়া প্রয়োজন, কারণ রাজধানীতে জমির দাম বেশি এবং এখানকার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে সব ক্যাটাগরির দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। তাই এসব স্টেশনগুলোতে হতে হবে দুর্নীতিমুক্ত, সেখানে থাকতে হবে কাজের উত্তম পরিবেশ। অফিসে স্থানীয় প্রভাবশালী লোকজন নানাভাবে প্রভাব বিস্তারের অপচেষ্টা করে, এজন্য সাব রেজিস্ট্রারদের সদিচ্ছার প্রয়োজন, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সৎ ও উদ্যমী কর্মকর্তা এখানে বদলি হতে পারেন না সিন্ডিকেটের প্রভাবে। এখন বদলি ও পদায়নে লটারি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে এই পদে বদলি বাণিজ্যের অভিযোগকে গুডবাই জানানো হল। সকলের প্রত্যাশা, লটারি প্রথার মাধ্যমে এই বাণিজ্য ধীরে ধীরে বিদায় নিতে পারে। আইন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের দুর্নীতি বিরোধী নীতির প্রতিফলন। সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। আশা করা যায় সাব রেজিস্ট্রার পদে বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতির প্রবর্তনে দুর্নীতি প্রতিরোধে সরকারের নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
20: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
21: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী রন্টি দাস, গানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

দেশের গান শুনছেন। এবারের গান সবুজ শ্যামল বাংলাদেশ, গেয়েছেন যুগলকণ্ঠে ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। গানের কথা সাজিয়েছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

পরপর দুখানি দেশের গান শুনলেন। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার রাখা, এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শরতের রাত, আকাশটা যেন অন্যরকম স্বচ্ছ। নীলের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তারা, কোনটি মিটমিট করে জ্বলছে, কোনটি আবার দূর আকাশের নিঃশব্দ প্রহরীর মতো স্থির হয়ে আছে।
1: হালকা বাতাসে শরতের পরিচিতি, সেই স্নিগ্ধতা, দূরে কোথাও হয়তো শিউলি ঝরছে আর সেই সুবাস মিশে যাচ্ছে রাতের নীরবতায়।
0: এমন একটি রাতে হঠাৎ করে মনে পড়ে যায় একজন কবির কথা, একজন বিশ্বকবির কথা, যিনি নিজেকে নিয়ে বলেছিলেন,
1: আমি বিশাল এবং আমার ভেতরে অনেক কিছু ধারণ করি।
0: কি অসাধারণ উপলব্ধি! একজন মানুষ তার নিজের ভেতরেই ধারণ করতে পারেন কত মানুষ, কত জীবন, কত স্বপ্ন, কত বেদনা আর কত অজানা পৃথিবী।
1: একজন কবির হৃদয় কখনো শুধু তাঁর নিজের থাকে না, সেখানে জায়গা করে নেয় সময়, সমাজ, প্রকৃতি, প্রেম, বিচ্ছেদ, আনন্দ, বিষাদ এবং মানুষের অগণিত না বলা কথা। তাই কবিতা যখন উচ্চারিত হয় তখন তা শুধু একজন কবির কণ্ঠস্বর হয়ে থাকে না, হয়ে ওঠে আমাদেরও অনুভূতির ভাষা।
0: সাহিত্য আসলে এমনই, দেশের সীমানা পেরিয়ে ভাষার দেয়াল অতিক্রম করে এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছে যায়। পৃথিবীর এক প্রান্তে জন্ম নেওয়া কোনো কবির একটি পংক্তি হয়তো বহু দূরের আরেক প্রান্তে বসে থাকা একজন মানুষের হৃদয়ে আলো জ্বেলে দিতে পারে। একটি গল্প আমাদের অন্য একটি জীবনের জানালা খুলে দিতে পারে। একটি কবিতা আমাদের নিজের অজানা অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে।
1: আর সেই সাহিত্য, শিল্প ও সংস্কৃতির আলোকিত পথ ধরে আজকের উত্তরণ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা।
0: বন্ধুরা, পৃথিবীর মানচিত্র আমাদের আলাদা করতে পারে, ভাষা আমাদের আলাদা পরিচয় দিতে পারে, সংস্কৃতি আমাদের জীবনযাপনে ভিন্নতা আনতে পারে, কিন্তু হাসি, কান্না, ভালোবাসা, স্বপ্ন, অপেক্ষা আর হারানোর বেদনা, এসব অনুভূতির ভাষা যেন পৃথিবীর সব মানুষেরই এক।
1: ঠিক তাই, সাহিত্য আমাদের সেই অভিন্ন মানবিকতার কাছে নিয়ে যায়। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমরা কখনো চলে যাই কোনো অচেনা শহরে, কোনো অজানা সময়ে, কোনো অপরিচিত মানুষের জীবনের ভেতরে, অথচ গল্পের শেষ পৃষ্ঠায় এসে আবিষ্কার করি অপরিচিত সেই মানুষটির অনুভূতির সঙ্গে আমাদের নিচের অনুভূতির কত গভীর মিল।
0: আজকের এই শরতের নির্মল রাতে তাই চলুন কিছুক্ষণের জন্য আমরা দৈনন্দিন ব্যস্ততার কোলাহল থেকে একটু দূরে সরে যাই, খুলে দিই কল্পনার জানালা, প্রবেশ করি বিশ্ব সাহিত্যের সেই বিস্তৃত প্রাঙ্গণে যেখানে শব্দ শুধু শব্দ নয়, শব্দ হয়ে ওঠে অনুভূতি, চিন্তা, আর চিন্তা হয়ে ওঠে দর্শন, আর সাহিত্য হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের এক অদৃশ্য সেতু বন্ধন।
1: সুপ্রশ্রোতা বন্ধুরা, পৃথিবীটা প্রতিদিন নতুন বিষয় নিয়ে আসে আমাদের সামনে, কোথাও বিজ্ঞানের অসাধারণ আবিষ্কার, কোথাও প্রকৃতির অপ্রত্যাশিত রূপ, কোথাও মানুষের এমন কোনো কীর্তি যা ভাবনাকে নতুন দিকে ঠেলে দেয়।
0: সেই বিচিত্র দুনিয়ার খবরগুলো সাজিয়ে আনে বিশ্ব বিচিত্রা পর্ব, অনুষ্ঠানের শুরুতেই সেই আয়োজন। আজকের বিচিত্র বিষয়কর খবরগুলো সংগ্রহ সংকলন করেছেন প্রকৌশলী জুয়েল হাসান,
1: আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন মৌমিতা তাহসিন। শুনুন তাহলে বিচিত্র ও বিষয়কর সব খবর।
2: ৭৯ বছর বয়সের সাইকেলে বিশ্বভ্রমণ, নতুন গিনেস রেকর্ড। আজকের বিশ্ববিচিত্রে থাকছে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ডের এক চমকপ্রদ খবর। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাইকেল ছুটে বেড়ানো শুনতেই অবিশ্বাস্য অবাক লাগে, আর সেই অবিশ্বাস্য কাজটি করেছেন কানাডার মার্ক হার্বস। ৬৯ বছর বয়সে তিনি সাইকেলে পুরো পৃথিবী ঘুরে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। মার্ক ২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে যাত্রা শুরু করেন। এরপর ২৫টি দেশ পাড়ি দিয়ে মোট ৩০,০০০ কিলোমিটারের বেশি পথ সাইকেলে অতিক্রম করেন। ৩২৪ দিন পর ২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি আবার ব্যাংককে ফিরে আসেন। জুতা ছাড়াই ৬,৮০৫ কিলোমিটার হাঁটলেন আয়ারল্যান্ডের ইমন। ভাবুন তো, হাজার হাজার কিলোমিটার পথ কিন্তু পায়ে কোনো জুতা নেই, এমনই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের ইমন কিভেনি। তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে পায়ে হেঁটে নিজ দেশ আয়ারল্যান্ডে ফিরে আসেন। পুরো পথটাই ছিলেন খালি পায়ে। মোট দূরত্ব ছিল 6,805.83 কিলোমিটার। এই দীর্ঘ যাত্রা শেষ করতে তার সময় লাগে 369 দিন। ২৬ ঘন্টা ১৫ মিনিট আকাশে ঘুরি, অস্ট্রেলিয়ার আঙ্গাসের রেকর্ড। ঘুরি ওড়ানো আমাদের কাছে বিনোদন হলেও অস্ট্রেলিয়ার আঙ্গাস জনস্টন এটিকে পরিণত করেছেন বিশ্ব রেকর্ডে। তিনি টানা ২৬ ঘন্টা ১৫ মিনিট ১৫ সেকেন্ড একটি ঘুড়ি আকাশে উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কিলার্নিতে। ২০২৬ সালে মার্চে শুরু হওয়া এই রেকর্ড প্রচেষ্টায় তাকে দিন রাত একই ঘুড়ির দিকে নজর রাখতে হয়েছে। সূর্য ওঠা থেকে রাত নামা সবকিছুর মধ্যেই ঘুড়িটিকে আকাশে ধরে রাখেন তিনি। ১ মিলিয়ন ডলারে বিক্রি হল ডাইনোসরের কঙ্কাল। এবারের খবরটি কোন মানুষের রেকর্ড নয়, তবে এটি আজকের বিশ্ববিচিত্রার শেষ খবর। মূল্য শুনলে অবাক হতে হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামে বিক্রি হয়েছে একটি টিরেক্স ডাইনোসরের কঙ্কাল, যার নাম গাস। ২০২৬ সালের ১৪ জুলাই সিথেবিজে নিলামে কঙ্কালটি বিক্রি হয় ৫০.১ মিলিয়ন মার্কিন ডলারে। এর মাধ্যমে এটি নিলামে বিক্রি হওয়া ইতিহাসের সবচেয়ে দামি ডাইনোসরের কঙ্কাল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। কঙ্কালটির দৈর্ঘ্য প্রায় ৩৮ ফুট আর মাথার খুলির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট।
0: বিশ্ববিচিত্রার এই খবরগুলো শুনলে বারবার মনে হয় এই পৃথিবীতে জানার শেষ নেই, বোঝার শেষ নেই।
1: বিশ্বের জানালাটা খুলে রাখার এই প্রয়াস থাকুক অব্যাহত।
0: শ্রোতা বন্ধুরা, এবার আমরা যাব সাহিত্যের এক বিশাল দরিয়ায়। বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা পরিচিত হব এমন একজনের সাথে যার কলম দিয়ে যেন গোটা একটা মহাদেশ কথা বলেছে।
1: তিনি মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক ওয়াল্ট হুইটম্যান। ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এই মানুষটি মাত্র ৫টি কবিতা দিয়েই শুরু করেছিলেন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ লিভস অফ গ্রাস, যা পরে পরিণত হয়েছিল ৩০০রও বেশি কবিতার এক মহাকাব্যিক সংকলনে।
0: হুইটম্যান শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন আমেরিকার গণতান্ত্রিক আত্মার কণ্ঠস্বর। তার কবিতায় যে মানুষ কথা বলে সে মাটির কাছের মানুষ, শ্রমিক, নাবিক, কৃষক, সৈনিক, জাতি বর্ণ লিঙ্গের বাইরে গিয়ে সব মানুষকে তিনি এক সুতোয় বেঁধেছিলেন তার কবিতায়।
1: তার বিখ্যাত কবিতা সং অফ মাইসেলফ, এখানে তিনি লিখেছিলেন, আমি বিশাল, আমার ভেতরে অনেক কিছু ধারণ করি। এই কথাটি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম। এই একটি লাইনেই বোঝা যায় হুইটম্যানের দর্শন কতটা গভীর ও ব্যাপক ছিল।
0: চলুন শুনে আসি জেনে জানা অজানা নানা কথা। ওয়াল্ট হুইটম্যানকে নিয়ে বিস্তারিত গবেষণা গ্রন্থনে উপস্থাপনায় রয়েছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব আমেরিকার অত্যন্ত বিখ্যাত কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক ওয়াল্ট হুইটম্যানের জীবন ও সাহিত্য নিয়ে। জন্মসূত্রে ওয়াল্ট হুইটম্যানের নাম ছিল ওয়াল্টার হুইটম্যান। তার জন্ম ১৮১৯ সালের ৩১শে মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট হিলস এলাকায়। তার বাবার নাম ছিল ওয়াল্টার হুইটম্যান আর মা লুইসা ভ্যান হুইটম্যান। ৯ ভাই বোনের মধ্যে হুইটম্যান ছিলেন দ্বিতীয়। ওয়াল্ট হুইটম্যান ছিলেন আমেরিকার নতুন যুগের নতুন চিন্তা চেতনার একজন শক্তিশালী প্রবক্তা, ছিলেন ১৯ শতকের আমেরিকান সংস্কৃতির উদার প্রাণপুরুষ। শুধুমাত্র আমেরিকান নন, তিনি বিবেচিত হন আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে। ১৮২২ সালে তাদের পরিবার চলে আসেন ব্রুকলিনে। ছেলে মেয়েদের পাঠিয়ে দেওয়া হল ওয়েস্ট হিলে মামার বাড়িতে। কয়েক মাস পর স্কুলে ভর্তি হলেন হুইটম্যান। শহরের চার দেয়াল ঘেরা স্কুলের গতানুগতিক পড়াশোনার ধারা তার মোটেও ভালো না লাগলেও বই পড়তে তার ভীষণ ভালো লাগত। বই পড়ার প্রতি তার ছিল দুনিবার আকর্ষণ, তাই যখন যে বই পেতেন তাই পড়ে ফেলতেন। অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ছিলেন হুইটম্যান। কোনো কিছু একবার পড়লে কোনো তার আর বিস্মৃত হত না। সংসারের আর্থিক অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকায় মাত্র ১১ বছর বয়সে তাকে স্কুল জীবনের ইতি টানতে হল। এরপর ২ বছর তিনি একটি অফিসে বয় হিসেবে কাজ করেন। ১৩ বছর বয়সে তিনি চাকরি পেলেন দি লং আইল্যান্ড নামের এক পত্রিকার ছাপাখানায়। সুযোগ পেয়ে হুইটম্যান গভীর মনোযোগের সাথে ছাপাখানার প্রত্যেকটি কাজ লক্ষ্য করতেন, পড়ে ফেলতেন পত্রিকার চিঠির সংখ্যা। কবছরের মধ্যে তিনি পেয়ে গেলেন পত্রিকার সম্পাদকীয় বিভাগের কাজ। তবে পত্রিকার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তিনি হয়ে উঠলেন একাধারে পত্রিকার প্রকাশক, সম্পাদক, মুদ্রাকর, মেশিনম্যান। পত্রিকা চালাতে না পেরে তিনি তা বিক্রি করে দেন। শুরু হয় তার ছন্ন ছাড়া জীবন। তখন যেখানে যে কাজ পেতেন তাই করতেন, বেশিরভাগই ছিল পত্রপত্রিকার কাজ। তবে কাজের ফাঁকে নিয়মিত চালিয়ে যেতে থাকেন লেখালেখির কাজ। 7-8 বছর বয়সে হুইটম্যান সম্পাদকের চাকরি পেলেন দ্য ডেইলি ইগলে। হুইটম্যান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সত্যিকার অর্থে সমস্ত মানুষই একই সত্তার বিভিন্ন প্রকাশ, সাদা, কালো, বাদামি, সব মানুষই ভাই। তার এই মনোভাব ইগল পত্রিকার প্রকাশের পর প্রভাবশালী অনেকেই এ প্রগতিশীল চিন্তার সাথে একমত হতে পারেননি, তাই তাকে ছাড়তে হল পত্রিকার কাজ। নতুন করে তার চাকরি হল নিউ অরলিন্সে। 30 বছর বয়সে হুইটম্যানের চিন্তা চেতনায় আসে এক পরিবর্তন, যেখানে তিনি নিজেকে প্রকাশ করবার এক অদম্য ইচ্ছে অনুভব করতেন মহৎ এক সৃষ্টির তীব্র আকুলতা। নিউ অরলিন্স ছেড়ে তিনি ব্রুকলিনের মা বাবার কাছে চলে আসেন। দীর্ঘ 5টি বছর ধরে চলল তার সাহিত্য সাধনা। একে একে রচনা করলেন তার শ্রেষ্ঠ কবিতাগুলো। 1850 সালের মার্চে দ্য নিউ ইয়র্ক ইভিনিং পোস্টে মুক্ত ছন্দে রচিত তার প্রথম কবিতা ব্লাড মানি প্রকাশিত হয়। তাকে মুক্ত ছন্দের জনক বা দি ফাদার অব ফ্রি ভার্স বলা হয়। ওয়াল্ট হুইটম্যানের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ফ্রাঙ্কলিন ইভান্স, দি হাফ ব্রিড, এ টেইল অব দ্য ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অব জ্যাক অ্যাঙ্গেল। 1855 সালে প্রকাশিত হয় তার সবচেয়ে বিখ্যাত কবিতার বই লিভস অব গ্রাস। মুক্ত ছন্দে লিখিত কবিতার বইকে দি বাইবেল অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের বাইবেল বলা হয়, আর হুইটম্যানকে বলা হয় দ্য বার্ড অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের চারণ কবি। 1855 সাল থেকে শুরু করে পরবর্তীতে এটির মোট 9টি সংস্করণ বের হয়। এ বইয়ের বিখ্যাত একটি কবিতা হচ্ছে সং অফ মাইসেলফ।
4: আই সেলিব্রেট মাইসেলফ এন্ড সিং মাইসেলফ এন্ড হোয়াট আই অ্যাসিউম ইউ শ্যাল অ্যাসিউম ফর এভরি অ্যাটম বিলং টু মি as good belongs to you. I loaf and invite my soul. I lean and loaf at my ease, observing a spear of summer grass. My tongue, every atom of my blood, formed from this soil, this air. Born here of parents, born here from parents the same, and their parents the same. I, now 37 years old, in perfect

0: আজ আপনাদের শোনাব সোনাভান পুথির শেষ অংশ, আবু বকর সিদ্দিকের উচ্চারণে।
1: আয় আয় আয় আর এই রূপে কাতর।

এত দুঃখ ছিল জাদু তোর কপালে রয়। আয়াহারে দুঃখিনীর পুত্র নির্দনের ধন অঞ্চলের নিধি মোর যত্নের রতন। আয়ারে এদেশ ছাড়িয়াই আমি যাইব পালাইয়া, এ বলিয়া শাহগাজী তখনই উঠিয়া।

0: সত্যি যে কবিতা মানুষের মনের কথা বলে সে কবিতা কখনো পূর্ণ হয় না। শ্রোতা বন্ধুরা, এবারে বিহঙ্গের পালা, আপনাদের চিঠি আর ইমেইল এই অনুষ্ঠানের আসল প্রাণ।
1: আপনি যখন লেখেন তখন শুধু একটা চিঠি পাঠান না, পাঠান আপনার মনের একটা টুকরো। সেই টুকরোটা আমাদের কাছে অনেক মূল্যবান। আপনাদের সাদর আমন্ত্রণ আপনাদের আমাদের প্রিয় পর্ব বিহঙ্গে। প্রথমে আমরা মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জের বন্ধুকে নিলাম, কারণ বিহঙ্গ পর্বে তার যে ইমেইল সেটি আমাদের হাতে প্রথম এসেছে। বন্ধু বলছেন যে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রিয় তিনটি ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে উত্তরণ অন্যতম। প্রায় 20 বছর ধরে অনুষ্ঠানটি শুনছি এবং প্রায় 7 বছর ধরে লেখালেখির মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। বন্ধু আরও বলছেন যে আমি সহ অসংখ্য শ্রোতার দীর্ঘদিনের অনুরোধ ছিল প্রিয় অনুষ্ঠানটির প্রচার সময় যেন কমানো না হয়, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি শ্রোতাদের প্রত্যাশার বিপরীতে অনুষ্ঠানটির প্রচার সময় কমিয়ে বর্তমানে মাত্র 2 দিন প্রচার করা হচ্ছে। প্রিয় অনুষ্ঠানকে এভাবে ধীরে ধীরে সংকুচিত হতে দেখব কখনো ভাবিনি। একজন নিয়মিত শ্রোতা হিসেবে বিষয়টি সত্যি কষ্ট দেয়। এখন আর অনুষ্ঠানটির প্রচার সময় বাড়ানোর অনুরোধ করব না, শুধু এটুকুই বলব কর্তৃপক্ষ চাইলে অনুষ্ঠানটি একেবারেই বন্ধ করে দিতে পারেন। অভিমানের কথা বন্ধু বলেছেন। আর প্রিয় রাসেল শেখ, যে আপনার চিঠি মতামত আমাদের কাছে কিন্তু সবসময় অত্যন্ত মূল্যবান। আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে উত্তরণের প্রচার সময় একই কিন্তু রয়েছে 25 মিনিট, প্রচার সংখ্যা কমানো হয়েছে। আর সপ্তাহে 6 দিন একটি ম্যাগাজিন অনুষ্ঠান যদি প্রচার হয়, প্রতিটি পর্বে নতুনত্ব, বিষয় বৈচিত্র্য এবং নির্মাণ কাজ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। আর মানসম্মত অনুষ্ঠান যদি আমরা নির্মাণ করতে চাই, সে নির্মাণের জন্য বিষয় নির্বাচন, তথ্য সংগ্রহ, রেকর্ডিং এবং সম্পাদন সহ বিভিন্ন কাজে পর্যাপ্ত সময় প্রয়োজন। আপনাদেরকে নিত্য নতুন বিষয়, তথ্য, অনুষ্ঠান নির্মাণ মান এবং উপস্থাপন দিয়ে আরও আনন্দ দেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য উত্তরণ ম্যাগাজিনের এই প্রচার সংখ্যা কমানো হয়েছে। আপনারা শীঘ্রই নিউ মিডিয়াতেও উত্তরণ শুনতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি বন্ধু আমার কাছে ইমেল করেছেন, আমাদের অসংখ্য ধন্যবাদ।
0: এবারে লেখা মোহাম্মদ আমিনুল ইসলামের, আদম দিঘি বগুড়া থেকে লিখেছেন, শুরুতে সালাম জানিয়েছেন, বলেছেন আশা করি বেতারের সকল কলাকুশলী এবং শ্রোতা বন্ধুরা মহান আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত 2 অক্টোবরের বিশ্ববিচিত্র অনুষ্ঠানটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম। স্পেন দেশ সম্পর্কে সুন্দর তথ্য বহুল আলোচনা শুনে অনেক কিছু জানতে পারলাম। এমন বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং বিশ্বের নানা বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দেয়।

0: বলেছেন যে তবে প্রিয় শিল্পীর অনুক জাহানের মৃত্যু সংবাদটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করি। এছাড়া কথাও গানে চলচ্চিত্রে নবাব সিরাজউদ্দৌলা অনুষ্ঠানটি শুনে চলচ্চিত্র সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ইতিহাস ও চলচ্চিত্রকে ঘিরে এমন তথ্যবহুল আয়োজন সত্যি শ্রোতাদের জন্য শিক্ষণীয় আনন্দদায়ক। পরিশেষে বেতারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এভাবে বেতার আমাদের পাশে থেকে জ্ঞান তথ্য বিনোদনের আলো ছড়িয়ে যাক, এই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে
1: বন্ধু। অনাথ বন্ধু দেবনাথ আলতাপুল 23 মাইল কেশবপুর যশোর থেকে বলছেন যে গত আচ্ছা বিশ্ববিচিত্র নিয়ে বলেছেন, পরিবেশন অনেক ভালো লেগেছে গত 2 তারিখের সম্ভবত 2 অক্টোবরের। আর 2026 সালে ফুটবল বিশ্বকাপ জয়ী স্পেনের সাংস্কৃতিক এবং উৎসব নিয়েও যে প্রতিবেদন সেটি খুব চমৎকার লেগেছে। পরিশেষে কাজী নজরুল ইসলামের বাবা শ্বশুর চিঠিটি অন্যরকম ভালো লেগেছে, সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ।
0: ওয়াসির রহমান মিন্টু লিখেছেন গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে সালাম জানিয়েছেন, বলেছেন 2 অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যায় শুনতে পেলাম, ফেসবুকে দেখলাম অনেক প্রিয় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপিকা এবং ইংরেজি সংবাদ পাঠক রানুক জেহানাপুর মৃত্যু সংবাদ পেলাম। কখনো এমন সংবাদ আশা করিনি। তারপরও এই পৃথিবীতে একবার আসা একবার যাওয়া, কখন কি হারিয়ে যায় মায়ের বাঁধন ছিঁড়ে কেউ জানতে বুঝতে পারে না। অনেক কষ্ট পেলাম, তার ভালোবাসা সারা জীবন স্মৃতি হয়ে অন্তরে থাকবে। তার স্বজনদের মহান সৃষ্টিকর্তা যেন এই শোক সইবার শক্তি দান করেন। আজ উত্তরণে শুনতে পেলাম বিশ্ববিচিত্রা, দেশে দেশে সংস্কৃতি, স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তথ্য, ওই দেশের শাড়ির খেলা, ফুটবল সহ বেশ কিছু খেলার তথ্য জানলাম। কথা কানে চলচ্চিত্র, সিরাজউদ্দৌলা ছবির গান ও কথাগুলো ভালো লাগলো। উত্তরণের আগের মতো শোনা যাবে না, সপ্তাহে মাত্র 2 দিন। আর বলবো না যে উত্তরণ সপ্তাহে 6 দিন প্রচার হোক, কারণ কর্তৃপক্ষ তাদের কথা গুরুত্ব দিবে না, অতএব কি প্রয়োজন। ধীরে ধীরে ম্যাগাজিন অনুষ্ঠান এবং ভালো অনুষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানগুলোর পরিবর্তে নতুন অনুষ্ঠান চালু হবে কি জানাবেন। ভালো থাকবেন ভাই আপু। আর বলেছেন ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
1: নতুন নতুন অনেকগুলো অনুষ্ঠান সংযোজিত হয়েছে, যেটি আপনারা নিশ্চয়ই বেতার টিউন করলে শুনতে পাবেন। তারপরে আমরা বলি যে অন্ধকারের 17 বছর ঈশ্বর নামে একটি অনুষ্ঠান, সঙ্গীত শিক্ষার আসর নিউ মিডিয়ার প্রযোজিত এবং মাদক বিরোধী বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান, রূপান্তর, রূপালী সুর ছায়াছবির গান অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠান কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে এবং যেটি আমরা আশা করি যে আপনাদের ভালো লাগবে। আরিফ মাহমুদ পরশ দীপশিখা বেতার শ্রোতা ক্লাব থেকে আমাদের সালাম জানিয়েছেন, ডুমদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে। ম্যাগাজিন অনুষ্ঠানের প্রচার বিষয়ে আপনি বলেছেন যে পুরো আয়োজন 30 সেপ্টেম্বরের কান পেতে ছিলেন জগত হোসেন পলাশ ভাইয়া এবং সুরাইয়া সুলতান মনিরাপুর যুগলের সঞ্চালনে উত্তর অনুষ্ঠানটি নতুন প্রাণের সঞ্চার পেয়েছে। আহ কি সুন্দর কথা বলার বাচনভঙ্গি, শুদ্ধস্বর এবং সাবলীল প্রতিটি কথা, দারুণভাবে আমাদেরকে নিয়ে বলেছেন, আমরা ধন্য হলাম। যদি ভালো লাগে এটি আমাদের অনেক বড় প্রাপ্তি। শুভেচ্ছা এটিএম আতুর রহমান রঞ্জু আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের। আর সৈয়দপুর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়কের পীরগাছার পিচ সাম্প্রাসে আদ্যপান্ত টেনিস খেলোয়ার সম্পর্কে জানতে চেয়েছেন, আচ্ছা টাইগার উডের আদ্যপান্ত জানতে চেয়েছেন, জানিয়ে দিলাম কর্তৃপক্ষকে, ধন্যবাদ।
0: আরো আছেন এমডি বিল্লাল শেখ সিএনবি পরাজয়ডাঙ্গা থেকে, উত্তরণের সপ্তাহে কতদিন অনুষ্ঠিত হচ্ছে এবং উত্তরণে কোন কোন দিন আপনার লেখা প্রচারিত হয় প্লিজ জানাবেন।
1: সপ্তাহে 2 দিন প্রচার হচ্ছে, বুধ এবং শুক্রবার। আর বন্ধুদের কথামালা তো থাকছেই সাথে, যারা লিখেছেন আবারও লিখবেন আশা করি।

0: শোনা হলো, জানা হলো প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা। যারা এখনো লেখেননি, আজই লিখুন, আপনাদের কথাটুকু আমাদের কাছে পৌঁছাক। একটা চিঠি একটা সংযোগ তৈরি করে সেই সংযোগই এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখে। লিখতে থাকুন আমাদের
1: বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: চিঠি লিখতে হলে এখানে লিখতে হবে, আর ইমেল যদি করতে চান পাঠাবেন UTTARON অর্থাৎ উত্তরণ @gmail.com এই ইমেল আইডিতে।
1: শ্রোতা বন্ধুরা, শেষ পর্বে আমরা এসে পৌঁছে গেছি। তো বিশ্ববিচিত্রার বিষয়, ওয়ার্ল্ড হুইটম্যানের বিশাল কাব্যজগৎ, বিহঙ্গের উষ্ণ চিঠি, আর
0: আমাদের রাতটা নিশ্চয়ই অনেক ভালো কেটেছে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।
1: সবশেষে জানিয়ে দিই, মোহাম্মদ জাবাদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: এবং আমি মোহাম্মদ জাবাদ হোসেন পলাশ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকাশন দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শৈলা আক্তার।
1: সবার জন্য শুভকামনা,
0: আগামীকালের উত্তরণ শুনে আমন্ত্রণ,
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা যুগলে গেয়েছেন। এই গানটির কথা সাজিয়েছেন এস এম নাসিরউদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাস এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হবে, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে। ঘোষণাটি শুনবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিশেষ নাটক রাক্ষসী। বেতার নাট্যরূপ মমতাজ উদ্দিন আহমেদ, প্রযোজনা মাহবুব হাসান, নাট্যানুষ্ঠান রাক্ষসী।
2: দরকার হলে আবার মারবে, তাতে তুই কিরে উনার মুখে চোখা গিয়ে আবাগের বেটি। তা দিয়ে কেটেছি, কিন্তু তুই বলবার কে গো? তাতে তুই মুখ চরচর করে কেন্দ্রে দেখার বেটি বল কে গো? কে তুই? সন্ধ্যার সময় ঘরকে যাচ্ছিস কে গো?
3: ওই মা গো, স্বামী খাগি রাক্ষসি ভোজসন্ধ্যায় ঘাটে পথে বেরিয়েছে গো। আজ আর বাঁচতে হবে না।
2: কি এত বুড়ো কথা? আমি রাক্ষসি? আরে ও তাতে কাগের মিটিন বলি এখনো দেখেছিস কি গো? আরো দেখবি, তোদের সব কটাকে আম কাঠ করে উনুনে করবো আমি, ফের আমি সব দান করে দিচ্ছি রে।
3: গায়ে মরুচিনি হবে গো। বাপরি বাপ, তারকা রাক্ষসি আর রক্ষা নাই।
2: আরে ও কন্যা গো, বলবি একটুখানি দাঁড়িয়ে আমার চোখের দিকে একবার নিঘা করে তো।
3: আমার তোরা এমন কেনে করিস কেনে? আমিও মানুষের সন্তান, আমার হৃদয়ের মধ্যে তোদের জন্য ভালোবাসা আছে গো।
2: সামলাবো, আমাকে তোরা ঘাটাস নাই গো, ভালো হবে নাই, ভগবান বলে একজন আছেন তো গো। শোনে, আরে ও গো শোনে, যা যা সব পালিয়ে যা, পালিয়ে যা সবাই।

0: আমি তোদের ভিন্ডি দিদিমা, মনে সুখে খেলা করে, কিচ্ছু করবে নাই তোদের, কিচ্ছু না।
1: না মোরা আর খেলবো না, ঘরে যাবো।
0: কি দিদি? আচ্ছা তোরা খানিক দাঁড়া, আমি ঘর থেকে তোদের জন্য লাড়ু এনে দিই, কোনো ডোর নাই গো। ভিন্ডি দিদিমা খুব ভালো, ডোর করিস নাই রে।
1: না না খাবো না, তোদের নাড়ু খেলে আমরা মরে যাবো, তুই মানুষ মারা রাখ খুশি।
0: আর আমার কুলে নিয়ে বসে থাকবো, আয় না দিদি আয়।
1: ছেড়ে দে ছেড়ে দে, সব তো খেয়ে নিবি দিদিমা।
0: আচ্ছা তুলিয়ে যা তুলিয়ে যা, সবাই তোদের বংশ লিপাত হোক গো, আমি যাইনি না। আর তুমি সবাই ভালো। আমার বুকের মধ্যে যারা বেশি আগুন জ্বালিয়ে দিলে, ভগবান ওদের তুমি লিবংস করে মরবে মরবে সবাই মরবে, এই আমি বলে দিল বরসন্দায়। হ্যাঁ
2: মা, মারে ঘরকে চল।
0: চল কিন্তু আমার সোনার ঘরে যারা আগুন জ্বলেছে, ওদের ঘরে আগুন জ্বলবে, শ্মশান হইবে ওদের বংশ।
2: আর কথা বলিস নাই মা, আয় ঘরকে উঠে আয়।
0: ঘরেই তো যাব রে পচা, কিন্তু কের বিচার কে করবে, কে করবে কের বিচার। দু বছর হইল ফিরে এলো, দিন নাই রেত নাই, লোকের মুখে একটাই কথা, আমি রক্ষসি ডাইনি, কিন্তু কে নে কে নে বলবে তো না কে কে।
3: আরে ও পচা, মাখন কাকা
2: আসেক আসেক মাখন কাকা।
3: আরে গাছের পাতা যদিও সর্বকালের সবুজ বাহার ধরে, কিন্তু খরার বাউরি বাতাসে এসে সবুজ রঙও পুড়িয়ে ছাই হয়ে যায়। এটা ধরিত্রীর ধরন গো, কিন্তু তোর মাতা সে কথা তো বুঝতেই চায় না গো।
0: মাখন দাদা, তুমি আমার ধরে হাসি হুল্লোড় করিস নাই বলছি।
3: ভিন্ডি দিদি, তোমার মনের দুঃখ জীবী ইনু নাই, বড় কষ্ট পাবা।
0: কষ্ট কিসের কষ্ট মাখন দাদা? আমাদের সমাজে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে তোমরা এত কষ্ট দিয়েছ যে আর কিছুই ভাবতে লারি।
3: পাগলি
0: পাগলি বলবে নাই মোরে, ডাইনি বলবে ডাইনি। আমাকে লিঘা করে দেখেন তো, কি দেখলেন গো? আমি কে, মানুষ না আর কিছু? নিশীত রেতে গাছের ডালে বসে তোমাদের ঘরের কচি কচি শিশুর বুকে লক্ত সুসেনি সর সর করে।
2: এই লো কাকা হুকলাও, চুপ করে মা চুপ করে।
0: চুপ তো করেই আছি রে, কিন্তু আঘাত দিলে ঢাকটা ঘোরাও ফোস করে গো।
3: আরে মানুষের কথা মাখনের কাছে জানতে চাস নাই দিদি, ও রহস্যের রসিক জিনিস, তিনি তো অচিন মনে গোপন করিয়া বসে আছেন গো, ধরি ধরি করে ধরতে লারি। ভিন্ডি দিদি, আরে মানুষ হলো গিয়ে কাদা মাটি, বুঝলে কিনা? সব কথা মনের মধ্যে বন্দি করে রেখে দাও, শান্তি একদিন পাবেই পাবে।
0: শান্তি আর শান্তি প্রচারে, মাখন দাদা আজ রেতে এখানেই চাটে আহার করবে। কি গো দাদা খাবেন নাই গো তুমি?
3: কেনে খাবেক নাই কেনে? আরে অনেক করিয়ে খেয়ে যাবে এক কাজ,
0: তোরা সবাই মানুষ লয় গো।
3: তাহলে তাহলে আমরা কি গো, চোর না ডাকাত না খুনি গো?
0: এই দাদা সাবধান করে দি, তোমার খুনের কথা আমার সামনে কোনো দিন বলবেক নাই, খুনের কথা বললে ভালো হবেক নাই কারো। বেশ করেছি খুন করেছি, দরকার হলে আবার খুন করব, দিল্লি কাউকে ডরায় না। রাক্ষসীর মতোই ওর গলাটা দা দিয়ে চেপে ধরব, কি মেন্টি ভরা তোলা দেব, চোখের তারার মধ্যে ভীতির গোলানি।
2: তুই ভেতরকে যা,
0: ওর মাথাটা যখন কাটা পড়লো বুঝলো মাখন দাদা, কাটা পড়া ধরটা যেন ডাঙায় তোলা কাতলা মাছের মতন কাতরে উঠলো। মাখন দাদা, আমার স্বামী যদি বিপথে যায় তাকে আমি না ফেরালে আর কে ফেরাবে বলে তো? সেজন্য ভগবানের কাছে ধর্মত আমি দায়ী। নিজের স্বামীর রক্ত লাল মাথাটা দেবতার পায়ে উৎসর্গ করলি গো, তাহলে দেবতার কাছে আমার পাপ খণ্ডন হবে নাই কেনে গো? মানুষ কেনে আমাকে এত কষ্ট দেয়, কেনে বলে তুমি কেনে?
3: দিবে দিবে আরো দিবে, তোর অন্তর ঝালা পালা করিয়ে ছেড়ে দিবে গো। রাজার আদালতে তোর যা বিচার হলো তার তো শেষ আছে গো। কিন্তু মানব জনমে তোর বিস্তার লাই গো দিদি,
0: কিন্তু সেই থেকে আমরা কারো সাথেও নাই পাচেও নাই। এই গায়ে আমাকে এক ঘরে পতিত করছে, পায়ে মজুরি পাই না। কিন্তু কিন্তু আমার ভুলটা, আমার ভুলটা কি দোষ করলে তার বিয়ে হবে নাই কেনে? আমার মা যদি দোষ পায় তাতে আমার বোনের দোষ কি মাখন কাকা? ঈশ্বরের কাছে মাপ আছে, কিন্তু কিন্তু মানুষের কাছে মাপ নাই কেনে কেনে?
3: আরে ওই তো তোদের ভুল গো।
4: আরে মাখন মশাই গো,
3: কে বটে তুই?
4: মোরে করালি কে গো মাখন কাকা?
3: ও সুন্দরীর বেটা তুই,
4: তা সঞ্ঝার সময় কাকা দেখি মজগুলান হয়ে বসেছ, বলি বাবাটা কি মাইরি?
2: মোর অতিথি জ্ঞাতের বে ভরম কুল্লে তোকে দায়ের কোপে কোপাবো বলে দিনু।
4: তোর এখানে আমি পাত পাতে আসি লাই, তোর মতি বোনের বিয়ার কথা বলতে আসা। এ গায়ে রাক্ষসীর বেটিকে কেউ ঘরে লিতে রাজি লয়, কিন্তু অমন ডবকা ছুরি পথে ঘাটে চলকে বেড়াবে সেটাও তো কুকথা। এই কারণে করালি তোদের উপকারে আসবে রে।
3: করালি? আরে তোর বাপ তো এত ভালো মানুষ ছিলেন গো, আর তোর ছেলে হইয়া তুই?
4: আর আমি দেশ বিদেশ ঘুরে তোমার তো বুকের চোখ খুলে গেছে, ষাট ছেড়ে চুয়াত্তরের ভিমরতি পেয়েছে তোমার, মতিটার দশা কি তুমি করবা নাকি কাকা?
1: কুতু গলা সানিয়ে কুথা হয়ে কেড়ে বচা?
0: সে সাথে খাগির বেটা করালি, এই হাত দুটাকে ভালো করে নিঘা করে দেখ রে দেখার বেটা, লাল ধকধকে লক্তের গন্ধ শুকে দেখ, খুনের দর দেখাস বিন্দি রাক্ষসীর ভিটায়। পচা দেখো দেখো মাখন দাদা, বিন্দির খুশি দায়ের কথা শুনে ডেকরার বেটা কেমন সুরসুর করে চলে গেল।
3: না গো দিদি, করালের মুখে বিষ আছে, ওর মুখে তোর মতির কলঙ্ক উঠবে। কলঙ্ককে আমি বড় ডর করি দিদি, আমি উঠি দিদি এখন।
0: না যাতে পারবি নাই, তোমরা সাধু হয়ে পথে ঘুরবা আর পাশ্চিত্যে করবো আমি। তোদের ভগবানকে বলে দিস ও সমাজের বিধানকে বিন্দি ডর করে নাই। জজ হাকিমের জেলখানায় বিন্দি 7 বছর গানি টেনেছে, তখন চোখের জল ফেলি নাই। কিন্তু যখন তোমরা বলো বিন্দির পাপের খণ্ডন নাই, বিন্দি পাপে তারকার খুশি, তখন আর পারি নাই, পারি নাই চোখের জল রাখতে পারি না। এর কবে শেষ হবে, কবে তোমরা আমাকে ভালো বলবা? চোখের উপরে লেচে উঠে আমার কাছে বিনতি করে মাপ চায়, আমার স্বামী অহরাত্রি থাকি আছে গো, বলি বিনতি রে সামান্য দোষী তুই মরে হত্যা করলি তুই কি হবে বলতো? ছেলে মেয়ে দুটি তুই সংসার, हमार सुखेर मातुर मंदिर पुरी हमें चाल करती बेटा काम करतो माँ साथ तुलताम दिले सब ससान होए गेलो गो जेल होए गेलो सात बच्चा देवतार काछे लगतो दिए थम्मो बचाने और तुमरा बोलो सस्तीर शेष होए नाई जेल खलास होए घरे फिरलो देखे दिन दिन पाश्चित्य शेष होए नाई बिंदी एखन रखोसी तार छेले मेये समाजे पोती केने केने केने
3: बिंदी दीदी तू बिथला शेष नहीं रे बूम
0: केले लाए किंतु साहब पूछो राधे तुम ना तो देखे चेन हमार माटी बिंदीर पुरीते सब छिलो सुख चिलो माटीर मानुष स्वामी चिलो सदा सीधा मानुष टा कुथार हे फिर बुझे नहीं गो चास कुत्तो किसानी कुत्तो और ओमन सोचा मानुष टा के केने रारेर बेटी ओमन कुल्ले केने टाकार जुन्ने उर मन टा के बिगड़े दिले केने विचार करो तुम्हारा दोस्त जने मिले विचार करो

0: লোকা দোলা কে জল দে, দেরি হয়ে গেল উঠি, তোর মাটা কই গেল গো? বাজার মা
1: ফের ওই পুকুরে গেছে সামু গুগলি তুল দেখ, মানুষ তোর বসে থাকার হিসাব লাগবো
0: মতে বেটি, জল খাবার বেঁধে দে, বেলা উঠে গেল, সাত থেকে মাটি হাল দিতে খবে গো আজ।
2: হ্যালো রতন, বিড়ি খাচ্ছিস?
1: আরে বাবু, হ্যাঁ বাবু, উঠি উঠি করছি নু, তুই আসলেন, বসেন গো বাবু।
2: না না বসবো না, তোর ওয়াইফ কই, পরিবার?
0: বচার মা, আরে গেলি কোথা গো? হ্যাঁ বচার মা,
2: অত সারের মতন হাঁকি দিস না। তারপর চাষ কেমন করলি?
1: না গো বাবু, এবার আসমান বেটির ঢালচেক নাই বাবু, খালি গজরানি দিচ্ছে, চমক লিচ্ছে, কিন্তু ঢালচেক নাই গো, জল না হলি সব তো মাটি ভাঙা যায় না গো বাবু।
2: কিন্তু তোরা যে পায়ে পরে বলছিস দেবতা গ্রামে থাকে, বলি থাকি কি করে, ভেবে দেখেছিস?
1: শুনি গো বাবু, আমাদের দুষ্টা কোথায় পাইলেন গো? হ্যাঁ আচ্ছা, ও শালা কারালে কিছু অনাজ সৃষ্টি করলেন না তো গো বাবু? ও শালা চোপা,
2: রত্না ঝাঁটটা আছে, করালি চোপা ভাঙতে হবে না। তোরা দশজনে বাঁশ কাঠ ঘাস যোগান না দিলে আমি ঘর তুলি কেমন করে?
1: বিঘা চাহেন তোমরা?
0: না বাবু, উটাল আরব দিতে, ভুঁয়ের সত্য ঢেলা না ভাঙলে বাদলাতে মাটি এটলা হয়ে যায় গো বাবু, মাফ করেন গো তোরা।
2: না তা পারবি কেন, আমি তো জমিদারের পাইপ পেয়াদা লয়, কোথায় শালা যাত্রা ফাংশন করে গ্রামের মানুষকে রাধা কৃষ্ণের কথা শোনাবো? তা তো শালা ছোট লোকরা শুনবে না।
0: ওসব অনাহক কথা বলবে নাই গো বাবু, ভালো লাগে নাই।
2: তোকে লেসার ভার দেব।
1: লেসা? আসতে ভুল গো বাবু, দিল্লি শুনবে।
3: কাম না করলি খেতে দেবে কে? তোর তারি গাজার পয়সা আছে কোথেকে রে? যা বলি বাবু, দোষ ধরবেন নাই, আমরা গরিব লোক।
2: ঠিক কথা বলেছিস, কাজের এত ভয় কেন রে তোর? তোর পরিবার কিনা কত ভালো মাইয়া, আর তুই শালা একবার ল্যাস্টিক, আমার একটা কাজ করবি না? চাষা শালা চাষাই থাকবি।
1: যাবেক না কেন বাবু, পচারমা পচারমা বাবু নতুন ঘর তুলবে, বেগার দিতে কয় যাই কি বলে?
3: না
2: না, সে কি রে?
3: না বাবু, মোদের বিপদে কার সাহায্য পায়, দাঁড়ি পড়লে কেউ একটা কুড়ি কর্য দেবেক না, গুলায় সাপ দিয়ে পড়লেও কোনো বেটি খুদ করে দিয়ে শুধবেক না। এই পচার বাপ, ভুইয়ে যা।
0: পাবে না গো বাবু, শুনলে তো?
2: ঠিক হ্যাঁ, কোনো সারার তো আকা করি না, থাকবো না তোদের এই ল্যাস্টিক গ্রামে, ভাগ্যকে লাঠি মারলি রত্না, বুঝলি?
4: পচার বাপ, তোর বাবুকে বলে দে কারো ভাগ গুলিয়ে আমার বুক চরচর করে লাই, ঘরে আমার সমর্থ ছেলে বিয়ার যুগি মেয়ে অনেক কাম মাথার উপরে, তাও যদি কেউ ঘরে উঠে বুড়ো কথা বলে তাহলে বিন্দের মুখে আগুন জ্বলে উঠবে, কাউকে রাখবে নাই তো খান।
2: আমি বাপ কা বেটা হ্যায় দেখ লেঙ্গা, কথাই বলে না, ইল্লত যায় না ধুলে খাসলত।

0: पूछा मोटी बेटी कैसे पंखा बैठे दे रहे
1: माँ माँ देरी हो गल बापे रात खाबा दिस हमें चल लो
2: पचार माँ पचार माँ এটা শিখি দেখো
3: তোর শিখি কেনে সোজা ভুই থেকে ঘরে ফিরবে
2: বিন্দু তুই বড় ঝঞ্ঝাট করিস সব কামে ঝঞ্ঝাট করিস পয়সা চেলাম পয়সা দে
3: না দিবুক নাই তোকে কামে যা
2: পয়সা না দিলে যাবে নাই আম
3: পচার বাপ সকালে রাগ আনিস নাই আমার পয়সা পাবি না
2: কেনে পাবে নাই তোর পয়সা নাকি দে দে বলছি না হইলে
3: না হইলে কি খুন করবি জমিদার তাই তারি করবে যা বলছি
2: তাহলে আমি আর ঘরকে ফিরবে নাই রে দেশান তৈরি হনু রানীগঞ্জে চলে যাবো বাবুর সাথে
3: যা না হাবরা মাতাল একটা দূর হো আমার থেকে বিন্দি তোর জন্য কা দেখ নাই বিন্দি তোর জন্য দেবতার কাছে মালত কর দেখ নাই কিছু কা দেখ নাই আমি
0: হে পুতার বাপ তুই চলে নে ঘর ফিরে সো
3: এই লে সিটিটা আমার আছে নেই বাধা

0: তোকে খুব মানিয়েছে রে, মাইটি বলছি, একদম মাইডিয়ার লাগছে।
1: কি লাগছে?
0: মাইডিয়ার মাইডিয়ার মাইটি বলছি, খোপায় ফুল, গলায় মালা, মাইটি বলছি, সেই জন্যই তো তোর কাছে এলাম। রঙ্গিলা রঙ্গি
1: বললেন গো বাবু, শুনি তোমাদের শহুরে কুঠা, তোমাদের কোথা মহুয়ার মতো মিঠা লাগে গো বাবু।
0: ঠাট্টা করছিস মাইতি, আজ হলো আষাঢ়ের প্রথম দিন, বৃষ্টি ডাকা ঢোল পাচ্ছে, এমন দিনে মনটা খিঁচিয়ে দিস না মাইতি। রঙ্গিলা রঙ্গিলা, আমার আঙ্গিনার মাঝে বধুয়া ভিজেছে। আমার পাশে রঙ্গিলা, আমার মনের বেদনা যদি তোকে খুলে বলতে পারতাম, একবার আমার দুঃখ যদি তুই
1: দুঃখ, হায় রে কপাল, আমার দুঃখ কে শুনে গো বাবু।
0: মিথ্যা কথা বলিস না, রাগ বাগ দিব বেটি, রঙ্গিলা আবার দুঃখ কিসের রে? মাইজি তোর মতন সুখে আছে কি এই গ্রামে?
1: ওসব তোমরা বুঝবে কলাই গো বাবু, কে আমার দুঃখ দেয়?
0: কে কে তোকে দুঃখ দেয় শুনি?
1: সে অনেক কথা গো বাবু, তুই এসবের সম্মান নিতে লারবা।
0: রঙ্গিলা মাইজি বলছি, তোর জন্য তুই যেন আমার জীবন দিতে পারিস। দেখ শুকলালকে কেউ চিনল না।
1: তোরা হলেন গো সুখের সাংগাত, তোদের বিশ্বাস করি লাই গো বাবু।
0: সিগারেট খাবি? লে ধর। খাবি না? যা সালা, কার মুখ থেকে যাই তোর কাছে এনু।
1: হেই বাবু, সিগারেটটা পকেটে ফিরে নিস না বাবু।
0: আমাকে পাগল করিস না কৃষ্ণা মুখটা।

0: দেখি।
1: ছি বাবু, আজ পাল পর্বের দিন, হুমুন করে দেখে লাইগো।
2: সুখু বাবু,
0: সঙ্গীলা,
2: রত্নাকে তো চেনেন বাবু?
0: রতন ও বিন্দিসানি?
2: হ্যাঁ গো বাবু, হ্যাঁ।
1: বাবু ওই শুনেক শুনেক, ওরা পথে নেমেছে গো, আজ বোধহয় উৎসব হবে বাবু। মাঝরাত ধরে গান গাবো, বৃষ্টিক ডেকে আনবো খেলা ধরিত্রীতে। আমার ধীরটায় লাগছে বুঝলেন গো বাবু।
0: উড়বি পুরে ছাই হয়ে যাবি ছুরি, আগুনে হাত দিস নে
1: বাবু। এখন রতন আসবে গো, রতন মুরে ভালোবাসে বাবু।
0: ভালোবাসে? বিন্দিকে তুই চিনিস না, ওর ছবলে তোর সর্বাঙ্গ জড়িয়ে যাবে। ছেড়ে দে রতনকে, ছেড়ে দে রতনের ধ্যান, ছেড়ে দে তুই। দেখ আমি আমি তো বেঁচে আছি।
1: ওর জন্যে আমার লেসা কোনো দিন কাটবে ক্লাইগো বাবু।
0: রতনের নেশা না রতনের টাকার নেশা?

0: ঝঞ্ঝা হলো, তুই এখন জান গো বাবু।
1: ঢোল বাজছে, আজ মধ্যে বৃষ্টির লা ছুবে। আমার মনে গ্রাতেন এ পথেই ঘরকে ফিরবে গো। আমরা আজ মহুয়ার রস খাবো বাবু, লাজবো মহোৎসব হবে মোদে।
2: রঙ্গিলা, কার সঙ্গে লেচে লেচে কথা বলিস রে?
0: তুই কে বটে রে? চৈত করালি?
2: চৈত করালি? আমার নাম বুঝি চৈত করালি?
0: গুটি আম শুকিয়ে ঝুনঝুন হয়েছে, তোকে চৈত করালি না বলে কাকেও নামে ডাকবে কুমাসে?
2: তুই নেশা করেছিস রঙ্গিলা? বাবু, তুমি আমার রঙ্গিলাকে নেশা দিয়েছো?
3: দূর হতভাগা, কার বোঝা কার ঘরে, চুলায় ছড়া ওর মনের মধ্যে রত্নার বান ডেকেছে, তুই ডুবে যাবি।
2: ওই সালা বুড়ো দম্মাটা, সালাকে আজ দেখে লিবে কে সুন্দর বাগদির বেটা করালি।
3: লেগে যা বাবা, লেগে যা, চলা যাতা হ্যায়, ইয়ে লাস্টিক গাম মে নাই রহেগা, রানীগঞ্জ চলা যায়েগা বাবা।
2: ও যাও যাও, ও বাবু কা হামি খুন করবে রঙ্গিলা। সালা চরিত্রীর তুই জানিস না রঙ্গিলা।
0: করালি, তুই আজ পার্বণের লাস্তে যাবি ক্লাই?
2: লাজবো না মানে? তোর সঙ্গে লাজবে বলে নতুন গামছা কিনলো দু সেকে দিয়ে, তাহলে রস জোগাড় করনু, চোপর রাত তোর সঙ্গে উদ্যমা নাচবো আমি রঙ্গিলা।
0: তেলি তুই এখন যা, আমি খানিক বাদে আসবো, তোর সঙ্গে লাজবো?
2: তুইও সঙ্গে চল রঙ্গিলা।
0: তুই জানা আগে।
2: আমি তোকে সঙ্গে লয়ে যাবে, চল না। এই এই রঙ্গিলা, চোপা করিস লাই
0: না, না না যাবে লাই, দূর হা দূর হা।
2: রাঘো বেটি, করালি কে তুই চিনিস লাই? তুই যাবে, তোর বাপ যাবে।
0: যাবে লাই, যাবে লাই, যাবে
4: লাই।
2: নাম ধরিস লাই? পচার বাপ কবি, যা ঘরকে যা, আমি লেসা করেছি, অন্তরটাওলা আছে।
0: কার তরে তুর অন্তরাওলা গো?
2: জানি না, ঘরকে যাবে এখন।
0: পারবনি যাবি নাই? ঢোলের বুল আছে যে, লাজ করবি কলাই রে? তুই
2: রং করিস নাই, রং করিস নাই রঙ্গিলা, রং করিস নাই, শরীরে হাত রাখাস নাই, লাছের বয়স আমার লাই রে।
0: তোর হৃদয় এত জ্বালা কেনে গোরাতন? তোর বিন্দুর মুখে অষ্টপ্রহর আগুন জ্বলে, ঘরে তোর শান্তি লাই না গো।
2: পাচার মা ভালো মানুষ, মন্দ কথা বললিস না রে।
0: ওকে তুই খুব ডর করিস, তুই বিন্দুর বার।
4: কে বললো তোকে আমি ওকে ডরাই?
0: ইস, মরদের ঝাঁজ আছে তোর, গ্রামে সবাই জানে তুই বিন্দুর কথাই উঠবস করিস, সত্যি লাই বল।
2: পরিবারকে ডর করা ভালো, তুই জানিস লাই রে রঙ্গিলা, বিন্দি আমার ভালোবাসে।
0: ভালোবাসে তুকে?
2: আরে সচ্চা বুঝি রঙ্গিলা, এসব তুই ছাইরা দে, একা করে তিন ক্ষেত্র হইল তোর, কিন্তু সুখ লাই রে এসব ব্যবহার হবে, তুই ভালো হয়ে যা রঙ্গিলা।
0: দেবতারে আমার, এই লে সিগারেট খাবি? সুখলালের কাছে পেনো
2: না?
0: না ভালো হবে নাই, খা আমার সামনে। রতন না, মোক একবার দেখ না ভালো করে, আজ এই রেতে লাজবি আমার সঙ্গে?
2: না রে শরম করে, আচ্ছা বেটা শ্যানা হইল, বেটার সামনে বাপ হয়ে না রঙ্গিলা, তুই আমাকে এখন ধরে টানা টানি করিস না রে, আমি লাজতে পারবো লাই রে, পাচার মা আমাকে খুন করবে।
0: মরদের কোথা কেমন রেতে তুই আর আমি লাজবো?
4: রতন না, সালা বে ভরম, তুই জান লিয়ে নেবে।
0: ফের এসে কুকুর, দূর হা।
4: রঙ্গিলা চুপ কর, আর আমি নিলাজ, লাজ কর রতন, তুই ঘরকে যদি আমি উঠে রে সালা কবি বাপ কথা বলছলাই
2: না বলবে লাই পূজা করবে মাগির ভার তুকে ডরাবে
4: বুক চিরে ফেলবে কেলালি
2: ও থাক আর থোড়া করিস লাই আজ ঘরকে যা দেখবি তোর মুখে থুতু দিবে যেদিন বউ তোর কথাই চলবে সেদিন রঙ্গিলার ঘরে লাগতে আসবে
4: আমি রঙ্গিলার সাথে আসি যা বুলে আইকে বিন্দিকে যা
2: যাবে কি তো কেরালি কে চিনিস লাই তোরা
4: আমি ও ওকে ডার করে না রে কোন শালাকে ডরাই না রে যাবে নাই ঘরকে যা বুলি আইকা যা

0: এই রে কোরানি, যাবি নাই পারবো নি, চল লাস্ট করবো, মামরে পয়সা দিয়েছে, এই দেখ।
1: না আমি যাবে নাই।
2: কেনে রে কোরানি, তুই তো ভালো নাচ করিস, যা না গো।
1: আর ফেচাং করিস নাই প্রচার মা, তোর ঘরের মরদ কে ছেড়ে দিয়ে খুব রং করিস না, রতন নার রক্ত খুব গরম, তা তো তুই জানিসই।
0: বাবুজি খুব লেশা করেছে,
1: বাবুজি খুব লেশা করেছে, দেখ না যে বাপের ধরন, বাপ আর বাপ না আইলে।
2: এই করালি, বেহুল কথা কবিক নাই খানে।
1: কবো না কেনে, রতন না কি দেবতা নাকি, আজ পার্বণের মেলায় ওই বেহুদা মরদের সব কথা প্রকাশ করবে কামিয়া।
2: আর একটা বক্ক করলে ঝেটিয়ে দূর করবে তোকে।
1: ও মেজাজ করিস লাই রতন নার বউ।
0: আরে আমার মা কে অকালে কথা বললে ভালো হবে লাই।
1: মা জননী, কে তোর মা? পচারে এখানে তোর মা জননী আলেই রে, রাঘো বগদির বেটি রঙ্গিলার ঘরে যা, মায়ের সাক্ষাৎ পাবি।
2: করালি ছোড়া,
1: ও চেল্লানি করিস লাই, সেচা কুথাতে ডর লাই আমার, তোর বেটার সিরে হাত রেখে করাল কুটতে বলিস রতন না কে।
2: তুই খুব খারাপ হে করালি, তুই সাসলাই তোকে, পচা এখানে ঠাই ধর, আমি লিজে যাবো, লিজে চোখে দেখে আসবে। পচার বাপ আমার শিবের লেখান সোজা, বেবরম কোথাও হলে তোকে আমি ছাড়বো নাই করালি। হে হে তো পচার বাপ, হে পচার বাপ, দুপুর রাতে কোথা ছিলি তুই?
3: বকিস লাই, করালি তুই ঘর কে যা বলনু?
2: আমার জবাব দিলি লাই?
3: আমার লেসা আছে মোহনওয়ালা।
2: করালি তোর নামে বুধ কোথা বলে?
3: পচারে তুই পাবনে যা, এখন তুফান আসবে, মেঘ কালো কইরেছে, দেখ আমাকে খেতে দে, শুয়ে পড়বে। করালি সালা ঘর কে যা বলছি?
2: করালি মুন্ড কথার জবাব লে, কেন তোকে মুন্ড বলে?
1: ও আমি সচ্চা কথা বলে,
3: ফুল আলিস নাই আমার মাথায়।
2: ঘরে উঠবি লাই পচার বাপ, বেটির ঘায়ে পাপের হাত ছুবি লাই, খবরদার বলছি।
3: এই দেখ করালি, আমার চকচকে দাও দেখেছিস, এক কোপে তোকে শেষ কইরা দিব হারামির বাচ্চা।
1: ও সাবধান করে কথা বলিস, ঠিক লাই
3: আমার মাথা ঠিক নাই পাইলে না। বাচ্চা যা পাবো নে যা, লাজ গান করকে যা।
4: পাচার মা আমাকে মাফ করে দে, বুঝ কর পাচার মা, বুঝ কর, নেশা করলে আমার সব গোলমাল হইয়ে যায় পাচার মা। আর লয় পাচার মা, কোনো দিন লয়, আমি পাপ করেছি পাচার মা, আমি খুব পাপি, তোদেরকে আমি ভালোবাসি পাচার মা, তোরা আমার সব রে, সবাই আমাকে মাফ করে দে। বিন্দি রে বিন্দি রে, আমি সচ্চা বলল আর লয় বিন্দি, আমাকে মাফ কইরা দে বিন্দি।
2: তুরে আমি ঘৃণ করি, থুক দি তো কাঁদি, তোর মুখে বেহারা পাপি।
5: মা
2: থাম পোচা, উঠা তোর বাপ লয়, দেখার ধরম লাই বেধরম পাপি।
0: বাপকে খেতে দে মা।
2: হার দিব উঠাকে? ছি ছি ছি ছি ছি, ওর দিকে তো কালে আমি ধরম হারাবো, দেবতার আগ ধরবে, ধরিত্রী পচে যাবে। থাম চোখ গরম করবে ক্লাই, যা যা দূর হয়ে যা, দেশান্তরিতে যা, তো নতুন ঘরে যা, তোকে কোনো দিন অন্ন দিব নাই আমি, কোনো দিন না।
3: তোর বাবার অন্ন দিবেক নাই হারাম জাদি, আমার অন্ন আমাকে দিবেক লাই, চেল্লানি করলে তোর বীজ দাঁত ঝেড়ে নিব। হা
2: পচার বাপ, তুই তোর মুখে এত সাহস, কে দেয় সাহস তোকে? বিন্দিকে ধমক দিবি লাই, তুই মদ তারির পয়সা জুগা কে শুনি? এই বিন্দি গতর খাটিয়ে খেয়ে না খেয়ে সংসার আমি গড়ে তুলেছি, তোর এখানে কোন হক নাই, কিছু বিপদ নাই তো।
3: বিবেক লাই বিবেক লাই রে, বিবেক লাই, এই সংসারে যা কিছু আছে আমার বিবেক লাই, এই দেখ কার সংসার এটা, এই সংসারে সব কিছু আমার, হক না হক সব কিছু আমার, তোর কোন জোর লাই রে, তোর জোর লাই, বাইর হ যা যা, বাইর হব নু যা, না আমি তো গলা টিপে বাইর করে দিব রে, যা
2: না।
3: বিশ বিশ ছাড়ছেন, বিশ ছাড়ছেন আমার উপরে, না দেখ দেখ রতনের জোর কত, দেখ দেখ দেখ দেখ খেলে। এই আমি চললুম, এই আমি চললুম, টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবো আমি, কে আসবি আয় কে কথা দিবে বলে, আজি এই পলকে চলে যাবো আমি রিলায় ধরে, আয় না দেখি তাহার নিয়ে।
4: রঙ্গিলা আর আমি যাইবেক না রে রঙ্গিলা আর আমি যাইবেক নাই
2: আমি
4: একটা মরদ সে কথা কেউ মানে না রে রঙ্গিলা সে কথা কেউ মানে না দেখেলিস রঙ্গিলা তুই দেখেলিস
2: তোকে আমি ভালোবাসবো রতন সারা হৃদয় দিয়ে ভালোবাসবো ভাববাস সাক্ষী আয় শুকনো কাপড় পুড়ে নে ভিজা কাপড় পুড়ে থাকিস লাই আয় না আমার ঘরে আয় দে ওসব আমার কাছে দে হে মা গো তোরে তু টাকা
4: সব আমার টাকা এ সব আমার টাকা রঙ্গিলা এখন তোরে রঙ্গিলা আমি সব দিয়া দিলাম রে রঙ্গিলা সব কিছু সামাল করে লুকিয়ে রাখ বিন্দি বুড়িকে বিশ্বাস লাই রে
2: ও মা গিকে আমি ডর কুই লাই গো লে এই গিলাস লেসা করে লে ঠান্ডা শরীর গরম হবে আজ আর পার্বণে যাবে লাই তোর সাথে কথা বলে রাত কাটবে
4: তোকে লিয়ে নতুন সংসার করবে রঙ্গিলা
2: নতুন একেবারে নতুন
5: আই আই হেই পচানা আই
2: কোথায় রে কোথায় পাপিটা
5: চুপ আস্তে কথা বল শুনতে পাস না পুরা মজা করছে
4: আসমান বেটি ঢালবেক মনে লয়
2: তুই যেমন মোর হৃদয় ঢালছিস
4: রঙ্গিলা আমাকে আমাকে দুটো সেকি দিবি রে
2: কেনে দুটো সেকি কেনে গো
4: তারি কিনবে আজ তুই লেসা ধরিয়েছিস মনে শরীরে আমার লেসা চাইরে
2: লে লে মহুয়ার রাসানিক ময়ও লেসা করবে গো তুরন্ত ঘাটে ফিরবি কিন্তু
4: আমি পালাকে যাবো আর পালাকে আসবে রে
2: করালে মুখে আমি কোন করবে
5: কোন ডার করিস লাই এখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক
2: চার বাপ তাকে দা দিয়ে কেটে ফেলল কাটা কাতলার মতন ও ধরটা ছটফট করতে লাগলো লাগতো লাগতো আমার লাগতো ফিনকি দিয়ে লাগতো তবু তোমরা মরে ক্ষমা করবে লাই কেনে কেনে কেনে মাখন দাদা
6: এতক্ষণ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিশেষ নাটক রাক্ষসী এর অভিনয় শুনলেন বেতার নাট্যরূপ মমতাজ উদ্দিন আহমেদ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওশন জামিল রাজু আহমেদ আলিয়া ফেরদৌসী মঞ্জুর হোসেন প্রসঞ্জিৎ বোস শহীদুল আমিন এবং মুসলিউদ্দিন ভুঁইয়া নাটকটি প্রযোজনা করেছেন মাহবুব হাসান
7: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন

0: শুনলেন নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে জাবেদ কারদার। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনিক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬,২০৭.৫৫ লাখ টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনিকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত ও ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০,৬৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪,৮১.৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১,৫২৪.৯১ লাখ টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ৫টি অঞ্চলে ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনে ১-৮ নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণীপেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন এবং দাবিদাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন, যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। আজ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ইতোমধ্যেই ২ কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে করি বাংলাদেশ, এই প্রতিবাদে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময় নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে ইলিশ পরিবহন, মজুদ, কেনাবেচা ও বাজারজাত। মৎস্য বিভাগের প্রত্যাশা, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে আগামী মৌসুমে বাড়বে ইলিশের উৎপাদন, সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে বক্তব্য প্রদান থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাঠ্য অনুষ্ঠানে দায়িত্ব ও অবহেলার পরিণাম সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আলামিন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনানি সকাল 7:20।
2: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসিল শুনবেন সকাল 8:10। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল শুনবেন বেলা 11:30। ফোন অনুষ্ঠান শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবের ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10।
1: সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেগাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। তবলা লহরা শুনবেন সন্ধ্যে 6:35। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভেদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বেহালা রাত 10:45।
2: এছাড়া এফএম 90 MHz রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক জরুরি নিয়োগ, রচনা জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরাতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 61%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:53, অস্ত যাবে সন্ধে 5:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 MHz, এফএম 106 MHz ও এফএম 102 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: حسيبا. صدق الله العظيم.
1: আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাকে সালাম করবে, তখন তোমরা আরো উত্তম ভাবে তাকে জবাব দাও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই। বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। একে অন্যকে সালাম করা ইসলামের শিক্ষা। কেউ সালাম জানালে অনুরূপ অথবা আরো উত্তম ভাষায় তার জবাব দিতে হয়।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।